0: দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ,
1: দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো
0: তা সে যতই কালো হোক,
1: কালো
0: দেখেছি তার কালো হরিণ চোখ।
1: কৃষ্ণ কলি আমি তারে বলি,
2: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
0: আজকের চিরন্তনী সাজিয়েছি বর্ষার কিছু গান দিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর তার সঙ্গে সঙ্গে বর্ষার অনুষঙ্গের কিছু লেখা। একটু অন্যরকম ভাবে সাজানো হলো, আর তার সঙ্গে সঙ্গে বলছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু গল্প যেগুলো আমাদের মনের মধ্যে অদ্ভুত কিছু প্রেরণা যোগায়। শুরু করেছিলাম সুরের আকাশে তুমি যে গো সুখ তারা দিয়ে। তো এ প্রসঙ্গে একটা ছোট্ট গল্পের কথা মনে হলো, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, হতেও পারে সেটা সুরের আকাশে তুমি যে গো সুখ তারা এই ফিল্মের গানের গল্প, অথবা সাপমোচন, অথবা অন্য কোনো ফিল্মের গল্প। তখন হেমন্ত মুখোপাধ্যায় বোম্বেতে কাজ করছেন, কলকাতায় আসছেন, বাংলা গানের রেকর্ডিং করছেন, আবার ফিরে যাচ্ছেন বোম্বের হিন্দি ফিল্মের দুনিয়ায়। তো একবার আগে থেকে একটা হিসেব মতো হেমন্ত মুখোপাধ্যায় কলকাতায় এসেছেন একটি গানের রেকর্ডিং, একদিনের জন্যই এসেছেন, গানের রেকর্ডিং করে চলে যাবেন। তো প্রডিউসার বললেন সেদিনকে যে হেমন্তবাবু আজকে তো আর রেকর্ডিং করা যাবে না। তো হেমন্তবাবু বললেন
3: কেন, কি হয়েছে?
0: তখন প্রডিউসার বললেন না আসলে ব্যাপারটা হয়েছে কি, মানে যারা অ্যাসোসিয়েটস, যারা যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছেন, তারা কোনো কারণে সেদিনকে ধর্মঘট করেছেন স্টুডিওতে, তো যার ফলে কোনো কাউকে পাওয়া যাবে না। তখন হেমন্ত মুখোপাধ্যায় বললেন যে একটি তবলা পাওয়া যাবে তো? বললো হ্যাঁ, তবলার ব্যবস্থা করা যায়। বললো ঠিক আছে, আমি হারমোনিয়াম আর তবলা দিয়ে গানটা করে দেবো, লোকে তোমার গানই শুনবে, বাজনা তো আর শুনবে না। এই যে কনফিডেন্সটা, লোকে আমার গানই শুনবে, বাজনা তো শুনবে না, এই কনফিডেন্স লেভেল না থাকলে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কোন কোন অবস্থার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে হয়, সেই চর্চা, সেই বোধ, সেই বুদ্ধি না থাকলে হেমন্ত মুখোপাধ্যায় বা

কার্টুনের শিল্পী হওয়া সম্ভব নয়। আসলে এগুলোই আমাদের কাছে অদ্ভুতভাবে শিক্ষণীয়, যারা বড় শিল্পী তাদের ক্ষেত্রে। আর একটা ছোট্ট গল্পের কথা মনে হলো, একবার বিদেশে কোনো একটা অনুষ্ঠানে, সেখানে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হবে, তো সেখানকার যারা অর্গানাইজার তারা এখানে বলে পাঠিয়েছেন যে আপনাদের ওখানকার যারা বেস্ট শিল্পী তাদেরকে নিয়ে আসবেন। তো স্বাভাবিকভাবেই রবীন্দ্রসঙ্গীতের প্রচুর শিল্পীর নাম ওখানে দেওয়া হয়েছে, যাদেরকে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। তখন তারা বললেন, না না, আমরা শুধু রবীন্দ্রসঙ্গীতের বলছি না, বাংলা গানের যারা বেস্ট শিল্পী তাদেরকেই নিয়ে আসুন আমাদের এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। তখন সবাই বললেন যে তারা তো আধুনিক গান করেন হয়তো, বা ফিল্মের গান করেন। তখন সে অর্গানাইজাররা বলল, না আসলে কি জানেন, যিনি ভালো গান করেন, যিনি কমার্শিয়ালি নিজেকে সাকসেস তৈরি করতে পেরেছেন, তিনি যে কোনো গানই ভালো করে গাইতে পারবেন। হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন সেই অনুষ্ঠানে, এবং স্বাভাবিকভাবেই এই কথাগুলো উঠে আসছে এই কারণের জন্যে যে একজন মানুষ তার জীবনচর্চা, তার কনফিডেন্স, তার কাজের যে নিজের ওপর নিজের বিশ্লেষণ করে তাকে ধরে রাখা, এগুলোকে কিভাবে কাজে লাগিয়ে উঠে আসেন। আরো অনেক গল্প হয়তো বলার ইচ্ছে আছে, তবে এই মুহূর্তে আপনাদের পাঠানো বার্তাগুলোকে একটু চট করে পড়ে দেওয়া যাক। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন পূর্ব বর্ধমান কাটোয়া থেকে। সুপ্রভাত ভাই, আহা কি শোনালে ভাই, এক কথায় অনবদ্য, আর কিছু বলতে মন চায় না। আজ আষাঢ়স্য তৃতীয় দিবসে আমার এখানেও অঝোরে ধারাপাত, এর সঙ্গে আকাশে বিজলি থেকে থেকে চমকাচ্ছে। শুধু মনই জানে, আর যাকে বলা যায় এমন দিনে সেও জানে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দিদি, আপনিও খুব ভালো থাকবেন। এরপর লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তরভাওলি থেকে। শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বয়ে চলে জীবন তরুণী, যেতে যেতে সাথী করি গল্প গানের প্রভাতী আসর, প্রিয় চিরন্তনী। অনেক ধন্যবাদ আপনাকেও। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, চিরন্তনী আমাকে কিছুটা অক্সিজেন দেয়। হেমন্ত, আর এক হেমন্ত এলেও ফুরবে না তার কথা, ভীষণ প্রিয় শিল্পী, প্রতিদিন তার কণ্ঠ না শুনলে দিন শেষ হয় না আমার, প্রণাম জানাই। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে কিছু কিছু কণ্ঠ আছে, কিছু কিছু উচ্চারণের ধরন আছে, শব্দের উচ্চারণ আছে, যেগুলো এক নিমেষে মন ভালো করে দেয়। এই মন ভালো করা যে শব্দগুলো অথবা কণ্ঠগুলো, মনে হয় যেন সেগুলো আমাদের খুব কাছের, খুব নিকটজন। হেমন্ত মুখোপাধ্যায় আমাদের ঠিক সেই রকমই একজন শিল্পী। আমার ছোটবেলাকার অনেক মন খারাপ করা বিকেলগুলোকেও ভরিয়ে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এরপর লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত, চিরন্তনীতে গল্প শুনতে এলাম, সাথে গল্প থেকে কিছু শিখতে বসলাম। সত্যি তাই, আমাদের জীবনে চারপাশে কত গল্প ছড়িয়ে আছে, মানুষের জীবনের গল্প, কখনো কখনো কাব্যিক কিছু গল্প বা ঘটনা, এগুলো থেকে আমরা টুকরো টুকরো করে কত কিছু শিক্ষা নিতে পারি নিজের জীবনে, নিজের জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে। অনেক ধন্যবাদ সৌভিক। এরপরে লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সুপ্রভাত দাদা, 16ই কিংবদন্তী সঙ্গীত শিল্পী আমাদের প্রিয় শিল্পীর জন্মদিন ছিল, শ্রুতিমধুর লাগলো আজকের গানগুলো, চিরন্তনী আজ ভিন্ন স্বাদে অন্যরকম, বেশ ভালো লাগলো, হেমন্ত মুখোপাধ্যায়ের গানের বাসে আপনার পাঠ অপূর্ব শুনতে লাগলো, রেকর্ড করে রাখলাম। অনেক ধন্যবাদ অর্জুন। আসলে এই ভালো লাগাগুলোই কিন্তু আমাদের সব থেকে বড় পাওয়া। আমাদের সব অনুষ্ঠান তো হাওয়ায় মিলিয়ে যায়, কারণ এই অনুষ্ঠানগুলোর কোনো রেকর্ডিং আমাদের এখানে থাকে না। আপনারা যদি কখনো রেকর্ডিং করে রাখেন তাহলে সেগুলো আবার ফিরে ফিরে হয়তো শোনা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সেজ্যোতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, শুক্রবারের ভোরে শুরু আষাঢ়ী।

চিরন্তনী, সাথে আছেন উজ্জ্বলবাবু, সবার প্রিয় জানি। সুরের রাজার জীবন কথনে অনুপ্রেরণা আজ মেঘদূত সাথে নিয়ে কবি শেখর সবার মাঝ। পঠন গান দ্বৈত নিবেদন আজকের শুভ দিনে, সুন্দর সকাল ঋদ্ধ হচ্ছে আষাঢ় গীতি শুনে। হেমন্ত থেকে আষাঢ় বন্দন, অপূর্ব সেই চলন, নিবেদনের আন্তরিকতায় সবচেয়ে ভুলে গেলাম। শেষ পর্যন্ত লড়াই মোরা কেন করতে পারি না, হেমন্ত কুমারের জীবন কথন সদাই যে দেয় প্রেরণা। প্রকৃতি আজ অবগুণ্ঠনে ঢাকা, ঝরে পড়ার অপেক্ষা, তোমরা অমৃত নিবেদন সুধা, পেতে করি মোরা প্রতীক্ষা। প্রেরণাদায়ক কথন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া। নবরূপে সাজানো আসর তুমি আলোক দাতা, হেমন্তের অমৃত গান হোক মোদের ত্রাতা। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে ছন্দে ছন্দে সুন্দর করে গড়ে তোলার জন্য। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণ চোদ্দ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে এক মাস মলমাস যাওয়ার পরে চলে এলো আষাঢ় মাস, আর সেই মাসের পয়লা দিন থেকে চলছে বৃষ্টি তরাই সমতলে। রাজবংশী ঘরে ঘরে আষাঢ়ী সেবা পূজা আমন্ধনের কচর পূর্ণা বা ধন্য রূপন গান, গ্রাম গ্রাম পূজা, 33 কোটি দেবদেবীর আহ্বান ভক্তিভরে প্রণাম করে বর্ষারানী যেন ধন্য। গত রাত্রে 7টা হইতে সারা রাত বৃষ্টি হলো মুসলধারে, নদী খাল বিল জল বইতে শুরু করেছে। দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, অনেক ধন্যবাদ আপনাকে। কি সুন্দর করে আপনি আপনাদের নিজেদের ভাষাতে লিখেছেন আপনার অঞ্চলের খবর, ভাল লাগলো। নিবেদিতা সেন লিখছেন শাহরাফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দাস, শুক্রবারের চিরন্তনী শুনছি, ভালো লাগছে, অনেক পুরনো নতুন নতুন গল্প এখানে শুনতে পাই। হেমন্ত মুখোপাধ্যায়ের কথা যার গান চিরস্মরণীয় হয়ে আছে, যেমন শ্যামল মিত্র, তার গানও আজ আমাদের কাছে বিখ্যাত। এনাদের গান আমাদের কাছে যুগে যুগে চিরনতন হয়ে থাকবে, কখনো পুরনো হবে না। আজ হেমন্ত মুখোপাধ্যায়ের গান খুব ভালো লাগছে, প্রতিটি গান মন দিয়ে শুনছি, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা বসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, এখন আমি মর্নিং ওয়াক করছি আর শুনছি সপ্তাহের প্রথম চিরন্তনী, গানে গল্পে অতুলনীয়, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকেও। লিখছেন এরপরে সুপ্রভাত ভাই উজ্জ্বল, সাধন ঘোষ, মধ্যমগ্রাম থেকে, আষাঢ়ের ঘন ঘটা মেঘের আনাগোনা মিশ্রিত পূর্ণ প্রভাতে উজ্জ্বল ভাইয়ের স্বভাবসিদ্ধ কবিতা পাঠ তৎসহ কথা কলি ও গান সংমিশ্রণে সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণ মন ছুঁয়ে গেল, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন কে, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে, শুভ সকাল দাদা ভাই, বৃষ্টি হচ্ছে খুবই, বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে খুবই না, ভালো লাগছে খুবই, গল্প শুনতে শুনতে এই হঠাৎ বৃষ্টি, আষাঢ়ের দিন না, বৃষ্টি তো হবেই, অন্তত বাইরে না হলেও মনটা সিক্ত হোক এই বৃষ্টিতে। রসের বৃষ্টি, সুরের বৃষ্টি, গল্পের বৃষ্টি। অজিত কুমার আদক লিখছেন উত্তরবাওয়ালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, আজকে গান গল্প কবিতা এক সুন্দর অনুষ্ঠান হলো, সব থেকে ভালো লাগলো গানের সাথে সাথে কবিতা পাঠ, সকলে ভালো থাকবেন, নমস্কার ও ধন্যবাদ অজিত কুমার আদক, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন কে দেখা যাক, সুপ্রভাত উজ্জ্বলদা, আষাঢ়ে বাদল নামে অঝোর বাড়িধারা উইছে আমাদের এখানে, আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, প্রকৃতির সঙ্গে বিষয় একবার সমানে সমানে নীলিমায় নীল। ভবানী শঙ্কর রায় চক ঝাউডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, আজকের চিরন্তনীর মনোমুগ্ধকর পরিবেশন একবারে আবিষ্ট করে রেখেছে, কি সুন্দর করে যে ছবির মতো ফুটিয়ে তুলেছেন, অবিস্মরণীয়। আসলে আপনারাই যে এত সুন্দর করে আপনাদের মতামতগুলো দেন না, সেগুলো যেন ছবির মতো আপনাদের মতামত, আপনাদের কথা, আপনাদের চিন্তাকে আমার সামনে নিয়ে আসে, খুব সুন্দর, ভালো লাগলো, ধন্যবাদ। কমলেন্দু দাস বাগাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনীতে, ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ আষাঢ়ের তৃতীয় দিনে, চতুর্থ দিন নাকি তৃতীয় দিন, আজকে ভুল করেছি কে জানি, জানি না, সুন্দর অনুষ্ঠান শুনছি, আজ সারাদিন শুধু হেমন্তবাবুর গান শুনবো, সঙ্গে আছি, নিরঞ্জন সাউ, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন কে, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, বর্ষার প্রেজেন্টেশন অনবদ্য, হেমন্ত মুখোপাধ্যায়ের গান আর গল্প ভীষণ ভালো লাগছে,

ভালো লাগাগুলোই তো আমাদের পাথেও। এরপরে কে লিখছেন একটু দেখে নিই চট করে। সুরের এই ঝর্ণাধারায় হৃদয় কলস ভরি, প্রাণ সাগরে পাল তুলেছে গানের এই তরি, দিগন্তের এই পারে আজ সুরের মায়া খেলা, রঙিন আশায় পূর্ণ আজ হৃদয়ের এই মেলা, রোদ্দুরের এই আলপনা দেখো মন আঙিনা জুড়ে, গানের টানে হৃদয় হারালো দূর বহু দূর পানে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে খুব সুন্দর করে ছন্দে ছন্দে মোরা বার্তা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন রাজবন্ধু সরসোনা থেকে, গুড মর্নিং উজ্জ্বল, টুডে অলসো আই এম এনজয়িং চিরন্তনী উইথ ভার্সেটাইল গুড প্রেজেন্টেশন বাই ইউর এফোর্ট, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এরপরে লিখছেন শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল উজ্জ্বল ভাই, আজ তোমার হেমন্ত প্রণাম পর্ব সঙ্গে গানের ডালি এক কথায় মন ভরে যাচ্ছে, অসাম। শাশুড়ির পরম প্রিয় আদরের ছেলে জামাই, বাজারে আগুন তবু শ্বশুর বাবা যাওয়া চাই, শ্বশুর বাড়ি যাওয়া চাই। সকল জামাইদের আগাম শুভেচ্ছা, আজ ওয়ার্ল্ড সাউন্ডিং ডে, অ্যালোস্কোটি, খুশি মতো হাঁটার দিন, ও অলস গতিতে খুশি মতো হাঁটার দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর এটাকে জার্মান ওয়ার্ড ভাবছিলাম, ভালো থেকো। হ্যাঁ সত্যি সত্যি অলস গতিতে যদি কোথাও যাওয়া যায়, মানে কোথাও পৌঁছানোর তাড়া না থাকে, তবে সেই যাওয়াটা কিন্তু একটা অনবদ্য যাওয়া হয়, তাই না? আকাশ মেঘলা ছিল এতক্ষণ, মনটা তো নয়, আর মনের এই আলো যদি ছড়িয়ে পড়ে চারদিকে তাহলে তো আকাশ ঝলমল করে উঠবে, তাই না? হেমন্ত মুখোপাধ্যায় আজকে সারাদিন ধরে চিরন্তনীতে, হেমন্তই থাকুক।

0: FM Rainbow-তে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM Rainbow-তে। সলিল চৌধুরী একবার বলেছিলেন, ঈশ্বর যদি গাইতেন তবে তার কণ্ঠস্বর হেমন্ত মুখোপাধ্যায়ের মতোই হতো। এই সুগভীর কণ্ঠস্বর আমাদের সত্যি সত্যি একটা ঐশ্বরিক দীপ্তি যেন অনুভব করায়। তার জীবনের অনেক গল্প আমাদের জীবনের কাছে কিন্তু সত্যি সত্যি প্রেরণা স্বরূপ। একবার হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক আর সঙ্গীত পরিচালনার সুবাদে তার তখন মুম্বাই জীবন বেশ সংগ্রামপূর্ণ। 1951 সালের শেষের দিকে যখন তার প্রযোজনা সংস্থা চরম আর্থিক সংকটে পড়েছে, ঋণ বাড়তে আরম্ভ করেছে, তখন তার স্ত্রী বেলা মুখোপাধ্যায় তার জমানো একটি টাকা, অনেক টাকা কিছুটা একটা কোটোই ছিল, সেটা তাকে বার করে দিলেন। সেই টাকা দিয়ে তিনি বিখ্যাত হিন্দি ছবি 1961 সালে করলেন বিশাল বাদ প্রযোজনা। আর সেই ছবির জন্য লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়ালেন কাহিঁ দ্বীপ চলে কাহিঁ রাত। পরবর্তীকালে এই গানটির জন্য লতা মঙ্গেশকর ফিল্মফেয়ার ট্রফি জেতেন। আর হেমন্ত মুখোপাধ্যায় তার যে লোকসান সেটাকে পূর্ণ করে লাভের মুখ দেখেন। আসলে এভাবেই জীবনটা কিন্তু চলে প্রতিটি মানুষের ক্ষেত্রে, এবং এটাই কিন্তু বাস্তব যে আমাদের জীবনে লড়াই আছে, লড়াই থাকবে, আর সেই লড়াইটাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যায় আরও নতুন নতুন কাঙ্ক্ষিত লক্ষ্যে। আরও অনেকে বার্তা পাঠিয়েছেন, তাদের বার্তাগুলো একটু পড়ে নিই। শুভ সকাল উজ্জ্বল ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনীতে ভোর 5টা থেকে খুব সুন্দর অনুষ্ঠান শুনলাম। আজকে হাঁটা দিবস আর সামনেই জামাই ষষ্ঠী যোগ দিবস, সপ্তাহটা মাতিয়ে রেখেছে, সবাই ভালো থাকুন। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। তারপরে লিখেছেন কে, চিরন্তনী প্রভাত প্রণাম উজ্জ্বল দাদা ভাই, তোমার বৈচিত্র্য ভরা কণ্ঠে মন তো কারেই, তার সঙ্গে অঞ্জলি লই চিরন্তনী রে দ্বারে, এলাম আমি সুদূর থেকে বজবজের মধ্যে বেতুয়াবাটি ধাম, তার মধ্যে বাস আমার উৎপলাধক নাম। অনেক ধন্যবাদ উৎপল আপনাকেও। এরপরে লিখেছেন গ্রীষ্ম হেমন্ত ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, এভাবেই সারা গ্রীষ্ম হেমন্ত থাকুক। খুব সুন্দর ছোট্ট করে আপনি লেখেন, খুব ভালো লাগে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, আর একটু পরে অরুণিমা অপেক্ষা করছে আপনাদের সঙ্গে ভোরাই এবং নমস্কার কলকাতার জন্য। আর উজ্জ্বলকে আজকে বিদায় দিতে হচ্ছে, উজ্জ্বল আবার ফিরে আসবে আপনাদের কাছে রবিবার দিন যোগ দিবসে আপনাদের সঙ্গে যোগ দেব। আজকে গা একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে দাঁড়িয়েছি, শেষ করব একদম পণ্ডিত চন্দ্রশেখর রেদের কণ্ঠে বন্দে মাতরম গানটি দিয়ে।
1: বন্দে

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনা গোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জেগেছে আনাচে কানাচ, সকাল মানে চায়ে চুমুক FM গোল্ড অন করে, বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা।

যে বিবাহিত পুরুষেরা বছরের 364 দিন বাড়িতে মা, স্ত্রী ও কর্মক্ষেত্রে মালিক বা বসের চাপে নাজেহাল থাকেন, বছরের একটি দিন তাঁদের রাজার হালে থাকার দিন। আদরের জামাইকে এদিন বরণ করে, মানে আপ্যায়ন করে ভুরিভোজ করান শাশুড়ি মায়েরা। হ্যাঁ, ঠিক ধরেছেন, জামাই ষষ্ঠী। রাত পোহালেই জামাই ষষ্ঠী, ঘরে ঘরে এখন তাই শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। বাঙালির এই পরম আদরের উৎসব কিন্তু একদিনে শুরু হয়নি, জামাই ষষ্ঠীর সঙ্গে লেগে আছে শত শত বছরের প্রাচীন রীতি নীতি ইতিহাস। আর আজ সেই ইতিহাস নিয়ে একটু কথা হবে, কথা হবে জামাই ষষ্ঠীর মেনু নিয়েও। জানেন, এই ইতিহাস বলছে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথির সঙ্গে একটা সময় ছিল যখন জামাইয়ের কোনো সম্পর্কই ছিল না। এ তিথি ছিল অরণ্যের, প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকের জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ। দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা, বাংলার লোকায়ত দেবী মা ষষ্ঠী হলেন উর্বরতার দেবী। তাঁর আশীর্বাদে দম্পতির কোল আলো করে সন্তান আসে। মা ষষ্ঠী প্রথম থেকেই সন্তানের স্বাস্থ্য এবং সন্তান লাভের দেবী। তাঁর মন্দির নেই, থান আছে, তাঁর নির্দিষ্ট বিগ্রহ নেই, ব্রত কথা আছে। মনে করা হয় মধ্যযুগেই তিনি আসন পিঁড়ি হয়ে বসেছেন বাঙালির লোকজ সংস্কৃতিতে। শ্বশুরবাড়িতে মেয়ের যাতে কষ্ট না হয় এবং বছরের মধ্যে একটি দিন যাতে মেয়েকে কাছে পাওয়া যায় এবং বছরের এই

একটি দিন তার জামাই বাবা জীবনকে দেখে আদর তোয়াজ করা। আসলে জামা ষষ্ঠীর পিছনে মূলত এই কারণটাকেই মুখ্য বলে মনে করেন গবেষকেরা। তাহলে বছরের 364 দিনের যিনি আম পুরুষ, সাধারণ পুরুষ, এই জামা ষষ্ঠীর দিনে তিনিই কিন্তু মহারাজ।

বাম সংস্কৃতির যুগে জামাই ষষ্ঠী যে স্ট্যাটাস সিম্বল হয়ে উঠেছিল সেই ট্র্যাডিশন আজও চলছে। সেকালে জামাই ষষ্ঠীর তত্ত্বের উপর নির্ভর করত কুটুম বাড়িতে মান সম্মান। জামাইয়ের সঙ্গে নিমন্ত্রণ রক্ষা করতে আসতেন তাঁর ভাই বোন এবং মাঝে মাঝে অন্য পরিজন। অতীতের জামাই ষষ্ঠীকে নিয়ে প্রচলিত রয়েছে বেশ কিছু কাহিনী। জানেন, এককালে মহা সমারোহে জামাই ষষ্ঠী হতো কৃষ্ণনগর রাজবাড়িতে। এই প্রথাটি অব্যাহত ছিল।

মহারাজা কৃষ্ণচন্দ্রের উত্তর পুরুষ খনিশচন্দ্রের স্ত্রী জ্যোতির্ময়ী দেবীর যুগ পর্যন্ত। এ বাড়িতে জামাইয়ের সঙ্গে আসতেন তাঁর বন্ধুবান্ধবও, তাঁদেরকেও দেয়া হতো উপহার। মাসখানেক আগে থেকেই কী কী নতুন পদ তৈরি হবে তার প্রস্তুতি শুরু হয়ে যেত। জামাষষ্ঠীর দিন সকালে প্রথমেই জলখাবার, তাতে থাকত বাড়িতে তৈরি সিঙাড়া, কুচো নিমকি, রসবড়া, মালপোয়া। তারপর আপনার জিভেও জল আসতে বাধ্য। দুপুরে এলাহি ভোজ পর্ব ছিল, সাদা ভাত, শুক্তো, সাত রকম ভাজা, লাউ শাকের তরকারি, মুগের ডাল, সর্ষে পাবদা, পোলাও, কুচি পাঁঠার ঝোল, কই মাছের হরগৌরি। অবশ্য সে সময় মুরগির প্রচলন ছিল না, সম্ভবত ষাটের দশকের পর থেকে ওই মুরগি খাওয়ার প্রচলনটা হয়। ভোজন বিলাসের পাশাপাশি মধুরেণু সমাপয়েত এবং তাম্বুল বিলাসেও ছিল চমক। বিশেষ সুগন্ধি পান সেজে গুঁজে দেয়া হতো সোনার লবঙ্গ। ঠিক শুনছেন, সোনার লবঙ্গ। পান খাওয়ার সময় জামাইরা সেই লবঙ্গটা ছুঁড়ে ফেলে দিতেন। রাজ পরিবারের বধূ, এই তাঁদের যারা উত্তরসূরি আর কি, অমৃতা রায় বলেছিলেন, পরিবারে প্রবীণদের মুখে শুনেছি প্রথমে রাজবাড়ির তরফে জামাইকে নিমন্ত্রণ পাঠানো হতো বিশেষ উপহার দিয়ে। উপহারের মধ্যে থাকত বোতাম, তা সে পলার হোক, পান্নার হোক, কিংবা মিনে করা পোতাম। যাই হোক না কেন, তবে উপহারটা সোনার হতে হবে। শ্বশুরবাড়িতে পৌঁছলে জামাইকে দেওয়া ধুতি, পাঞ্জাবি, দামি আতর, এসব দেওয়া হতো। তারপরে জামাষষ্ঠীর মূল অনুষ্ঠান, একটা ঝুড়িতে পান, নানা ধরনের ফল আর উপহার জামাইকে দেওয়া হতো। একে বলা হতো বাটা দেওয়া। অতীতে সোনার বাসনে জামাইকে আপ্যায়ন করা হতো। এ বাড়ির জামাইদের মধ্যে যেমন রাজা মহারাজারা ছিলেন, তেমনই ছিলেন বহু বিখ্যাত মানুষ। আজ প্রভাত বীণা শুনছেন তানিয়ার সঙ্গে, আর যেহেতু আগামীকাল জামাই ষষ্ঠী এবং জানেন বনেদি বাড়িগুলোতে ঠিক তার আগের দিন থেকে একটা অদ্ভুত ব্যস্ততা শুরু হয়ে যেত, সেই ইতিহাস, সেই গল্পই আজ প্রভাত বীণা জুড়ে, যখন শ্বশুর শাশুড়ি সবাই এবং শ্বশুর বাড়ির সবাই অপেক্ষা করে থাকতেন জামাইয়ের জন্য, মেয়ে জামাইয়ের জন্য, এবং গুনগুনিয়ে হয়তো গাইতেন, এসো এসো আমার ঘরে এসো, গানে গানে রুদ্র রায়।

কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

2026-এ এসে আমরা জামা ষষ্ঠী বলতে বুঝি ফাইভ স্টার হোটেলে বা নামি রেস্তোরাঁর এসি কামরায় জামা ষষ্ঠী স্পেশাল রেডিমেড থালি অর্ডার করা। অথচ আজ থেকে প্রায় 150 বছর আগে কলকাতার বাবু সংস্কৃতির স্বর্ণযুগে শোভাবাজার রাজবাড়ি বা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মতো বনেদি পরিবারে জামাই ষষ্ঠীর প্রস্তুতি শুরু হতো অনেক দিন আগে থেকেই। কোন বাড়ির চখ মিলানো দালানে ভোজ বেশি জমকালো হলো সেই নিয়ে রেষারেষি ছিল ষোলো আনা। ভোর থেকে রাত পর্যন্ত প্রতিটি মুহূর্তের পিছনে ছিল এক একটি রাজকীয় ইতিহাস। আজ আমি আপনাদের সেই সব বনেদি পরিবারের জামাই ষষ্ঠীর কিছু কিছু গল্প বলবো। রাজকীয় এই আপ্যায়নের প্রথম ধাপ কিন্তু শ্বশুরবাড়ির অন্দরমহলে শুরু হতো না, হ্যাঁ শুরু হতো জামাই ষষ্ঠীর আগের দিন ভোর 4টের সময় কলকাতার সুতানুটি বা বাগবাজারের মাছের বাজারে। এমনটাই কিন্তু জানতে পারছি আমি ইন্ডিয়ান ফুড হিস্ট্রির একটি ব্লগ থেকে। মেয়ে জামাই আসার আনন্দ যতটা, তার থেকেও শাশুড়ি শ্বশুরের মধ্যে টেনশন থাকতো আরও অনেক বেশি, কারণ তখনকার কলকাতার ধনী ও বনেদি বাড়ির সম্মান নির্ভর করত একটি জিনিস দিয়ে, কার বাড়ির পরিচারক বা ভৃত্য সবার প্রথমে বাজারে গিয়ে সেদিনের সব থেকে বড় মাছের মাথায় হাত দিতে পারে। প্রতিযোগিতাটা একবার বুঝতে পারছেন? বনেদি বাড়ির কর্তারা তো নিজেরা বাজারে যেতেন না, যেতেন তাদের খাস দেওয়ানেরা বা উমেদারেরা। সেই সময় বাজারে রীতিমতো নিলাম চলত। গঙ্গার 10 কেজি ওজনের জ্যান্ত রুই বা ছটপটে চিতল বা পদ্মার টাটকা ইলিশ।

ইস, সেসব কেনার জন্য বাবুদের লোক একে অপরের দিকে নাকি টাকার তোড়া ছুঁড়ে দিতেন। কোনো কোনো পরিবারের আবার রেওয়াজ ছিল, জামাইয়ের যতটা ওজন তত পরিমাণ ওজনের মাছ বাজার থেকে কিনে আনতে হবে। এই বাজারে জেতে নেওয়া মাছটাই ছিল শাশুড়ি মায়ের আসল টেক্কা। সেই বিশাল ওজনের মাছ যখন ধরাধরি করে বাড়ির উঠোনে এনে রাখা হতো, তখন শাশুড়ি মায়ের মুখের হাসি থাকতো দেখার মতন। কারণ যুদ্ধে প্রথম যে বাজি সেটা তো জিতে নেওয়া গেছে, এবার পালা সেই মাছ কী করে রান্নাঘরে নিয়ে গিয়ে জাদুতে রূপান্তর করা যায়। বাজার থেকে মাছ আসার পর শুরু হতো আসল রন্ধনযজ্ঞ, আর এই রান্নাঘরের ইতিহাসটাই বাংলার খাদ্য ইতিহাসের সব থেকে বড় টার্নিং। আচ্ছা, একটা গান শুনে নি, তারপর বলবো এই রান্নাঘরে তারপর ঠিক কী কী হতো, কী কী যোগ হতো সনাতনী রান্নার সঙ্গে নতুন অ্যাডিশন হিসেবে। চলুন একটা গান শুনে নি হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম রাজবধূ।

কোনো প্রশ্নই নেই, কারণ প্রতিটি বাড়িতে অপেক্ষা করে থাকতো কখন জামাই ষষ্ঠী আসবে। বছরে অন্তত একটি বারের জন্য মেয়েকে জামাইয়ের সঙ্গে তারা আদর আপ্যায়ন করতে পারবেন। হ্যাঁ, আসলে আগেকার দিনে ঠিক আগের দিন থেকে রান্নার তোড়জোড় শুরু হতো, তাই 2026 যখন 21 জুন হচ্ছে জামাই ষষ্ঠী,

না, 20 জুন আগামীকাল জামাই ষষ্ঠী, ঠিক তার আগের দিন সকালবেলা তানি আপনাদেরকে জানাচ্ছে এই জামাই ষষ্ঠীর রান্না নিয়ে কৃষ্ণনগর রাজবাড়িতে কী সব নিয়ম ছিল বা অন্যান্য বনেদি পরিবারে হেসেলে কী সব হতো। জানেন, অনেকেই ভাবেন জামাই ষষ্ঠী মানেই তো খাঁটি সনাতন বাঙালি রান্না, কিন্তু এটা জানেন কি যে বনেদি বাড়ির রান্নাঘরের উনুনের ধোঁয়ায় লুকিয়েছিল সুদূর লখনউয়ের এক রাজকীয় গল্প। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন লখনউয়ের শেষ নবাব ওয়াজেদ আলী শাহ তিনি নির্বাসিত হয়ে কলকাতার মেটিয়া বুরুজে এসে থাকতে শুরু করলেন, সঙ্গে করে নিয়ে এলেন তার খাস বাবুর্চিদের। আর কলকাতার হিন্দু জমিদার বাবুরা, যারা নবাবী স্টাইল নকল করতে ভালোবাসতেন, তারা সেই মোগলাই রান্নার স্বাদ নিজেদের অন্দরমহলে নিয়ে এলেন। ফলে জামাই ষষ্ঠীর রান্নার তোড়জোড়ে নতুনত্ব আনতে খাঁটি সনাতনী বাঙালি রান্নার পাশাপাশি চুপি চুপি জায়গা করে নিল মোগলাই। সাধারণ গোবিন্দভোগ সাদা চালের পাশাপাশি দেখা গেল যে জায়গা নিয়ে নিল জাফরান, কিশমিশ ও খাঁটি গাওয়া ঘিয়ে মাখানো সুগন্ধি বাসন্তী পোলাও। আবার মাছ রান্নার কায়দায় যোগ হলো মোগলাই দমের টেকনিক। রান্নাঘরের উনুনে একদিকে ফুটছে খাঁটি বাঙালি কায়দায় গঙ্গার খাঁটি ইলিশের পদ, অন্যদিকে ঠিক পাশের উনুনে সুগন্ধি মশলার চাদরে ফুটছে চিংড়ির মালাইকারি। এই রান্নাঘরটায় ছিল তখনকার কলকাতার আসল রূপ, যেখানে ওপার বাংলার ইলিশের সুবাস, এপার বাংলার ঘটি বাড়ির চিংড়ির আভিজাত্য আর নবাবী মশলার জাঁক জমক সব মিলে মিশে এক হয়ে যাচ্ছিল জামাই ষষ্ঠীর এই বিশেষ উৎসবের আয়োজনে। দুপুরে নতুন ধুতি পাঞ্জাবি পরে যখন জামাই খেতে বসতেন, আর তার সামনে কাঁসার থালায় পরিবেশন করা হতো এমন কিছু পদ যা নবাবী সংস্কৃতির সঙ্গে বাঙালি মায়েদের নিজস্ব রন্ধন শিল্পের মেলবন্ধন ঘটিয়েছিল। এই ফিউশন রান্নার সবচেয়ে বড় কারিগর ছিল জোড়া শাঁকর ঠাকুরবাড়ি। এবাড়ির মহিলারা বিশ্বশত প্রজ্ঞা সুন্দরী দেবী তাঁর রান্নার শিল্পে এমন কিছু ফিউশন এনেছিলেন যা জামাইয়ের খাবারের থালাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। থালার প্রধান আকর্ষণ ছিল সেই ভোরবেলা বাজার থেকে আনা সেরা চিতল মাছের মুইঠা, আর মাছের গায়ের প্রতিটি সূক্ষ্ম কাঁটা হাত দিয়ে বেছে শুধু তার শ্বাসটুকু বের করে মশলা দিয়ে মেখে ফুটন্ত জলের মধ্যে সেদ্ধ করে এই কোপ্তা বানানো হতো, যা মুখে দিলেই মিলিয়ে যেত। আহা, এর ঠিক পাশেই থাকতো মাংসের বাটি, কিন্তু এখানে একটি ঐতিহাসিক টুইস্ট ছিল, কি বলুন তো। তখনকার দিনে জামাই ষষ্ঠী একটি শুভ অনুষ্ঠান, তাই অনেক পরিবারই পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ ছিল, কারণ এটিকে তামসিক আহার মনে করা হতো। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া কি মাংসের স্বাদ আসে? তখনই জাদু দেখাতেন পরিবারের ঠাকুমা দিদিমারা। শুধুমাত্র আধা বাটা টক দই, মৌরি আর সামান্য হিরিং, মানে হিঙের যে ফোড়ন, সেটা দিয়ে বুঝলেন এই বানাতেন কচি পাঁঠার পাতলা ঝোল। আর এই মাংসের বাটি যখন পোলাওয়ের পাশে দেওয়া হতো, তখন পেঁয়াজ রসুনের অভাব তো দূর, মৌরি আর হিঙের গন্ধে জামাইয়ের মন ভরে যেত। আর তারপর জামাইবাবুর পিছনে লাগতেন পরিবারের বিশেষ মানুষেরা। আসবো সে গল্পেও, তবে তার আগে অন্তরা চৌধুরীর কণ্ঠে এই গান।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।

বনেদি বাড়ির জামাই ষষ্ঠী মানে কি শুধুমাত্র রাজকীয় ভোজে জামাইকে সন্তুষ্ট করা? একদম নয়। দুপুরের ভারী খাওয়া দাওয়ার পর যখন আলসেমি বিকেল নামত, তখন শুরু হতো এই উৎসবের সবচেয়ে মজাদার পর্ব, যখন বাড়ির সবাই মিলে পরিকল্পনা করত এবার জামাইকে একটু জব্দ করা যাক, একটু রসিকতা। আর তাই তো আপ্যায়নের ফাঁকে থাকত জামাই ঠকানোর অনুষ্ঠান। সেই ভাত পাত্রেও রীতিমতো কসরত করতেন বাড়ির গিন্নি মায়েরা। না, তারা নিজেরা এ বিষয়ে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন না, তারা ভরসা করতেন মিষ্টি ব্যবসায়ীদের উপর। জানেন, 1818 সালে একবার হুগলির প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী সূর্যকুমার মোদকের ডাক পড়েছিল এক জমিদার বাড়িতে। সেই জমিদার কিন্নির আবদারে তৈরি করতে হবে জামাই ঠকানোর সন্দেশ। সূর্য ও তাঁর ছেলে সিদ্ধেশ্বর দিন রাত এক করে ভাবতে লাগলেন নতুন কারিগরি কী এমন করা যায়। গরমে ফলের ঝুড়িবর্তী তালশাঁস তাদের চোখ খুলে দিল। সন্দেশ তৈরি করলেন তালশাঁসের আকারে, বাইরে নিরেট ভিতরে ফাঁপা। সেই ফাঁপা অংশে ভরা হলো গোলাপের সুগন্ধিতে জড়ানো গুড়ের পাকের চিনি বা রস। এবার সেই মহেন্দ্রক্ষণ, যখন কাঁসার রেকাবিতে করে সেই মিষ্টি সাজিয়ে জামাইয়ের মুখের সামনে রাখা হতো। বাবা জীবন বুঝতেও পারতেন না শাশুড়ি মা কেমন মিষ্টি ফাঁদ পেতেছেন। জামাইয়ের মুখ্যম কামড়ে সেই রস এসে পড়ত তাঁর পরনের দামি ঢাকাই পাঞ্জাবি বা জহরকোটে। অন্তরালে তখন মহিলা মহলের হাসির ফোড়া উঠত। আর এছাড়াও আরও একটি মিষ্টি তৈরি করা হয়েছিল জামাই ঠকানো সন্দেশ হিসেবে। কড়া পাকের সন্দেশের মধ্যে নলেন গুড়ের নরম সেই তরল ভাব। আর এই যে মহিলা মহলের হাসি বা রসিকতা, এর মাধ্যমেই বাংলার মিষ্টি মানচিত্রে যাত্রা শুরু হলো জলভরা তালশাঁস আর জামাই ঠকানোর সন্দেশ।

সময় বদলে গেছে, 100-150 বছর অতিক্রান্ত, কিন্তু এখনও ঘরে ঘরে শাশুড়ি মায়ের পাখার হাওয়া এবং তাঁর রান্নার আবেগ, জামাইকে আপ্যায়নের যে তোড়জোড়, তার মধ্যে লুকিয়ে আছে বাঙালি ঐতিহ্য। আগামীকাল জামাই ষষ্ঠী, আমার সকল বন্ধু পুরুষ বন্ধুদের জানাই আগাম শুভেচ্ছা। এবং আপনারা কি জানতেন এই বনেদি বাড়ির রান্নার এই যে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুর ইতিহাস কেমন লাগলো আজকের প্রভাত বিনা, সেটা জানাতে ভুলবেন না আজকের পোস্টে। প্রভাত বিনা যে পোস্ট রয়েছে 100.1 FM গোল্ডে, কথা হচ্ছে 8:30। আর আমাদের বাংলা সিনেমার যে দুজন বিখ্যাত জামাই, তাদের গান দিয়ে শেষ করব আজকের প্রভাত বিনা। গানে গানে অনুপ ঘোষাল এবং রবি ঘোষ, ছবি হীরক রাজার দেশে।

0: পান আর আছে পোলা পান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই
0: আর আছে পোলা পান একখান একখান কচি তারা।

0: 1927 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह हंड्रेड पॉइंट वन एफ एम गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: জয় হিন্দ। গত এক দশকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, নকশালবাদ মোকাবিলায় দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। একসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের উপর নির্ভরশীল ভারত আজ রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
2: हमें गर्व है कि पिछले एक दशक से हमारी सेनाएं तेजी से आत्मनिर्भरता की ओर कदम बढ़ा रही है।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা

0: যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় 2 মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
3: ঘড়ি কাটা 8:35 হয়ে 13 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে মনের মেলোডি নিয়ে রয়েছি আমি তানিয়া। আর আজ একটু অন্যরকম ইচ্ছে করছে আপনাদের সঙ্গে হারিয়ে যেতে। আপনারাও হারাবেন তো আমার সঙ্গে।

কথায় মানে লেখা কথা এবং সুধীন দাশগুপ্তর সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা শঙ্খবেলা থেকে গানটি শুনছিলাম। এই গানগুলোর শুধু কথা বা সুর এইটুকুই যথেষ্ট নয়, যেন এর সঙ্গে এই যে ইনস্ট্রুমেন্টগুলো বাজছে মাঝে আর কি, সেগুলোও যেন আমাদের পরম প্রিয়, তাই না? পুরো গানটা যেন মনটাকে একদম নিংড়ে নেয়, ভালো করে দেয়, ভীষণ রকমভাবে ভাসিয়ে দেয়। আর তাই তো এই গান দিয়েই শুরু করলাম, কারণ এই যে আগামী কিছু মুহূর্ত, ধরুন সকাল 10টা পর্যন্ত আপনাদের সঙ্গে কাটাবো, আপনি আমি আমরা একসাথে, সেই মুহূর্তটা তো ভেসে যাওয়ার সময়, আনন্দ করার সময়। জানি জানি যারা মোবাইল ফোন হাতে নিয়ে বসে আছেন আর অপেক্ষা করছেন কতক্ষণে তানিয়া বলবে আজকের বিষয়, তাদেরকে এবার বিষয়ে জানাতেই হবে। 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, শুনছেন মনির মেলোডি তানিয়ার সঙ্গে। আসলে এ মাসের আজকে আমার শেষ ডিউটি, আর তাই বেশ কিছুদিন ছুটি পেয়েছি, চলে যাচ্ছি বেড়াতে। এখন পাহাড়ে যাব, না নদীতে যাব, না সাগরে যাব, নাকি বাবা মায়ের কাছে যাব, সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার, এখনও ঠিক করিনি। কিন্তু ভাবছিলাম যেখানেই যাই না কেন, একটু এই নেটওয়ার্ক ইন্টারনেট থেকে যদি একটু দূরে থাকা যায়, একটু যদি সেই ছাপা অক্ষরগুলোর সঙ্গে সময় কাটানো যায় যাদের সঙ্গে আমাদের ছোটবেলা গড়ে উঠেছে, মানে বই। এখন তো বই পড়ার অভ্যেস চলেই গেছে, তো আজ আর আপনাদের ছোটবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি না। আজ আপনাদের কাছে আমি জানতে চাইব যে এই যে আমি ছুটিটা নিচ্ছি, এই ছুটিতে কোন একটি মাত্র বই আমার সঙ্গে রাখা উচিত বলে আপনার মনে হয়। অর্থাৎ এক কথায় যদি আমি বিষয়টা দিই, তাহলে তানিয়া আপনাদের মতে কোন বইটা নিয়ে ছুটি কাটাতে যাবে, সেটা লিখে পাঠাতে হবে 9903052992। এই মুহূর্তে আপনি বলতে পারেন, তানিয়া তোমার যে কী ধরনের বই পড়তে পছন্দ সেটা তো আমি জানি না, দেখুন আপনারা সাজেস্ট করুন, যেটা আমার ভালো লাগবে আমি সেটা পড়ব, কিন্তু আপনাদের মতে কোনটা আমার পড়া উচিত সেটাই তো আজকে জানতে চাই। তাই ঝটপট ঝটপট লিখে ফেলুন আজকের আপনার যে বিষয় আপনাদের দেওয়া হচ্ছে সেই বিষয়টা, আর সেই বইটা নিয়েই আমি না হয় বসে পড়ব নিরালায় একটু পড়াশোনা করতে, একাকি একান্তে সেই বইয়ের সঙ্গে। গানে গানে সতীনাথ মুখোপাধ্যায়।

0: গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: আপনাদের পাঠানো মেসেজ নিয়ে চলে এসেছি, তবে যারা এই মুহূর্তে টিউন করেছেন তাদের আরেকবার জানিয়ে দিই যে আজকের মনের মেলেডির বিষয় হলো তানিয়া কদিনের জন্য ছুটি কাটাতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি তানিয়ার ব্যাগে কোন বইটা রাখতে সাজেস্ট করবেন? আপনার মতে কোন বইটা তানিয়ার অবশ্যই সফর সঙ্গী হওয়া উচিত, সেটাই লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। কসবা হালতু থেকে সৌভিক সরকার মেসেজ করেছেন, সুপ্রভাত দিদি ভাই, সত্যিই হারিয়ে যেতে ইচ্ছা করছে এইবার। সেই গল্পের বইটা আমার মনে হয় তোমার সঙ্গে রাখা উচিত, সেটা হলো গোয়েন্দা গল্প ফেলুদা বা ব্যোমকেশ বক্সী। বেশ, খুব সংক্ষেপে লেখার জন্য থ্যাংক ইউ। অবশ্য সৌভিক খুব সংক্ষেপে লেখে। গুড মর্নিং দিদি, লিখেছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। ছুটিতে গেলে সঙ্গে করে পথের পাঁচালী বইটা নিয়ে যেতে পারো অথবা গোয়েন্দা গল্প ফেলুদা, ভালো করে ছুটি কাটিয়ে এসো। থ্যাংক ইউ। নিশ্চয়ই একটা অন্যরকম বইয়ের নাম পাওয়া গেল। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় পাঠিয়েছেন, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, সুপ্রভাত আপনাকেও। আমার ভালো লাগে হাসির বই পড়তে, কারণ নানা কাজের চাপে মানুষ এখন হাসতেই ভুলে গেছে, তাই হাসির বই পড়ে একটু হাসাতে চাই। তুমিও তোমার ব্যাগে তাই কমেডি বুকস রাখতে পারো। ওকে সুমিতা দি, আমি মাথায় রাখবো। মেসেজ করেছেন বিজয় কৃষ্ণ দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে। লিখেছেন শুভ সকাল তানিয়া, ছোটোবেলা থেকে আমি যাত্রা নাটক করতে ভালোবাসতাম, এখন অবশ্য কিছু কেমন করি। যাই হোক, আমি যখন 10-12 দিনের জন্য বেড়াতে যেতাম তখন আমার মাথায় থাকতো সেই সব নাটকের পাঠ মুখস্থ করা, যা আমি ট্রেনে বসে সারাক্ষণ করতাম, রিহার্সাল করতাম, পাঠ মনে করতাম, এবং সঙ্গে সবসময় নাটকের বই কিংবা ডায়েরি থাকতো। তো আমি তোমাকে বলবো, তুমি তো নাটক করো, সেক্ষেত্রে তুমি বেড়াতে যাবে যখন ওই নাটকের ডায়েরিটা সঙ্গে নিয়ে যাবে, ট্রেনে যাওয়ার সময় তুমি মুখস্থ করতে পারবে, প্লাস ভালো করে আরও অভিনয় করার সুযোগ পাবে। আমার মনে হয় যদি তুমি আমার মতো এইভাবে ট্রেনে যেতে যেতে এইগুলো ভাবনা চিন্তা করো, তোমার এমনিতেও সময় কেটে যাবে আর নিজের কাজটাও হয়ে যাবে। যখন ফিরে আসবে তখন তুমি খুব ভালোভাবে নাটকের চরিত্র সম্পর্কে অবগত হয়ে যেতে পারবে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তবে দাদা, বিষয়টা হচ্ছে যে দেখুন, আমার কাজ তো তিনটে, এক হচ্ছে FM, দ্বিতীয় হচ্ছে সংসার, আর তৃতীয় হচ্ছে অভিনয় নাটকে থিয়েটারে। তো এই তিনটিকেও যদি সঙ্গে করে নিয়ে যাই ছুটি কাটাতে, তাহলে ছুটি তো ছুটি থাকে না, সে তো সেই কাজই থাকবে। তাই নাটকের বইটা বড়, আর নাটকের অভিনয় তো আমরা করি, রেগুলার আমাদের চর্চা হয় না, একটা কিছু বই একটু অন্যরকম, একটু এই একঘেয়ে জীবন। যদিও যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের কখনোই জীবন একঘেয়ে হয় না, কিন্তু তবুও মানে এই যে রোজকার রুটিন, সেই রুটিনের বাইরে গিয়ে যদি কেউ সময় কাটাতে চায়, তাহলে তার হাতের কাছে কোন বইটা রাখা খুব দরকার যা তার মনকে একদম একটু অন্যরকম মুক্ত বাতাস দেবে, একটু নতুন করে ভাবতে সাহায্য করবে। এরকমই বইয়ের নাম লিখে পাঠাতে পারেন আপনারা 9903055992 এই নাম্বারে। মান্না এবং অসীমা ভট্টাচার্যের কণ্ঠে মেম সাহেব ছবি থেকে রইল এই গানটি আপনাদের জন্য।

দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, দিদি বেড়াতে যাবেন, শরীরকে তো সুস্থ সবল রাখতে হবে, তাই আপনি একটি যোগ বিষয়ের ওপরে বই নিয়ে যাবেন। বেশ, মীনা কর্মকার লিখেছেন দমদম থেকে, মিষ্টি সকাল তানিয়া, আপনাকেও জানাই মিষ্টি সকাল। বুদ্ধদেব গুহর বাবলি, এই বইটি নিয়ে যাও, তুমি যে মিষ্টি মেয়ে। বাবলি আমি কলেজ লাইফে পড়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল, সত্যি অনেক দিন সেই বইটা আর পড়া হয় না। থ্যাংক ইউ দিদি, খুব ভালো বই এটি, নিশ্চয়ই সঙ্গে রাখবো। কবে আসবে ফিরে তা জানিও, যদি এখানে আসার কথা হয় তাহলে এখনও জানি না কবে আবার ফিরবো, কেমন। আচ্ছা, শান্তনু ওয়াইজ টেগোর পার্ক কলকাতা 739 থেকে লিখেছেন, গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং দাদা, তোমার ছুটি দিনগুলো খুব এনজয় করবে এই আশা করি। আজকের বিষয় নিয়ে বলি, আমি তোমাকে একটা বই রেফার করছি, কারণ আমি নিজেই এই বইটা অনেক দিন ধরে পড়ছি, একটা চ্যাপ্টার অনেকবার পড়ি। ইটস আ অ্যাওয়াকেনিং ইনফরমেশন অ্যাবাউট জেনোসাইড অফ জিউস বাই হিটলার। একটি 13 বছরের মেয়ে নিজেকে সাহস জুগিয়েছে একটি বিপজ্জনক পরিস্থিতিতে। বইটার নাম ডায়েরি অফ অ্যানি ফ্র্যাঙ্ক। ভালো থেকো, একটা নতুন বইয়ের কথা জানলাম, এই বইটি আমার পড়া নেই, নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করবো দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের অ্যাডভেঞ্চার এবং ভ্রমণের রোমাঞ্চে ভরা পায়ের তলায় সর্ষে, আহা, এই নামটার সঙ্গে আমার একটা আলাদা ভালো লাগা জড়িয়ে আছে, যাই হোক সেটা একান্তই ব্যক্তিগত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, এটাও সঙ্গে রাখতে পারো। বেড়াতে যাওয়ার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে থাকুন একটা গান, আর গানে গানে চলে যাওয়া হোক একটু দূরে কোথাও, আশা ভোঁসলে, ছবির নাম ছদ্মবেশী। আজকের গান কেমন লাগছে সেটা কিন্তু জানাতে বলবেন না।

হ্যাঁ, পাশাপাশি শুধু আমার বই আর আমি, আমরা দুজনেই থাকতে চাই। আর তাই তো আপনাদের কাছে জানতে চেয়েছি যে আপনি আমাকে আমার ছুটির দিনগুলোতে কোন বইটা সঙ্গে রাখার জন্য পরামর্শ দেবেন। হ্যাঁ, 9903052992 এই নাম্বারে আপনারা লিখে পাঠিয়ে দিন আমায় যে আমি আজকে আমার FM-এর লাস্ট ডিউটি এই মাসের, তো সেক্ষেত্রে এই যে ছুটি পাচ্ছি একটা দীর্ঘ ছুটি 12 দিনের, এই 12 দিনের ছুটিতে কোন বইটা পড়লে সেটা আমাকে সমৃদ্ধ করবে, আপনি চান আমি সেটা পড়ি, সেটাই লিখে পাঠাতে হবে। কেমন? আপনি চটপট লিখে পাঠিয়ে দিন, আর আমি ততক্ষণে 2টি মেসেজ পড়ে একটা গানে যাব। অমিতাভ হোর পাঠিয়েছেন সুপ্রভাত তানিয়া, সঙ্গে জানিয়েছেন যে যে বইয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী মা সারদার কথা রয়েছে সেই বইটি সঙ্গে রেখো, যদি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা হয় তাহলে ভালো হয়। থ্যাংক ইউ দাদা। সঙ্গে মেসেজ করেছেন, আচ্ছা, হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ, বৃষ্টি স্নাত সকালের হার্দিক শুভকামনা রইল তোমার প্রতি তানিয়া, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, গানগুলি অসাধারণ, আমার মতে তুমি সঙ্গে দম ফাটানো হাসির গল্পের বই অথবা জীবনী বিষয়ক গল্পের বই সঙ্গে রাখতে পারো, ঘোরার মর্যাদাটা ভালোভাবে এনজয় করতে পারবে, শুভকামনা রইল। হেমন্ত মুখোপাধ্যায়।

0: আপনি কি জানেন, এক সময় যে উত্তর পূর্বকে মনে করা হতো বহু দূর, গত ১২ বছরে তারাই আপনার হৃদয়ের কাছাকাছি চলে এসেছে। উত্তর পূর্বে জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়েছে ১৬,২০০ কিলোমিটার। প্রথমবার সিকিম আর অরুণাচল প্রদেশে বিমান চলাচল শুরু হয়েছে। উত্তর পূর্বের দূরত্ব কমে গেছে।
1: নর্থ ইস্ট আব দূর নহীঁ রহা, নর্থ ইস্ট আব দিল কে ভি পাস হ্যায়, দিল্লি কে ভি পাস হ্যায়।
0: ১২ বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণ।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় 2 মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ঘড়ির কাটে 9:06 হয়ে 50 সেকেন্ড। 100.1 FM গোল্ডে শুনছেন মনির মেলোডি তানিয়ার সঙ্গে। জুলাই মাসের ডিউটি আপাতত শেষ, বেশ কিছুদিনের একটা সময় রয়েছে হাতে যেটাতে আমি ছুটি হিসেবে কাটাতে পারি, আর তাই আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই ছুটির সময়টায় আমি কোন বইটা আমার সঙ্গে রাখতে পারি পড়ার জন্য। 9903055992 9:45 পর্যন্ত আপনারা মেসেজ পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ করে বা টেক্সট মেসেজ করে, সেই মেসেজই পড়ব। যেমন এখন পড়ব বেলঘড়িয়া থেকে যিনি পাঠিয়েছেন, ঠিক 9:00 পরেই চেষ্টা করি তার মেসেজটা পড়ার। পায়েল ব্যানার্জি লিখেছেন, কবিতার বই সাথে নিয়েও ছুটির এই ফাঁদে জোৎস্না মাখা জোৎস্না যেখানে মিশে আছে রাতের এই ছাদে। আচ্ছা, কবিতার এই ছন্দ তোমার হৃদয়ে মাতিয়ে দেবে, হৃদয় তোমার কবিতাকে আপন করে নেবে। এত সুন্দর লিখেছে, আমার এই নিজের দোষে আমি পড়াটা এমনভাবে পড়লাম ছন্দ পুরো ঘেঁটে একদম ছড়িয়ে গেল। যাই হোক, পায়েল নিজে গুণে ক্ষমা করে দিও ভাই, আসলে ইংলিশে টাইপ করা তো কিছু কিছু সময় উচ্চারণ করতে খুব অসুবিধা হয়। যাই হোক, কবিতার বই পড়তে আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন পরপর কিছু টেক্সট মেসেজ পড়ে নিই, কারণ অনেকগুলো টেক্সট মেসেজ জমা হয়েছে। শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, গুড মর্নিং তানিয়া, তুমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাখতে পারো তোমার ব্যাগে, আমার ভীষণ

পছন্দের। খুব ছোটবেলায় সব কটা উপন্যাস শেষ করেছিলাম, তারপর আর পড়াই হয়নি। নিশ্চয়ই পুতুল সাঁতরা দেবখণ্ড হুগলি থেকে লিখেছেন, ছুটির দিনগুলো কাটানোর সময় সঙ্গে গীতা বা শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়লে ভালো লাগবে, বেশ মাথায় রাখব। লিখেছেন শিশির ঘোষ মালদা থেকে, কেউ হারিয়ে গেলে কিন্তু লালবাজারে মিসিং

এর এক ছবিতে কয়েকটি ছেলে জঙ্গলে বেড়াতে গিয়ে একটি ইংরেজি খবরের কাগজ পুড়িয়ে ফেলেছিল। আপনি তো কামারপুকুর জয়রামবাটি যাওয়ার পথে থাকেন আরামবাগে, আমি সাজেস্ট করব শ্রীমৎ ভগবত গীতা পড়ার জন্য। আচ্ছা, আমি আরামবাগে থাকতাম, এখন থাকি না। আমার শ্বশুরবাড়ি কামারপুকুর থেকে কিছুটা যেতে হয় আর জয়রামবাটি থেকে কিছুটা যেতে হয় আমার বাপের বাড়ি। অতএব আমি একদম রামকৃষ্ণ এবং মা শারদা উভয়ের জায়গারই লোক। অতএব নিশ্চয়ই নিশ্চয়ই সঙ্গে রাখবো। থ্যাংক ইউ। ঐশী সরকার চিনারপাড় থেকে লিখেছেন, তানিয়া আপনি তো নাটক করেন, রামকৃষ্ণ বলেছিলেন নাটকে লোকশিক্ষা হয়, তাই রামকৃষ্ণ কথামৃত সঙ্গে রাখবেন। বেশ, সবাই বলছে টেক্সট মেসেজে কথামৃত সঙ্গে রাখতে। আচ্ছা, এবার আরও একটি মেসেজ এসেছে। তাহির আলী কাজী রস্যপুঞ্জ মুসিয়াপাড়া লিখেছেন, পবিত্র কোরআন সাথে নেবেন, শান্তি খুঁজে পাবেন। বেশ, সত্যি তো সমস্ত ধর্মগ্রন্থই পড়ে দেখা উচিত। সব ধর্মেই এক কথা, ঈশ্বর এক এবং অনন্ত এবং মঙ্গলময়। চলুন, অনেকগুলো, প্রায় 1, 2, 3 অনেকগুলো, 7-8টা বোধ হয় মেসেজ পড়া হয়ে গেল। আর এখন সময় হচ্ছে এই মেসেজের ভিড়ে পথ না হারিয়ে ফেলে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার। আমার লক্ষ্য হলো আপনাদের গান শুনিয়ে মন ভালো করা। গানে গানে যিশুদাস।

আমিও পথে নামতে চলেছি, হ্যাঁ সেই পথ যে পথ আমাকে নিয়ে যাচ্ছে আমার বাড়ির মানুষের কাছাকাছি। ছুটি পেয়েছি আর সেই ছুটিতে আপনাদের কাছে জানতে চাই যে কোন বইটা আমার অবশ্যই পড়া উচিত যা আমার মনকে ভালো করে দেবে। এবং আপনারা 9903059299 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করছেন বা টেক্সট মেসেজ করছেন, 9:45 পর্যন্ত আমি কিন্তু সবার মেসেজ নিচ্ছি। কেমন দিলীপ বসু লিলুয়া হাওড়া থেকে মেসেজ করেছেন টেক্সট মেসেজ, আমি বলবো তোমার ব্যাগে একটা হাসির রাজা গোপাল ভাঁড়ের বই নিয়ে যাও, হাসতে হাসতে বেড়াতে যাও, হাসতে হাসতে বেরিয়ে এসো। কোথায় বেড়াতে যাচ্ছ তানিয়াদি, তোমার যাত্রা শুভ হোক। আপাতত যাচ্ছি শাশুড়ি মায়ের কাছে, তারপর শ্বশুরমশাই আছেন, শাশুড়ি মা রয়েছেন, তারপর দেখা যাক সেই বইটার সঙ্গে নিয়ে কোথায় গিয়ে একটু নিরালায় ছুটি কাটানো যায়, একটু একা একা থাকা যায়। মানসী বৈদ্য মেসেজ করেছেন কোন্নগর থেকে, সুপ্রভাত মনের মেলেরি, সুপ্রভাত আমার মিষ্টি তানিয়াদিকে জানাই বৃষ্টি ভেজা সুন্দর সকালের শুভেচ্ছা। থ্যাংক ইউ, এখানে খুব বৃষ্টি হচ্ছে, তুমি ঘুরতে যাচ্ছ খুব ভালো, সুন্দরভাবে ছুটি কাটাও আর সঙ্গে নিয়েও স্বপ্নময় চক্রবর্তীর লেখা হলদে গোলাপ বইটি। হ্যাঁ অবশ্যই, খুব নাম শুনেছি কিন্তু আমার পড়া হয়নি, অনেক তথ্য জানতে পারবো, আচ্ছা এটা পারবে। এছাড়াও সমরেশ মজুমদারের লেখা দীপাবলির সাতকাহন, আচ্ছা বেশি বিবরণে যাচ্ছি না, আর হাসতে চাইলে এই সন্দীপ চট্টোপাধ্যায়ের ছোট গল্প সমগ্র, তারাপদ রায়ের গল্প সমগ্রও সঙ্গে রাখতে পারো, এটুকুই থাক। দুগ্গা দুগ্গা কি সুইট না, বেশ আপনি যে কটা বই লিখেছেন, মানে যেগুলোর নাম লিখেছেন, দুটি বই আমার পড়া নেই তো, নিশ্চয়ই নিশ্চয়ই আমার লিস্টে আমি এনরোল করে নিচ্ছি, এন্ট্রি করে নিচ্ছি, নিশ্চয়ই চেষ্টা করব। সঙ্গে আপনি যে বিষয়টি জানিয়েছেন সেই বিষয় বলি, দেখুন অনেক সময় হয় কি, এক একজনের অনুষ্ঠানে প্যাটার্ন এক এক রকমের হয়, এক একজন এক এক রকমভাবে নিজের মতো করে অনুষ্ঠানে সাজায়, তো দুঃখ করবেন না, যা পাওয়া যায় যতটা পাওয়া যায় তাতেই যদি আমরা খুশি হতে পারি তাতেই বোধ হয় ভালো। না এটা জ্ঞান দিচ্ছি না, এটা হচ্ছে নিজেকে ভালো রাখার পাসওয়ার্ড, যা পেয়েছি যতটুকু পেয়েছি সেটুকুই অনেক, কেমন? আর আমি আছি তো, না হয় একটু দীর্ঘ ছুটি নিচ্ছি কিন্তু আবারও তো ফিরে আসবো আপনাদের কাছে। অনিনাদি বেহালা থেকে অনিরিনা ঘোষ লিখেছেন, শুভ ফুরফুরে সকাল তানিয়া, সত্যি ইবুকে একদম মন ভরে না, বইয়ের পাতাগুলোকে ছুঁয়ে একটা একটা করে উল্টে যাওয়ার একেবারে মজাটাই আলাদা। কোথাও যদি বই নিয়ে বেশ অনেকক্ষণ সেরকম কাজ না নিয়ে অখণ্ড অবসর কাটাতে হয় তবে আমি তো শুক্তারা ফেলুদা আর হ্যাঁ শরৎবাবুর বই সঙ্গে রাখি, তুমিও কিন্তু এগুলো রাখতে পারো। বেশ ধন্যবাদ দিদি, চেষ্টা করব, শরৎচন্দ্রের বই আমার নিজেরও ভীষণ প্রিয়। সুব্রাদি জানিয়েছেন, তোমার প্লে করা গানগুলো শুনে মনটা জুড়ে যাচ্ছে আর তোমার গলার সাথে যেন গানগুলো প্রাণ পাচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মীনা কর্মকার মীনাদি লিখেছেন যে বেরিয়ে কবে ফিরবে আর গান খুব ভালো লাগছে, তুমি আসা মানেই তো মন ভরে যায়। সত্যি আপনারা এরকম লেখেন বলে আমার দিনটা খুব ভালো যায়। আচ্ছা একটা গানে যাব, তারপরে এসে উৎপলদার মেসেজ পড়ব। চলুন আশা ভোসলের কণ্ঠে এই গানটা শুনতে শুনতে চলে যাই, আপনাদের পাঠানো মেসেজে যারা মেসেজ পাঠিয়েছেন প্রত্যেকের মেসেজ পড়ব, তারপর বাড়ি যাব, কেমন? অতএব রইল এই গান আপনাদের জন্য।

মনটা যখন এরকম গান শোনে, সে কি আর কোনো বাধা ধরা, মানে কোনো বাধার মধ্যে কি থাকতে চায় না বোধ হয়। আর তাই আমি এরকম একটা ভুল করে ফেললাম। সুব্রা ভট্টাচার্যের সেই অংশটুকু বললাম মেসেজের, কিন্তু আগের যে একটা দীর্ঘ মেসেজ রয়েছে পাঁচজনে থেকে দিদি পাঠিয়েছেন, সেটা কিন্তু পড়া হয়নি। যাই হোক, আমার ভুল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবার পড়ি সেই মেসেজ। প্রথমেই বলি, তুমি ছুটিতে যাচ্ছ, আমার খুব আনন্দ হচ্ছে। দেখেছেন তো, একমাত্র কাছের মানুষেরাই এমন করে অন্যের আনন্দে আনন্দিত হতে পারে। সত্যি আপনারা হচ্ছেন আমাদের FM গোল্ডের বিশাল একটা পরিবার। যাই হোক, দিদির মেসেজ পড়া যাক, কারণ তোমারও ছুটি পাওয়ার দরকার আছে। অপেক্ষার ফল মিষ্টি হয়, তুমি আবার কবে আসবে সেই অপেক্ষায় থেকে খুব আনন্দ পাবো। অপেক্ষায় তো মিষ্টি আনন্দে থাকেই। এবার বিষয়ে আসি, ছুটিতে গিয়ে শুধু পাহাড় দেখলেই হবে? মনটাকেও তো ছুটি দিতে হবে। আমি বলবো তুমি শেষের কবিতা নিয়ে যাও। ছুটিতে অমিত লাবণ্যের চিঠিগুলো পড়তে পড়তে তোমার মনটাও একটু রোমান্টিক হয়ে উঠুক। ভালো ছুটি কাটুক তানিয়া। বেশ, এবার একটা খুব মজার ব্যাপার হচ্ছে, কি সুন্দর দেখুন, আজকে প্রথম দিকে

উপন্যাস এলো, তারপর ধর্মগ্রন্থ এলো, কবিতার কথা পায়েল বলেছিল, সুব্রাদিও বলেছেন, আরও একটা মেসেজ এসেছে, পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, লিখেছেন, শুভ বৃষ্টি ভেজা সুন্দর সকাল, ভেরি নাইস টপিক, আমি ভীষণ রোম্যান্টিক, তাই সব সময় লাভ স্টোরি পড়বার চেষ্টা করি, আপনিও আপনার সঙ্গে এইরকমই কোনো লাভ স্টোরি রাখতে পারেন তানিয়াদি, থ্যাংক ইউ সো মাচ। মানে এবার রোম্যান্টিক বই পড়ার জন্য রিকোয়েস্ট আসছে আমার কাছে, বেশ বেশ। উৎপল মুখার্জি মেসেজ করেছেন, শুভ প্রভাত তানিয়া বোন, উৎপল মুখার্জি পুনে থেকে, যোগাসন করে ব্রেকফাস্ট করতে করতে তোমার পরিচালিত মনির মেলোডি অনুষ্ঠানে কান পেতে রয়েছি, খুব ভালো লাগলো জেনে যে তুমি ছুটি কাটাতে যাবে, আমিও খুব বেড়াতে ভালোবাসি কিন্তু সঙ্গে কখনো গল্পের বই নিয়ে যায় না, কারণ ওই নতুন জায়গাটা খুব ভালো করে উপভোগ করার চেষ্টা করি, আমি হাসির গল্প বই পছন্দ করি, তুমিও সেরকম কোনো বই সঙ্গে রাখতে পারো যা তোমার মনকে হালকা করবে, মন ভালো এবং শরীর ভালো রেখে খুব আনন্দ করে ফিরে এসো, এনজয় ইয়োর ট্যুর অ্যান্ড স্টে ব্লেসড, থ্যাংক ইউ দাদা। মেসেজ করেছেন কাশুন্দিয়া হাওড়া থেকে অতনু পাঠক, সুপ্রভাত, মনির মেলোডি অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান শুনছি, বেড়াতে গেলে আমার সঙ্গে অবশ্যই আমার প্রিয় লেখক সমরেশ মজুমদারের কালবেলা, কালপুরুষ বা অন্য কোনো উপন্যাস থাকবেই। আচ্ছা বুঝলাম, মানে উনি এগুলো আমাকেও সঙ্গে রাখার একটা পরামর্শ দিলেন। মেসেজ পড়লাম শুভ্রাদির, উৎপলদার, অতনুদার, সোমনাথদার, এবার সময় গান শোনানোর। তবে গান শোনানোর আগে যেহেতু সময়টার হিসেব রাখতে হচ্ছে, আর একটা মেসেজ পড়া যেতে পারে বা দুটো। বাবু গাঙ্গুলি শালকিয়া হাওড়া থেকে লিখেছে, তানিয়া শুভ সকাল, ভ্রমণ করতে যাচ্ছেন, খুব ভালো, কাজের থেকে একটু দূরে গিয়ে থাকলে ফিরে এসে আরও ভালোভাবে কাজ করা যায়, আমার মনে হয় একখণ্ড রামকৃষ্ণ কথামৃত নিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে, তোমার উপস্থাপনায় আন্তরিকতা আছে বলেই এত ভালো লাগে, থ্যাংক ইউ দাদা, সঙ্গে থাকুন নিশ্চয়ই, এতগুলো যখন অনুরোধ আছে কথামৃত বা গীতা রাখার, তখন নিশ্চয়ই চেষ্টা করব। আমার ব্যাগে একটা ছোট্ট গীতা সবসময় থাকে কিন্তু সেটা পড়া হয়ে ওঠে না, এবার বোধহয় সময় হচ্ছে সেটা পড়া, সেটাই মনে করিয়ে দিচ্ছেন হয়তো ঈশ্বর। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়াদি, আজকের বিষয় বলি, আপনার কাছে জাতকের গল্প এই বইটি রাখতে পারেন, এই বইটি পড়তে আমার খুব ভালো লাগে, জাতকের গল্পগুলো মূলত গৌতম বুদ্ধের অতীত বহু জন্মের কাহিনী নিয়ে রচিত, জাতকের প্রতিটি গল্প হৃদয়গ্রাহী, বৈচিত্র্যে সমৃদ্ধ, সুন্দর সব গান দিয়ে সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এইটা একটা খুব ভালো কথা বলেছেন, জাতকের গল্প নিশ্চয়ই নিশ্চয়ই আমি চেষ্টা করব। আর ততক্ষণ কানে থাকুক গানে গানে শ্যামল মিত্র।

0: আপনি জানেন রাশিয়ার জনসংখ্যা কত? প্রায় 14 কোটি। সংখ্যাটা অনেক বড়, তাই না? গত 12 বছরে ভারতে তার থেকে অনেক বেশি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আজ 16 কোটির বেশি পরিবার প্রতিদিন বিশুদ্ধ নলবাহিত জল পাচ্ছে। এর ফলে কোটি কোটি মহিলা জল বহনের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন এবং গ্রামীণ জল ব্যবস্থাপনাও আরো শক্তিশালী হয়েছে।
1: জল জীবন মিশন কা ভিজন সিরফ লোগোঁ তক পানি পৌঁছানে কা হি নাহি হ্যায়, ইয়ে ডিসেন্ট্রালাইজেশন কা, বিকেন্দ্রীকরণ কা উসকা ভি এক বহুত বড়া মুভমেন্ট হ্যায়, ইয়ে ভিলেজ ড্রিভেন উইমেন ড্রিভেন মুভমেন্ট হ্যায়।
0: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
3: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

উত্তর জজিরা থেকে সুজিত মণ্ডল মেসেজ করেছেন, দিদি আপনি যা গান শোনাচ্ছেন এই বৃষ্টির দিনে মন তো আর ঘরে থাকতেই চাইছে না, মনে হচ্ছে বেরিয়ে পড়ি। পড়ুন আটকাচ্ছে কে, এই শুধু কানে 100.1 FM গোল্ডকে রেখে দিন, তাহলেই দেখবেন আপনার যাত্রাটা আরও আরও সুন্দর হয়ে উঠছে। প্রমাণচক মগরা ময়না পূর্ব মেদিনীপুর থেকে শ্রী চন্দন কুমার জানা জানিয়েছেন, সুপ্রভাত তানিয়া, ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের বইটি নিয়ে যাওয়ার কথা বলছি। গান খুব ভালো হচ্ছে, ভ্রমণের যাত্রা শুভ হোক এই আশা রাখি, খুব ভালো থাকবেন। মহেশ বই গল্পটা পড়লে খুব মন খারাপ হয়ে যায় জানেন, ঠিক আছে তবু আপনি যখন বলছেন নিশ্চয়ই সঙ্গে রাখবো। লিখেছেন নন্দাদি, নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। বৃষ্টি ভেজা সুপ্রভাত তানিয়া, বেড়াতে যাচ্ছ শুনে আমার মনও চাইছে বাক্স প্যাঁটরা গুছিয়ে ব্যস্ত জীবন থেকে চলে যাই অসীমের মাঝে, যেখানে পাহাড় জঙ্গলে ভরা, দূষণহীন ঝকঝকে নীলাকাশ রয়েছে। আমি খুবই ঘুরে বেড়াতে ভালোবাসি আর বই আমার নিত্যদিনের সঙ্গী। গোয়েন্দা গল্পের পোকা হলেও যে বইটি তোমায় পড়তে বলবো সেটি হলো বুদ্ধদেব গুহের বাবলি। এই বইটির সঙ্গে আমার একটি স্মৃতি জড়িয়ে আছে, একটু শেয়ার করি। একাধিকবার বইটি পড়েও আশ মেটে না, সঙ্গে জানো এই গল্পের জায়গাটা আমি 3 বার ঘুরে এসেছি। এবার ঘটনাটা বলি, তখন আমি নতুন লেখক হিসেবে এক সাহিত্য বাসরে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছিলাম, সেখানে লেখক উপস্থিত ছিলেন এবং আমি আমার নিজের লেখা একটি পাঠ করার জন্য সুযোগ পেয়েছিলাম। উনি উৎসাহ দেওয়ার জন্য নিজ হস্তে সই করে বাবলি বইটি আমাকে উপহার দিয়েছিলেন। ভীষণ ভালো ভালো গান শোনাচ্ছ, ভালো থেকো, তোমার ভ্রমণ সফরের জন্য শুভেচ্ছা জানিয়ে বলি, এসে জানিও কিন্তু কেমন ঘুরলে। সঙ্গে লিখেছেন হুগলিতে জোড়া টর্নেডো হয়েছে, দিদি হুগলি নদীতে হয়েছে, ওটা ওই সাগরদ্বীপের কাছে, হুগলিতে নয়। তবু আপনি যে আমার জন্য চিন্তা করেছেন, থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনিকা মাইতি নামখানা থেকে টেক্সট মেসেজও করেছেন, আবার হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন, ভাবছে যদি তানিয়াদি না পড়েন, না না তানিয়া পড়বে, এবং যিনি হোয়াটসঅ্যাপ করবেন তিনি কিন্তু টেক্সট করবেন না, খুব অসুবিধা হয়। কেমন দিদিভাই সুপ্রভাত, কোন বই নেবে আমি ঠিক জানি না, তবে বলবো মোবাইলের চার্জার, বেশ কিছু প্রয়োজনীয় ওষুধ, বেশ কিছু টাকা আর নিজের প্রয়োজনীয় কিছু জিনিস, আর সঙ্গে খেয়াল রাখতে হবে যেখানেই যাও না কেন ভালো থেকো আর কবে আসবে বলে যাও। আপাতত এই মাসে 12 দিন তো আসছি না, ও মাসের ব্যাপার এখন তো বলতে পারছি না কারণ আমি নিজেই জানি না। নিশাকরধর আমতা জগদ্ধাত্রীতলা থেকে লিখেছেন, নিশাকরধর লিখেছেন সুপ্রভাত তানিয়াদি, আমার নেশার যাত্রা, তাই এক একটা বই নিয়ে বসে পড়ি, ভক্তিমূলক যাত্রাপালা, নবাব দরবারে সাধক রামপ্রসাদ, বা কৃষ্ণহারা বৃন্দাবন, কৃষ্ণদাসী পদ্মা, ভক্ত হরিদাস, এরকম নানা ধরনের যাত্রার বই আমি পড়ি। তার মধ্যে ভক্ত হরিদাস বইটি 2 বার মঞ্চস্থও করেছি। বর্ষা এসে গেছে তানিয়াদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যদি আপনার খুব অসুবিধা না থাকে তাহলে আপনি আপনার ব্যাগে কোনো একটা যাত্রার বই রাখতে পারেন। বেশ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বেশ, মন খারাপ করা কিছু নেই, অপেক্ষার একটা আলাদা আনন্দ আছে তাই না। আশ্রয় বাংলাদেশ থেকে লিখেছেন কাজী আবু জাফর, লিখেছেন তানিয়া এসেছে তাই আমিও এলাম, কিছু সুর কিছু কথা ছড়িয়ে গেলাম। যখন পুলিশ ছিলাম আমার প্রিয় গ্রন্থ ধীরাজ ভট্টাচার্যের লেখা, এই বইটির সাথে তোমার কি হয়েছে দেখা? না দাদা, আমি তো এই বইয়ের সঙ্গে আমার দেখা নেই, এই বইয়ের পাঠও আমার করা হয়নি, তবে নিশ্চয়ই নামটা আমার মাথায় থাকলো, অবশ্যই অবশ্যই চেষ্টা করব পড়তে। রাতুল বর্ষাক মহেশতলা থেকে লিখেছেন সুপ্রভাত দিদি, ঘুরতে যাওয়ার সময় আমার মনে হয় চাঁদের পাহাড় বইটা রাখা খুব খুব ভালো হবে, এই রকম রহস্য এবং অ্যাডভেঞ্চারে ভরপুর বই খুব কমই আছে। আর হ্যাঁ, বইটা পড়তে পড়তে যদি মনে মনে আর কি আফ্রিকার বনজঙ্গলে ঘুরে বেড়াতে পারো তো খুবই ভালো হয়, কোথায় যাচ্ছ জানিও আর খুব আনন্দ করে ছুটি কাটিয়ে এসো, তোমার যাত্রা শুভ হোক, মঙ্গলময় হোক, থ্যাংক ইউ সো মাচ। গানে গানে মান্না দে, ছবির নাম আলো আমার আলো।

উত্তম কুমার দাস, দাঁড়হাট্টা, হরিপাল, হুগলি থেকে লিখেছেন, আপনার লম্বা ছুটির সফর খুব ভালো কাটুক, ফিরে এসে আপনার মিষ্টি কণ্ঠের হাসিটা শুনতে চাই, তাই আপনি কিছু হাসির বই সঙ্গে নিতে পারেন, এতে আপনার মন খুব ভালো থাকবে।

থ্যাংক ইউ। লিখেছেন শিপ্রা কারার, মালিকপাড়া লেন, বেতর, হাওড়া চার থেকে। তানিয়া, প্রথমেই বলি যে তুমি আমাকে তাড়াতাড়ি লিখতে বলো আর পড়ো না। আসলে কি হয়, হোয়াটসঅ্যাপ মেসেজ, টেক্সট মেসেজ ভাগ করে করে পড়ি, তো সেজন্যই হয়তো দেরি হয়ে গেছে। যাই হোক, দেরি না করে আর পড়ে ফেলি চটপট। তুমি কি বর্ষা ভালোবাসো? যদি বাসো তাহলে সমুদ্র বা কোনো নদীর ধারে যাও, তাহলে রবীন্দ্রনাথকে সঙ্গে রাখতে পারো। আর শরৎচন্দ্রের লেখাও আমার খুব পছন্দের, তাই ওনার বইও রাখতে পারো, তোমার যা ভালো লাগে। তুমি এর মধ্যে থেকে, আচ্ছা, নিয়ে যেও, কেমন? তোমার বাজানো গান খুব ভালো লাগছে, বেশ ঠিক আছে। এর শেষ গানটা গাই যখন শোনাবো, তখন আপনার এই কথাটা মাথায় রাখবো যেটা আপনি মেসেজে লিখেছেন। ওকে, পরের মেসেজে যাওয়া যাক। মনিকাদির মেসেজ পড়েই দিয়েছি। কিশোরদা আজকে আবার টেক্সট মেসেজ করেছেন, গুড মর্নিং, বালি হাওড়া থেকে কিশোরদা বলছি। তিলোত্তমা মজুমদারের বই নিতে পারো, খুব সুন্দর সুন্দর জীবন কাহিনী লেখা গল্প পাবে। জয় গোস্বামী বা মন্দাক্রান্তার কবিতার বইকেও সঙ্গে রাখতে পারো, মন্দ্রাকান্তা, বেশ। আর কি মেসেজ করেছেন, দিনেশ নস্কর লিখেছেন পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বইটা সঙ্গে রাখতে পারো, মনটা ভালো হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া খুব মজা করো, কেমন? থ্যাংক ইউ। বালি হাওড়া থেকে দিনেশ নস্কর এই মেসেজ করেছেন। আচ্ছা, আর বৃষ্টির দিনে বেড়াতে যাওয়ার আনন্দটাই আলাদা, এবং এই নিয়ে একটা বড় মেসেজ এসেছে প্রদীপ বর্ষকের কাছ থেকে, আমরা শুনবো। তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গান শোনাতে হবে। চলে যাই লালকুঠি ছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে এই গানটিতে। শুনতে শুনতে ফিরে আসছি আপনাদের পাঠানো মেসেজ নিয়ে।

বৃষ্টির দিনে বেড়াতে যাওয়ার আনন্দটাই আলাদা। চারপাশে সবুজ প্রকৃতি, মাটির সোনা গন্ধ আর টুপটাপ বৃষ্টির সুর যেন মনকে এক অন্য জগতে নিয়ে যায়। এমন সময় যদি সঙ্গে একটি সুন্দর গল্পের বই থাকে, তবে সেই ভ্রমণের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। আমার মতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বইটি বৃষ্টির দিনে বেড়াতে যাওয়ার সময় সঙ্গে রাখার জন্য এক অসাধারণ সঙ্গী। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় রয়েছে রোমাঞ্চ, সাহস, স্বপ্ন আর প্রকৃতির অপার সৌন্দর্যের বর্ণনা। জানলার বাইরে ঝরঝর করে বৃষ্টি নামছে আর হাতে চাঁদের পাহাড়। এমন মুহূর্তে মনে হয় আমরাও যেন শঙ্করের সঙ্গে অজানা অভিযানে বেরিয়ে পড়েছি। বইটি শুধু বিনোদনই দেয় না, বরং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সাহসী হওয়ার প্রেরণাও যোগায়। তাই বৃষ্টি ভেজা ভ্রমণের সঙ্গী হিসেবে একটি ভালো গল্পের বই, বিশেষ করে চাঁদের পাহাড়, মনকে আনন্দে এবং কল্পনার রঙে ভরিয়ে তুলতে পারে। লিখেছেন প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্রগড়, পূর্ব মেদিনীপুর, বর্ধমান থেকে। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এখনো পর্যন্ত মানে আমি জানি না, আমি যার মেসেজ এখন পড়ব তিনি বিশ্বাস করবেন কি না, কিন্তু আজকেও আমি ভেবেছি যে অনেক দিন হয়ে গেল চন্দ্রাবলীদের মেসেজ আসছে না, কি জানি কেমন আছেন, এখানে আছেন না বাইরে কোথাও, দেশের বাইরে কোথাও বেড়াতে গেছেন। ভাবছিলাম আপনার কথা, সত্যি অনেস্টলি ভাবছিলাম, অনেক দিন আপনার মেসেজ পাইনি, তো আজ আপনার মেসেজ পেয়ে একটু নিশ্চিন্ত লাগছে আর ভীষণ ভালো লাগছে। বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন বলছি, তানিয়া অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল, সুস্থ থাকবেন, সাবধানে ঘুরবেন এবং সবাই মিলে খুব খুব আনন্দ করবেন। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গীতবিতানের তিনটি খণ্ড আমাদের যে কোনো সফরের নিত্য সঙ্গী হলেও গানে গানে প্রতিটি দিন আরও সুরেলা হয়ে ওঠে। আমি এটাই ভাবছিলাম যে গীতবিতান বা গীতাঞ্জলি বা রবীন্দ্রনাথের কবিতার কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথের গান সর্বোপরি, এই বিষয়ে কেউই কিছু লিখছেন না, কিন্তু আমার সেই আশটাও মিটিয়ে দিলেন চন্দ্রাবলীদি। আর অনেক অনেকগুলো বই জোগাড় হয়েছে, তার মধ্যে কী কী আছে একটু মনে করে নিই। বিভূতিভূষণের চাঁদের পাহাড়, পথের পাঁচালি, আরণ্যক, ওদিকে শরৎচন্দ্রর বই, রবীন্দ্রনাথ ঠাকুরের বই, সমরেশ মজুমদারের বই, মন্দা ক্রান্তার কবিতার বই, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, আবার ধর্মগ্রন্থ আছে গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, কোরআন, আর সঙ্গে রামকৃষ্ণের কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত, আরও আরও কত বই। না আমাকে যাওয়ার আগে এগুলো নোট করে নিয়ে যেতে হবে, না হলে তো আমি হারিয়ে ফেলবো। আচ্ছা, আপনাদের কারোর মেসেজকে আমি পড়তে বাদ দিলাম বোধ হয় না। যাই হোক, আমরা চলে যাই গানে, ফিরে আসছি গানের ওপারে আরও কথা এবং আরও গান নিয়ে। হ্যালো, গান তো গাওয়ানোর মানে শোনানোর সুযোগ তো হবে না, কিন্তু হ্যাঁ ওই আর কি, শেষ গানটা শোনানোর সুযোগটুকু থাকবে। যদি এখনও কেউ লিখে পাঠাতে চান, যদি 9:45 পর্যন্ত টাইম দিয়েছিলাম, আজ অনেকেই মেসেজ করেননি, যেমন করেননি গোপাল মান্না, যেমন করেননি আরও অনেকে, রমা রায়, আরও অনেকে, আমি এই মুহূর্তে সবসময় তো নাম মনে পড়ে না, স্বাগত দা, এরকম আরও অনেকে। যাই হোক, চলুন একটু বেরিয়ে পড়া যাক গানে গানে আমার সঙ্গে, আপনারা একসাথে।

কুয়াশগ্রাম থেকে লক্ষ্মী দে মেসেজ করেছেন এক ভদ্রলোককে জানিয়ে, যিনি কোথাও বেড়াতে গেলে ভ্রমণ সঙ্গী বইটাই সঙ্গে নিয়ে যেতেন। উনি সেই বইয়ের সঙ্গে রাখার কারণ হচ্ছে সমস্ত দ্রষ্টব্য জিনিসগুলো যাতে তন্ন তন্ন করে খুঁজে দেখতে পারেন, কোনোটাই যাতে মিস না করেন। বুদ্ধিমান মানুষ, কিছু বলার নেই আর। যাই হোক, আজকের মতো সময় একদম শেষ, আমাকে নিতে হবে, টাটা, বাই বাই এবং বিদায়। আপাতত 12 দিন আর কোনো কথা হচ্ছে না, থাকবে অপেক্ষা আমারও আপনাদেরও। একসঙ্গে আবারও কথা হবে ওই মাসের কবে, তার জন্য চোখ রাখতে হবে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে। প্রতিদিন রাত 10টার সময় আমাদের প্রভাত বিনা অনুষ্ঠানের পোস্টার পড়ে, সেখান থেকে আপনি জানতে পারবেন পরের দিন আপনার পছন্দের কোন প্রেজেন্টার রয়েছেন আপনাদের সঙ্গে। কেমন? ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন, খুব আনন্দ করুন। ফিরে এসে আবারও কথা হবে। গানে গানে রেখে গেলাম বাপ্পি লাহিড়ীর কণ্ঠে এই গান। এই গানটা সীমাদির এবং দাদার জন্য, আপনাদের জন্য একসাথে। আপনারা সেই মুহূর্তটা, আপনি যেটা কাটিয়েছেন সেটা মনে করুন, আর আপনাদের জন্য রইল এই মেসেজ। দেখুন, এতক্ষণে সুখেন্দুদা মেসেজ করছেন, আমি কিন্তু অলরেডি ক্লোজিং দিয়ে দিয়েছি, আর গান বাজাতেই হবে, পরের বার নিশ্চয়ই আপনার মেসেজ পড়ব। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। গানে গানে বাপ্পি লাহিড়ী।

0: জানেন কি, ভারত সরকার জার্মানির মোট লোক সংখ্যার সমান কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করেছেন মোট 8 কোটি কৃষককে। সেই জন্যই আজ আমাদের কৃষকরা বলেন, বীজ থেকে বাজার সর্বত্র দেশ তাদের সঙ্গে আছে।
1: আমারা ছোটা কিষাণ বাজার সে মহঙ্গে ব্যাজ পর ঋণ লেনে কে লিয়ে মজবুর থা। হমনে এসে করোড়ো ছোটে কিষানো কো ভি কিষাণ ক্রেডিট কার্ড কি সুবিধা সে জোড়া।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণে।
2: লো আগে উনকিয়া, লো আগে উনকিয়া 100.1 FM গোল্ড পর। লো আগে উনকিয়া, লো আগে উনকিয়া 100.1 FM গোল্ড পর।

0: রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে আজ গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকারের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে রাজ্যটি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। 2023 সালে এই জাতীয় প্রকল্প শুরুর সময় বড় আকারে স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে আয়োজিত বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ দেন। সেখানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাষ্ট্রপতিকে স্বাগত জানান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল প্রকল্প 2047-এর আওতায় আয়োজিত বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন। এই প্রদর্শনীতে সিকল সেল রোগ প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। উপজাতি বিষয়ক, তপশিলী জাতি কল্যাণ, চিকিৎসা শিক্ষা, জনস্বাস্থ্য এবং আয়ুষ সহ বিভিন্ন বিভাগ সিকল সেল রোগীদের জন্য বাস্তবায়িত স্বাস্থ্যসেবা, সচেতনতা কর্মসূচি এবং কল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত তথ্য উপস্থাপন করে। প্রদর্শনীতে উপজাতি এলাকায় কর্মরত ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিটের কর্মসূচিও তুলে ধরা হয়। আধিকারিকরা রাষ্ট্রপতিকে স্ক্রিনিং কর্মসূচি, জেনেটিক কাউন্সেলিং পরিষেবা, বিনামূল্যে চিকিৎসার সুবিধা এবং প্রকল্পের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
1: एनीमिया उन्मूलन मिशन के अंतर्गत मध्य प्रदेश ने जो बहुआयामी उपलब्धियां हासिल की है इसके लिए मैं राज्य सरकार की सराहना करती हूं। वर्ष 2023 में राष्ट्रीय मिशन का शुभारंभ करते समय जो अनेक बड़े लक्ष्य देश के सामने रखा गए थे उनमें से स्क्रीनिंग का लक्ष्य समय से पहले ही पूरा हो गया है। 9000 शिशुओं से लेकर 40 वर्षों की आयु तक के 7 करोड़ से ज्यादा लोगों की स्क्रीनिंग का लक्ष्य पूरा हो चुका है।
0: সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি ওড়িশার রায়রংপুরে যাবেন, যেখানে তার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সকল দেশের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত এমন বহু ক্ষেত্রে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য অর্থনৈতিক বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে যে একাধিক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। কলকাতা পুরসভার সামনে থেকে এই ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। ম্যারাথন শেষে যোগাসনে অংশ নেন মুখ্যমন্ত্রী। আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব ম্যারাথনে অংশগ্রহণকারী সকল কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে 21 জুন রেড রোডে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্ব দেবেন। এই উপলক্ষে সারা শহরে স্বচ্ছতা অভিযান কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। অতীতের যোগ দিবসের সব রেকর্ড ভেঙে দিয়ে কলকাতা সবার প্রথমে থাকবে এবং একটি ঐতিহাসিক রেকর্ড গড়ে তুলবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জানান, রেড রোডে প্রায় 35,000 মানুষ অংশ নিতে পারবেন। এছাড়াও কলকাতা শহরের 145টি ওয়ার্ড এবং রাজ্যের সর্বত্র মানুষকে যোগ দিবসে অংশ নিয়ে নতুন রেকর্ড তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী সবাইকে আবেদন জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ওই জেলাকে ভেঙে দুটি পৃথক জেলা গঠন করার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট জেলার বিধায়ক সাংসদরা। বাজেট অধিবেশনেই জেলা ভাগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে আশাবাদী তারা। মিজোরামের একটি রাজ্যসভা আসনের নির্বাচনে জোরাম পিপলস মুভমেন্টের প্রার্থী লালাথলুয়াংকিমা জয়লাভ করেছেন। আইজলের রাজ্য বিধানসভার গতকাল অনুষ্ঠিত নির্বাচনে তিনি মিজোরাম

ন্যাশনাল ফ্রন্ট এনএফ এর প্রার্থী জোথন স্যাঙ্গি হোমারকে 16 ভোটে হারিয়ে দেন। রেল তথ্য সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহারে যাচ্ছেন। শ্রী বৈষ্ণব পাটনা ও ছাপড়ায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শ্রী বৈষ্ণব পাটনায় অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই পরিদর্শন করবেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ছাপড়া রেলওয়ে স্টেশন থেকে ছাপড়া দিল্লি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ জাতীয় গ্রন্থপাঠ দিবস পালিত হচ্ছে। কেরালামে গ্রন্থকার আন্দোলনের জনক পুথুভাইল নারায়ণ পানিকারের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। 2017 সালে কোচি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় গ্রন্থপাঠ দিবস ও গ্রন্থপাঠ মাস উদযাপনের সূচনা করেন, যার মাধ্যমে এই কর্মসূচিতে জাতীয় স্বীকৃতি লাভ করে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 62তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দেশটি তার অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদের সমর্থন থেকে দৃষ্টি সরানোর জন্য অপপ্রচারের আশ্রয় নিচ্ছে। ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানের অবৈধ দখলদারি এবং সেই ভূখণ্ড ফেরত পাওয়াই বর্তমানে ভারতের একমাত্র অমীমাংসিত বিষয় বলে শ্রীমতী সিং উল্লেখ করেন। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির কথা তুলে ধরে ভারত অভিযোগ করে বলে, ওই অঞ্চলে ক্রমবর্ধমান বিক্ষোভ ও অস্থিরতা, দমনপীড়ন এবং মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষেরই প্রতিফলন। সিন্ধু জলচুক্তির প্রসঙ্গে ভারত জানিয়েছে, 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভারত আরও উল্লেখ করে যে দেশ সন্ত্রাসবাদকে মদদ দেয়, যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তারা সদিচ্ছা ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সহযোগিতার সুফল আশা করতে পারে না। হরমুজ প্রণালী দিয়ে ভারতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনকারী ট্যাঙ্কার দিশা গুজরাটের দাহেজ বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি কাতারের রাস লাফান টার্মিনাল থেকে 62,370 মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে এসেছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের পরিচালনায় পেট্রোনেট এলএনজি চার্টার করা এই জাহাজটি আজ সকালে দাহেজে পৌঁছয়। উল্লেখ্য, গুজরাটের ভারুচ জেলায় অবস্থিত দাহেজ হল ভারতের বৃহত্তম এলএনজি আমদানি টার্মিনাল এবং দেশজুড়ে প্রাকৃতিক গ্যাস বিতরণ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গুয়াদালহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রোমো। সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবরু স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ কলকাতায় ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। বিশ্বকাপ ফুটবলে গ্রুপের ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপর সংবাদ শুনুন দুপুর 1:30।

0: इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
2: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: गाने कथाएं गोल्डन समय, आपनी सुनछेन 100.1 FM गोल्ड, 100.1 FM गोल्ड।
4: मन की बात, जनगणের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।
5: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
6: তোমায় গান শোনাবো
5: 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো,
6: তোমায় গান শোনাবো
5: 100.1 FM।

তোমায় গান শোনাবো নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আমি এমিলিয়া। আর আপনাদের অনুরোধ দিয়ে সাজানো এই তোমায় গান শোনাবোতে শোনালাম এই গান। মাসটা অবশ্যই আষাঢ় মাস, আর আষাঢ় শ্রাবণ মানে না তো মন। আজকের এই রকম একটা বৃষ্টি ভেজা আবহাওয়ায় এই রকম গান শুনতে বেশ লাগে। গানটি শুনতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা মল্লিক আমতা হাওড়া থেকে। আর এই যে গান শুনছিলাম মণিহার ছবি থেকে, মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। চলে যাব পরের গানে। পরের গান শিপ্রা বসুর কণ্ঠে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, নচিকেতা ঘোষের সুরে। শুনতে চেয়েছেন এই গান, বন্ধুর নাম ফিরে এসে বলি

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

লতা মঙ্গেশকরের গানে যাওয়ার আগে আমরা শুনছিলাম শিপ্রা বসুর কণ্ঠে গান। গানটি শুনতে চেয়েছিলেন অনুপম দাস, মিঠু দাস, কসবা, কলকাতা, 42 থেকে।

লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানের জন্য অনুরোধ করেছিলেন প্রবীর কুমার পাল, বেগোরখাল দক্ষিণ তলা মহেশতলা থেকে। প্রতীক ছবি থেকে শুনছিলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে গান, মুকুল দত্তের কথায় বাপ্পি লাহিড়ির সুরে। এবার রবীন্দ্রসঙ্গীতের অনুরোধে যাব। অনুরোধ করেছেন সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে, শুনতে চেয়েছেন এই গানটি। রাখলাম শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠ।

0: গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
1: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো,
3: তোমায় গান শোনাবো
2: 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো,
3: তোমায় গান শোনাবো
2: 100.1 FM।

0: শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনছিলাম গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শিল্পীর নিজের সুরে। শুনতে চেয়েছিলেন সুনীত ও সোনালী সেনগুপ্ত ষাট হিন্দুস্থান পার্ক কলকাতা 29 থেকে। হেমন্ত মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় ডুয়েট শুনতে চেয়েছেন আনন্দধারা প্রতিমাধারা প্রশান্তধারা শ্রীমনধারা গোবিন্দপুর শিবতলা হাওড়া থেকে। হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় এই ডুয়েট পিতা পুত্র ছবি থেকে প্রণব রায়ের কথায় পবিত্র চট্টোপাধ্যায়ের সুরে।
1: রাগ যে তোমার মিষ্টি

ললিতা ধর চৌধুরীর কণ্ঠে গান শুনতে চেয়েছেন ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে। নচিকেতা ঘোষের সুরে, নচিকেতা ঘোষের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ললিতা ধর।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারের গানটি শুনতে চেয়েছেন রিমো মুখোপাধ্যায় পরাশকোল থেকে। রিমো মুখোপাধ্যায়ের অনুরোধে হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান সলিল চৌধুরীর কথায় সুরে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

সুতপা ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলাম রবীন্দ্রসঙ্গীত। এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চেয়েছিলেন বর্ষা বড়ুয়া শ্যামনগর থেকে। বাজরণী থেকে অদিতি সেনের অনুরোধে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত।

একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর শেষ গান সিলেকশনটা আমার পক্ষে খুব মুশকিলের, কারণ এত অনুরোধ এই সময়ের অভাবে রাখতে পারবো না। তবু কোন গান শোনাবো সেই সিলেকশনের একদম ধাঁধায় পড়ে গেছি। কানন দেবীর কণ্ঠে আমি বনফুলগো এই গানটি শোনাতে শোনাতে বিদায় নেব এই পর্ব থেকে, অর্থাৎ তোমায় গান শোনাবো থেকে ফিরবো সুরেলা সফর নিয়ে 2:30 যেতে যেতে। তাহলে কানন দেবীর কণ্ঠে রেখে গেলাম এই গান, আর এই গানটি শুনতে চেয়েছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে, শোনাতে চেয়েছেন রাত্রি তন্ময় ত্রিনিতা দেবযানী স্বস্তিক চক্রবর্তীকে। শেষ উত্তর ছবি থেকে কানন দেবীর কণ্ঠে এই গান, শৈলেন রায়ের কথায় কমল দাশগুপ্ত সুরে।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: বন্ধুরা, জানেন কি, যে সূর্যালোককে একদিন আমরা শুধু তীব্র গরমের উৎস হিসেবেই জানতাম, বর্তমানে তা থেকে আমাদের ছাদের উপরেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সেই জন্যই প্রায় 37 লক্ষ বাড়ি আজ পিএম সূর্য ঘর বাড়ি হয়ে উঠেছে। ফলে বিদ্যুতের বিল কমেছে এবং সারা দেশে আত্মবিশ্বাস বেড়েছে।
2: এক দশক পহলে ভারত সোলার পাওয়ার কে মামলে মে বহুত পিছে থা, লেকিন আজ সোলার পাওয়ার কে মামলে মে ভারত দুনিয়া কে টপ 5 দেশো মে আ গয়া।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।

0: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলডি মেকার্স, মেলডি মেকার্স।
1: সুরেলা সফরে আজ আপনাদের সাথে আমি এমিলিয়া, আর আমার সাথে সুরের জাদু তিনি। আসলে সুক্তারা ধ্রুবতারা, তাদের যেমন ক্ষয় নেই তেমনই তিনি, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। তার সুর করা আধুনিক গান শুনবার সুযোগ এই স্বল্প সময় খুবই কম, তবে প্রথম গানটা তার সুরে কথা কয় না অ্যালবাম থেকে তারই কণ্ঠে শুনব সুরেলা সফরের একদম শুরুতে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে। আর আজ খুঁজে দেখব সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে।

সুরেলা সফর নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি এমিলিয়া, আর সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে খুঁজে দেখব। আসলে সুরকার হিসেবে নিজের মূল্যায়নে খুব একটা তার ভাবতেন না, সেটা নিয়ে একটু উদাসীন ছিলেন বলাই যায়। কারণ বিশিষ্ট সঙ্গীত পরিচালক যখন জিজ্ঞেস করেছিলেন, শ্রী রামচন্দ্র তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো একজন সফল গায়ক, সুরকার, প্রযোজক, কোন ভূমিকায় আপনার নিজেকে সবচেয়ে বেশি পছন্দ? তিনি বলেছিলেন গায়ক। আসলে সুরকার হিসেবে তিনি যে মাপের মানুষ, যে মাপের সুরকার, যুগের পর যুগ তার মূল্যায়ন চলবে, কিন্তু তার নিজের কাছে তার গায়ক সত্তাটা বেশি প্রাধান্য পেয়েছিল। এবং এটা কিন্তু ভারতীয় সঙ্গীত ইতিহাসে বেশ একটা রেয়ার জায়গা, যেখানে একজন ভীষণ রকম সফল গায়ক তিনি ভীষণ রকমের সফল সুরকার। এবং সুরকার হিসেবে হেমন্ত মুখোপাধ্যায় যত যুগ যাবে, যত দিন যাবে, বাংলা সঙ্গীত জগৎকে নিয়ে আমরা যত পড়াশোনা করব, তত নতুন করে তাকে আবিষ্কার করার মতন জায়গা খুঁজে পাব। এবং অনেক সময় সিনেমার কোনো গান তিনি ঠিক করেছেন যে শিল্পীকে দিয়ে গাওয়াবেন, অনেক সময় প্রযোজক বা পরিচালকের সঙ্গে মতানৈক্য হয়েছে, তারা বলেছেন যে, তারা দ্বিধা প্রকাশ করেছেন, ডাউট প্রকাশ করেছেন, কিন্তু তিনি কিন্তু তার জায়গায় ভীষণভাবে স্থিতধী ছিলেন। ঠিক সেই প্রসঙ্গে মনে পড়ে আনন্দমঠ ছবির কথা। এবং আনন্দমঠ ছবিতে লতাজিকে দিয়ে, লতা মঙ্গেশকরকে দিয়ে এই যে গানটি গাইয়েছিলেন, সেই গানটি গাইতে শিল্পী রাজি হয়েছিলেন, যদিও সেই সময় ফিল্মের স্থানের সঙ্গে তার একটু মন কষাকষি ছিল, কিন্তু এই গানটা শিল্পী গাইতে রাজি হয়েছিলেন, গিয়েছিলেন। এবং আনন্দমঠ ছবিটার সিনগুলো যাদের মনে নেই, ছবিটার কথা অবশ্যই মনে থাকবে, হয়তো সেই ছবির প্রত্যেকটা সিন মনে নেই, কিন্তু এই গান মনে থাকবে, এই মার্চিং সুর মনে থাকবে।

কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলডি মেকার্স, মেলডি মেকার্স।

কোথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলোডি মেকার্স, মেলোডি মেকার্স।

আপনাদের সঙ্গে রয়েছি আমি এমিলিয়া। হারানো সুরে গীতা দত্তের সেই যে গান তুমি যে আমার, সেই গান যুগোত্তীর্ণ বললে কম বলাই হয়। সেই গানটি গাওয়ানোর জন্য বেশ বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে। গানটি রেকর্ডিং হয়ে গেছে, তারপরও পরিচালক নায়ক পরস্পর মুখ চাওয়াচাই করছেন, কারণ মনে হচ্ছে যে যেন ফ্ল্যাট হয়ে গেছে সুরটা। কিন্তু সুরকার হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, চিন্তা নেই, এ গান লাগবেই।

সুরকার হেমন্ত মুখোপাধ্যায় নাগিন ছবিতে ব্যবহার করেছিলেন হারমোনিয়াম এবং ক্লাভিওলিন, আর এই দুটো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হারমোনিয়াম এবং ক্লাভিওলিন, এই দুটোকে ব্যবহার করে সাপুরের বীণের আওয়াজ সারা ছবিতে দিয়েছিলেন ছড়িয়ে। ভারত মেতেছিল সেই সুরে, অথচ পরিচালক প্রযোজকের সঙ্গে মতানৈক্য।

হয়েছিল, কিন্তু তিনি তার নিজের যুক্তিতে, আত্মবিশ্বাসে একদম অনড়। আর সেই যে সমতে হওয়া তার সঙ্গে, সুরকারের সঙ্গে, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে, সুরকার হেমন্ত কুমারের সঙ্গে, প্রযোজক এবং পরিচালকের সেই যে যুক্তিগ্রাহ্যতা, সেটা হয়তো ইতিহাস হয়ে গেছে, কিন্তু এই সুর, এই যে সাপুরের বিনের আওয়াজ, নাগিন ছবি, নাগিন ছবিকে আলাদা মাত্রা দিয়েছে, এবং নাগিন ছবিটার কথাও যদি কেউ ভুলে যান, এই যে বিনের আওয়াজ, এই সুর ভুলতে পারবেন না। এই সুর ভোলা অসম্ভব।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলোডি মেকার্স, মেলোডি মেকার্স।

সুরকার হেমন্ত মুখোপাধ্যায় এই সুর বসিয়েছিলেন কাইফি আজমির কথায় দো দিল ছবি থেকে। এবং হেমন্ত মুখোপাধ্যায় যখন শিল্পী নির্বাচন করতেন, তখন গান, ছবি, সিচুয়েশন এইসব কিছুকে মাথায় রেখে কখনো ভাবেননি যে যে শিল্পী খুব প্রতিষ্ঠিত, খুব নামজাদা, সেইভাবে কখনো ভাবেননি। এবং এই যে গানটি শুনছিলাম, মোহাম্মদ রফি এবং আরতি মুখোপাধ্যায় ডুয়েট আরতি মুখার্জি, এই যে দো দিল ছবিতে তাকে দিয়ে গান গাওয়া সিদ্ধান্ত, কিংবা সুমন কল্যাণপুরের কণ্ঠে সেই মনিহার ছবিতে দূরে থেকো না আর এই গানটা গাওয়ানোর সিদ্ধান্ত, কিংবা গীতা দত্তের কণ্ঠে হারানো সুরের কথা আগেই বলেছি, এই সিদ্ধান্তগুলো সুরকার হিসেবে ভীষণ সক্রিয়ভাবে নিতেন এবং আত্মবিশ্বাসের সাথে নিতেন। আর সেই যে আত্মবিশ্বাস, সেই যে সক্রিয়তা, সেটা যুগ, সেটা মহাকাল প্রমাণ করে দেয় যে তিনি কতটা সফল।

0: গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold। সুরেলা সফর, সুরেলা সফর।
1: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ।
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলোডি মেকার্স, মেলোডি মেকার্স।

সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন এই যে ছবির গান শুনছিলাম সাহেব বিবি আর গোলামের, গুরুদত্ত তখন নির্ভর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের উপর, কারণ সাহিত্য নির্ভর এই ছবি এবং গুরুদত্ত নিজের তার নিজের কথায় যদি খুঁজে দেখি, তিনি বলছেন যে বাংলার সংস্কৃতি আশ্রিত এই যে ক্লাসিক, তার আবহ সঙ্গীতে সুবিচার করার মতন আর কেউ নেই তার জানা হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া, এবং বাকিটা ইতিহাস অবশ্যই। কিন্তু যখনই গুরুদত্ত হন কিংবা তপন সিংহের কথা যদি বলি, সেখানে ক্ষণিকের অতিথি, ক্ষণিকের অতিথি ছবি দেখে হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন যে এ তো কাব্য, আবহে তিনি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করবেন। এই রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার বলতে গেলে অনেকগুলো ছবির কথা সুরকার সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে আমরা পাই, যেমন বিভাস, কুহেলি, অগ্নিশ্বর, দাদার কীর্তি। এবং সেই গানটার কথা মনে পড়ে যেখানে লুকোচুরি ছবিতে কিশোর কুমার হেমন্ত মুখোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন সুরারোপের, সঙ্গীত পরিচালনার নিজে নেননি, কারণ অবশ্যই তার উপর সেই নির্ভরতা, যেখানে সেই যে সুবিচার একটা ছবির, তার যে গল্প এবং সেই যে আবহ মনে করে যে সুবিচার, সেটা হেমন্ত মুখোপাধ্যায় করতে পারেন। এবং যে গানটা এবার শোনাবো, এই গানটা, এই ছবির এই গানটা, লুকোচুরি ছবির এই গানটা বিশ্ববিখ্যাত এক ব্রডকাস্ট কাউন্সিল তার সমীক্ষায় বছরের সেরা গানের তালিকায় উঠে এসেছিল। এবং নীল আকাশের নিচে যখন তিনি পরিচালনা করেছেন, সুর পরিচালনা করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন, তখন ওয়েস্ট ইন্ডিজে তাকে স্পর্শ করে প্রবাসী ভারতীয়রা বলেছিল ইন্ডিয়াকে টাচ করছেন তারা, সুরের আকাশের এমনই এক

উত্তর সুপ্তারা তিনি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কোন গান শুনবো কোন গান শুনবো না, এটা একটা প্রচণ্ড চ্যালেঞ্জের জায়গা। বরং এই গানটি শুনি যে গানটির কথা এই মুহূর্তে বললাম।

কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলোডি মেকার্স, মেলোডি মেকার্স।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর,
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়।

0: এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: সুরেলা সফরে আজ মেলডি মেকার্স।

সুরকার হেমন্ত মুখোপাধ্যায় এমন অনেক সময়ে শিল্পী নির্বাচন করেছেন শুধু গানের তাগিদে, সিনেমার সেই সিচুয়েশনের তাগিদে। যেরকম তাসের ঘর ছবি থেকে এখন যে গানটি শুনছিলাম, রবীন মজুমদার এবং আলপনা বন্দ্যোপাধ্যায় ডুয়েট, যে জুটি খুব রেয়ার, এবং এই সিলেকশনগুলো, এই নির্বাচনগুলো হেমন্ত মুখোপাধ্যায় যখন সুরস্রষ্টা বা সঙ্গীত পরিচালক হিসেবে করেছেন, তখন তার স্বকীয়তা অবশ্যই প্রমাণ পায়। আমরা যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে।

নিজের সুরসৃষ্টিতে যখন এই হামিং শব্দটা শুনি বারবার, মনটা ভীষণ উদাস হয়, রোমান্টিক হয়। এবং আধুনিক গানের এক কুশলী কারিগর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি একবার বলেছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায় গায়ক হিসেবে পাঁচজনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, কিন্তু বাংলা চিত্রসঙ্গীত জগতে তিনি সম্রাট সুরস্রষ্টা হিসেবে। তিনি সেই সুক্তারা, সেই ধ্রুবতারা যাকে সঙ্গীত স্রষ্টা অর্থাৎ সঙ্গীত পরিচালক হিসেবে খুঁজলে মনে হয় ঘণ্টার পর ঘণ্টা শুধু তার গান শুনে যায়। কিন্তু যেহেতু সময় সীমিত, তাই এই গান শুনতে শুনতে সুরেলা সফরের মেলোডি মেকার্স থেকে বিদায় নেব, ফিরব জন্মদিনের সুরেলা সফরে। বিশ সাল বাদ ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান শুনতে শুনতে সুরস্রষ্টা সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়কে আমাদের শ্রদ্ধার্ঘ্য।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

আজ মিঠু মুখোপাধ্যায়ের জন্মদিন। বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে তার অবদানের জন্য তিনি সুপরিচিত, বিশেষ করে 70 এবং 80 দশকে। আর যে ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়েছিল বা শুরুতে যে ফিল্ম তাকে শাইন করতে সাহায্য করেছিল, সেই ছবির গান তার জন্মদিনে অবশ্যই শুনতে হবে।

আজ মিঠু মুখোপাধ্যায়ের জন্মদিনে তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর সুরেলা সফর থেকে বিদায় নিচ্ছি আমি এমিলিয়া। তার বিখ্যাত সেই ছবি স্বয়ং সিদ্ধা ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে তার লিপে এই গানটি দিয়ে।

0: আপনি কি চীনের হাংজাও শহর চেনেন, যেখানে 2022 সালের এশিয়ান গেমসে ভারত 107টি পদক জিতে ইতিহাস গড়েছিল? এই সাফল্যের পেছনে ছিল 1045টি খেলো ইন্ডিয়ান কেন্দ্র এবং প্রশিক্ষক, পুষ্টিবিদ ও ফিজিওদের সম্মিলিত প্রয়াস। এরপর প্যারাঅলিম্পিকে 29টি পদক জেতার রেকর্ড হয়। হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, মহিলা ক্রিকেট, বক্সিং ও দাবা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় তিরঙ্গা গৌরবের সঙ্গে উঠছে।
1: এক খেলাড়ি দুনিয়াকে কিছু কোণে মে হাথ মে তিরঙ্গা লেকর কে দৌড়তা হ্যায়, সারে হিন্দুস্তান মে উর্জা ভর দেতা হ্যায়, সারে হিন্দুস্তান মে চেতনা ভর দেতা হ্যায়।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।

0: saying the move was not disproportionate and complied with the law. Delivering the verdict, Justice Tejas Karia said the government had followed the procedure laid down under Section 69A of the Information Technology Act and that the blocking order was supported by sufficient reasons. National Commission for Women has issued an advisory to all states and union territories calling for the immediate and effective implementation of comprehensive measures under the Sexual Harassment of Women at Workplace Prevention, Prohibition and Redressal Act 2013, POSH Act. The Commission said that the advisory recommends 18 measures for immediate action by state governments and district administrations. The advisory seeks to ensure that every workplace, whether in the government, private, or organized or unorganized sector, strictly complies with the provisions of the POSH Act and fosters a safe, inclusive, and gender-sensitive working environment for women. Benchmark domestic equity indices ended lower today, snapping a five-day rising streak. The Sensex shed 607 points to close at 76,803, while the Nifty fell 155 points to settle at 24,013. In badminton, India's Ashmita Chali has stormed into the women's singles semi-finals of the Macau Open in China today. Ashmita secured her place in the last four with a straight game win over South Korea's Kim Min-sun, 21-16, 21-18 in the quarterfinals. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকারের সব দপ্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভোর থেকেই প্রশাসনিক আধিকারিকরা তৎপর রয়েছেন। পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। গত বছরের মতো এবার যাতে কোনো বড় দুর্ঘটনা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রয়েছে প্রশাসনের।
2: আমাদের নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে খোঁজ খবর রাখা হচ্ছে। সামগ্রিকভাবে নিয়ন্ত্রণেই আছে এবং পর্যটকদের আটকে থাকা বা তাদের কোনো অসুবিধার কোনো মেজর খবর আমাদের কাছে নেই।
1: উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার আজ উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন। উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং এর জেলাশাসক এবং দপ্তরের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, নাগরিকদের নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন জনপরিষেবা বজায় রাখাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। পাহাড় ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভূমিধস বা সেতুর ক্ষতির আশঙ্কা থাকায় গুরুত্বপূর্ণ রাস্তা, সেতু এবং অন্যান্য পরিকাঠামোর ওপর সর্বক্ষণ নজরদারি চালানো হবে। কোনো সমস্যা দেখা দিলেই দ্রুত মেরামতি ও পুনরুদ্ধারের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তাদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন তিনি। পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য জানান, জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য প্রয়োজনীয় লোকবল, যন্ত্রপাতি এবং অন্যান্য পরিকাঠামোগত প্রস্তুতিও সম্পূর্ণ। এদিকে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের সাহায্যে দুটি হেল্পলাইন নম্বর চালু হয়েছে। এগুলি হল 1800-2121-655 এবং 0353-2513-986। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে বালাসন নদীর প্রবল স্রোতে দুধিয়ার অস্থায়ী সেতু ভেসে যাওয়ার পর সাংসদ রাজু বিস্তা আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন দার্জিলিং এর জেলাশাসক ও অন্য প্রশাসনিক আধিকারিকরা। তিনি জানান, এ ব্যাপারে ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা হয়েছে, সেতুটি শীঘ্রই মেরামত করা হবে। উল্লেখ্য, একটানা বৃষ্টিতে বালাসন নদীর জলের তোড়ে সকালে হিমপাইপের ওই অস্থায়ী সেতু ভেসে যায়। 110 নম্বর জাতীয় সড়কে ধস নামায় আপাতত বন্ধ রয়েছে টয় ট্রেন পরিষেবা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 3-4 দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আগামী 3 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আজ রাতের দিকে কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি কিছুটা কমলেও আগামীকাল বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
3: আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা।

হচ্ছে এবং এটি আগামী তিন দিন পর্যন্তই উপরের পাঁচটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কন্টিনিউ করবে উত্তরবঙ্গে। তারপরেও প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা তিন দিনের পরে উত্তরবঙ্গে কিছুটা কমবে। কলকাতাতে আজকে সকালের দিকে হয়েছে এবং এখনও বৃষ্টিপাত কিছুটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যা পর্যন্ত, রাত্রের দিকে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা, আবার আগামীকাল সকালের পর থেকে দুপুর বা দিনের বেলায়

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণা রাও গতকালই জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার সপক্ষে উপযুক্ত কোনো কারণ নেই। দলের 80 জন বিধায়কের মধ্যে 58 জনের সমর্থন রয়েছে ঋতুব্রতর পক্ষে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি নিয়েও প্রশ্ন রয়েছে। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে আজ অধ্যক্ষ রথীন্দ্র বসু সদ্যপ্রয়াত বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করেন। এক মিনিট নীরবতা পালনের পর বিধানসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। আদালতের নির্দেশিকা অগ্রাহ্য করে বছরের পর বছর ধর্মতলায় রাস্তা আটকে 21 জুলাইয়ের সভা আয়োজনের বিরুদ্ধে দায়ের আদালত অবমাননার মামলায় তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে নোটিশ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2018 সালে বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছিলেন, সভার জন্য শহরের কোনো বড় বা প্রধান রাস্তা পুরোপুরি বন্ধ করা যাবে না। এরপরেও ধর্মতলা স্টেটসম্যান হাউসের সামনে বিশাল মঞ্চ বেঁধে রাস্তা আটকে শহীদ সমাবেশ আয়োজনের অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয়। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে রাজ্যের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। উত্তরবঙ্গে কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এদিকে বঙ্গোপসাগর থেকে

0: প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে আগামী 3-4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে আজ শোক প্রকাশ করে সভা দিনের মতো মুলতুবি করা হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। দলত্যাগী 20 জন সাংসদের বিরুদ্ধে ডিসকোয়ালিফাইং পিটিশন দাখিল করে তাদের সাংসদ পদ বাতিলের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আসছে বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে হেলিকপ্টারে আগামীকাল বিকেল 3:30 তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 49টি রাস্তার উদ্বোধন করা হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। শ্রী মোদী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প, কৃষকদের সহজে বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্য বন্দর, বীরভূমের সাঁইথিয়ায় আধুনিক মাছ বাজার ও নদিয়ার হরিণঘাটায় পূর্ব ভারতের প্রথম ছাগলের বীর্য উৎপাদন গবেষণাগার ও সিমেন্ট ব্যাংক চালু হবে তার হাত ধরে। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় ফিরে রাত্রিবাস করবেন লোকভবনে। রবিবার 21 জুন সকালে রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের পালনের অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, 20 জুন শুধুমাত্র ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি পশ্চিমবঙ্গের আত্মমর্যাদা রক্ষার দিন ও পশ্চিমবঙ্গকে বিভাজনের অন্ধকার থেকে রক্ষা করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কঠোর অবস্থান ও অদম্য সংকল্পের দিন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে গৃহীত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার 11টি স্থান ও রাজ্যের বিভিন্ন জেলায় আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার সামনে থেকে এই ম্যারাথনের সূচনা করেন। তা শেষ হয় মহাকরণের সামনে। সেখানে যোগ চর্চায় অংশ নেন মুখ্যমন্ত্রী। তিনি 21 জুন শহরের 141টি ওয়ার্ড তিনি 21 জুন শহরের 144টি ওয়ার্ড ও রাজ্যের সর্বত্র যোগ দিবসে অংশ নিয়ে নতুন রেকর্ড তৈরি করার জন্য সকলের প্রতি আবেদন জানান। আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই ম্যারাথন দৌড় কলকাতার মানুষ যেভাবে উৎসাহ ও সদর্থক ভাবনা নিয়ে অংশগ্রহণ করেছেন তা অনুপ্রেরণা যোগাবে।
1: शांति, एकाग्रता और मानसिक संतुलन देता है। आज की तेज रफ्तार जिंदगी में हम अपने शरीर को तो सक्रिय रखते हैं, लेकिन मन को शांत रखना भी उतना ही आवश्यक है। इसलिए दौड़ से ध्यान केवल एक कार्यक्रम नहीं बल्कि एक जीवन दर्शन है जो हमें गति के साथ, स्थिरता और सफलता के साथ संतुलन का मार्ग दिखाता है।
0: আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য জানান, গতকালই রাজ্যের পক্ষ থেকে লিখিতভাবে একটি চিঠিতে আদালতকে একথা জানানো হয়েছে। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর

0: অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সব দপ্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবানে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। গয়াবাড়ি, লেবং, খড়িবাড়ি সহ 110 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় যে ধস নেমেছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। বড় দুর্যোগ না হলে আগামী 4-5 দিনের মধ্যে দুধিয়া সেতু চালু করা সম্ভব হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। দুর্যোগে মৃত আলিপুর দুয়ারে হাসিমারার ভোলানাড়ার 4 বছরের শিশু জয়া ওরাওয়ের পরিবারকে সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। কোথাও কোনো পর্যটক আটকে থাকলে রাজ্য সরকারের উদ্যোগে বিকল্প পথে তাদের নামিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: আলিপুর দুয়ারের একটা বাচ্চা, তার ক্যাজুয়ালিটি হয়েছে, অত্যন্ত দুঃখজনক। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাকে তাদের পরিবারে দেওয়ার ব্যবস্থা করেছি। নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে খোঁজ খবর রাখা হচ্ছে এবং যা যা মেজার নেওয়ার দরকার সেটা নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণেই আছে এবং পর্যটকদের আটকে থাকা বা তাদের কোনো অসুবিধার কোনো মেজর খবর আমাদের কাছে নেই।
0: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার আজ উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন। সাংসদ রাজু বিস্তাও আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে আগামী 3-4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5 জেলায় 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভূমিধ্বসের সতর্কতা জারি করা হয়েছে।
2: আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের উপরে 5টা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এটি আগামী 3 দিন পর্যন্তই কন্টিনিউ করবে উত্তরবঙ্গে। তারপরেও প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা 3 দিনের পরে উত্তরবঙ্গে কিছুটা কমবে। কলকাতাতে আজ রাত্রের দিকে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা, আবার আগামীকাল সকালের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
0: বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সব রকমের ব্যবস্থা নিচ্ছে। একটি প্রতিবেদন।
3: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি, অন্যদিকে টানা বর্ষণে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আয়োজকদের উদ্বেগ বাড়াচ্ছে, তবে যোগ দিবসের অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঠিকঠাক হবে, কোনো অসুবিধে হবে না। এই সময় বর্ষার মরশুম, সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে এই কাজ করছে। তবে মুখ্যমন্ত্রী আশ্বাসের মধ্যেও বাস্তব ছবিটা চিন্তা বাড়াচ্ছে। বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। ঠনঠনিয়া, সেন্ট্রাল এভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, আর্চিকর হাসপাতাল সংগ্রহ এলাকায় এখনও জল জমে রয়েছে। এমন পরিস্থিতিতে রেড রোডে লক্ষাধিক মানুষের সমাগম নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমবার বিজেপি সরকারের আমলে রেড রোডে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে যোগাভ্যাসে নেতৃত্ব দেবেন। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন। ভোর 4টে থেকে বিশেষ মেট্রো পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে আজ শোক প্রকাশ করা হয়। নবগঠিত সরকার আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করবে। বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি সুজয় পাল। দলত্যাগী 20 জন সাংসদের বিরুদ্ধে ডিসকোয়ালিফাইং পিটিশন দাখিল করে সাংসদ পদ বাতিল করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ দিল্লিতে লোকসভার অধ্যক্ষের কাছে এই সংক্রান্ত দাবিপত্র দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি জানিয়েছেন, সংবিধান অনুযায়ী 20 জনের সদস্যপদ খারিজ হয়ে যাওয়া উচিত। এদিকে শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গৌতম দেব শিলিগুড়ি পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। মুর্শিদাবাদের কান্দি পুরসভার তৃণমূল কংগ্রেসের পৌরপিতা জয়দেব ঘটকও আজ ইস্তফা

0: অভিযোগপত্র পেশ করেছেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দুই আইপিএস আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে আজ জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: আপনার কথা নিয়ে বিশ্বজিৎ এবং শ্রাবস্তী আপনার সঙ্গে রয়েছে, কারণ এই সময়টায় বিশ্বজিৎ আর শ্রাবস্তীর একটু বিশ্রামের সময়, কারণ কথা তো বলবেন আপনি, আমরা শুধু বলবো যে আপনি কী নিয়ে কথা বলবেন। ক্রমাগত দ্রুত বিনোদনের অভ্যেস আমাদের ধৈর্যশীলতা এবং গভীর চিন্তার ক্ষমতা নষ্ট করছে। আরও একবার বলি, ক্রমাগত দ্রুত বিনোদনের অভ্যাস, মানে আমরা হাতের মুঠোয় বিনোদন পেতে চাই, আর আমাদের ধৈর্যশীলতা এবং গভীর চিন্তার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। সত্যি কি তাই? আপনি চলে আসতে পারেন, কারণ আপনি তো বলবেন, আমরা বলবো না। বিশ্বজিৎ শ্রাবস্তী এখানে বসে থাকবে, আপনার কথাটা পৌঁছে দেবে অন্য বন্ধুদের কাছে, অন্য লিসনারদের কাছে। সুতরাং আপনি যদি আমাদের কাছে আসতে চান, সরাসরি আসতে পারেন আমাদের সঙ্গে কথা বলতে 2248 8085 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নম্বরে। আমাদের ফেসবুক পেজে পোস্টার দেওয়া আছে, তার নিচে কমেন্ট সেকশানে গিয়েও আপনি আপনার কমেন্টস করতে পারেন।
2: তাহলে সরাসরি চলে যাই ফোনে। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ বলুন।
2: না, রেডিও সেটের ভলিউমটা কমাতে হবে। না, বেশ, তবে ফেসবুকের কমেন্ট সেকশনে চোখ রাখি। বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে তুফান দেখছে, চিন্তাই মানুষের শ্রেষ্ঠ শক্তি, কিন্তু আজকের দ্রুতগতির ডিজিটাল যুগে সেই শক্তি যেন ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। মোবাইলের রিলস, শর্ট ভিডিও ও তাৎক্ষণিক বিনোদনের আকর্ষণ আমাদের মনকে মুহূর্তের আনন্দে ভরিয়ে দিলেও ধৈর্য ও গভীর চিন্তার ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। দ্রুত বিনোদনের অভ্যেস মানুষকে অপেক্ষা করতে শেখায় না, বরং সব কিছু তৎক্ষণাৎ পাওয়ার মানসিকতা গড়ে তোলে। ফলে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা, বই পড়া কিংবা কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবার প্রবণতা কমে যায়। চিন্তার গভীরতা যেখানে ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে, সেখানে ক্ষণস্থায়ী বিনোদন অনেক সময় মনকে করে তোলে অস্থির ও বিচ্ছিন্ন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের মুক্তি জ্ঞানের মধ্যে। অথচ আজ জ্ঞানের চর্চার চেয়ে বিনোদনের ভোগই যেন বেশি গুরুত্ব পাচ্ছে। এর ফলে সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা এবং মননশীলতার বিকাশ বাধাগ্রস্ত হয়। তবে বিনোদন জগতের প্রয়োজনীয় অংশ, কিন্তু তা যেন জীবনের নিয়ন্ত্রক না হয়ে ওঠে। প্রযুক্তির সঠিক ব্যবহার, বই পড়ার অভ্যেস এবং গভীর চিন্তার চর্চাই পারে আমাদের মানসিক শক্তিকে সুদৃঢ় করতে। পরিশেষে ক্ষণিকের বিনোদন আনন্দ দেয়, কিন্তু গভীর চিন্তাই মানুষকে মহৎ করে। তাই সময়ের দাবি হল বিনোদনের সঙ্গে মননশীলতার সুষম সমন্বয় ঘটিয়ে একটি সচেতন ও চিন্তাশীল সমাজ গড়ে তোলে। খুব সুন্দর লিখেছে তুফান।

0: আবারও দেখে নিই টেলিফোন লাইনে কে রয়েছেন, কিন্তু যখন ফোন করবেন রেডিও সেটের ভলিউম কিন্তু একদম কমিয়ে দেবেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদা ভাই, দিদি ভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, বলুন।
1: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
0: বলুন,
1: আপনাদের বিষয় অনুযায়ী কথাটা একদমই সত্যি। আজকাল আমরা সবাই সারাক্ষণ ফোনের স্ক্রিনে আঙুল ঘষেই চলেছি। এই দ্রুত বিনোদন বা ইনস্ট্যান্ট গ্যাটিফিকেশন আমাদের অজান্তেই মনকে অস্থির করে তুলছে। রিলস বা শর্টস ভিডিওর কারণে আমাদের থিতু হতে পাচ্ছে না, হ্যাঁ, এক সেকেন্ডের বেশি জায়গায় আমাদের থিতু হতে পাচ্ছি না। যে কোনো জিনিস আমরা দ্রুত চাইছি বলে তার ফলে দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণের ধৈর্য হারিয়ে যাচ্ছে। কোনো বিষয় নিয়ে তলিয়ে ভাবার বা বই পড়ার মতো মানসিক পরিশ্রম আমরা এড়িয়ে চলছি। একটু ফাঁকা পেলেই আমরা একঘেয়েমি কাটাতে ফোন হাতে তুলে নিচ্ছি, যা মনকে শান্ত হতে দিচ্ছে না। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর আবার হোয়াটসঅ্যাপে চোখ রাখি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, বিশ্বজিৎ শ্রাবস্তী, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। আমাদের ধৈর্যশীলতা এবং গভীর চিন্তার ক্ষমতা আজ প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। কারণ একটাই, আজকাল দ্রুত বিনোদনের অভ্যেস আমাদের সর্বনাশ করে চলেছে। হাতের নাগালের মধ্যে থাকা বিনোদন লাভের জন্য নানা ডিজিটাল মাধ্যমে আমরা অনেকেই মোটামুটি সারা দিন রাত বুঁদ হয়ে থাকতে অভ্যস্ত থাকছি, ফলে ধৈর্যশীলতা এবং গভীর চিন্তার ক্ষমতার আজ ভীষণ আকাল। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে। আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে ছন্দে ছন্দে লিখছেন, বিনোদন মানেই এখন পটাপট আর ঝটপট। আনন্দ স্ফূর্তি পেতে হলে চাই ছোট্ট এক স্লট। কি চাও তুমি ভাই, কবিতা, গল্প, গান? দূর করো ধৈর্য চিন্তা, এআই যে মুশকিল আসান। যে কোনো সৃজনশীলতায় নেই সুদূর প্রসারী ভাবনা, আধুনিক প্রযুক্তির দাপটে হারিয়েছে ধৈর্যের ঠিকানা। কেমন যেন সব যান্ত্রিক, রোবটময় মানসিকতা, মানবিক সম্পদ আক্রান্ত, এ কেমন আধুনিকতা? বিশ্বজিৎ কর বোরাল মেন রোড কোরিয়া থেকে লিখেছেন, খুব সুন্দর। আবার একটু টেলিফোনে চলে যাই। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, আমি শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
0: বলুন।
2: আমার মনে হয় যে এই যে ইনস্ট্যান্ট স্টিমুলেশন হয় আমাদের নার্ভসে, সেটা একটা বড় কারণ হচ্ছে আমাদের এই যে হাঙ্গার, একটা একরকমের খিদে হয়। বিনোদনেই যদি বলি, খাবারের মতোই কিন্তু খিদে হয়, এবং আমরা লাইফে কিন্তু ভ্যারাইটি চাই। যখন আমরা কোনো কিছু স্ক্রোল করি, যখন এই যে রিলের ভাবনাটা কেন এসেছিল, কারণ যারা এই পার্টিকুলার প্ল্যাটফর্মটা চালায় তারা সার্ভে করেই বুঝেছিল যে একটা মানুষের পক্ষে এখন আর ওই যুগটা নেই যেখানে 10 মিনিট 15 মিনিট বা 8 ঘন্টার কোনো কন্টেন্ট দেখবে। সে তাকে বেশি খাবার সাপ্লাই করছে, মানে এটা তো খাবারের মতন, আর আমরা খাচ্ছি। এবার যখন একটা ওভার ইটিং হয়ে যাচ্ছে, স্যাচুরেশন পয়েন্ট চলে আসছে, তখন কিন্তু আমাদের মনে হচ্ছে যে না আরো চাই। মানে এই যে আরো চাই ব্যাপারটা অনেকটা খাবারের মতনই। খাবার খেলে আমরা অবিস হয়ে যাই, তো আমরা বুঝতে পারি না যে আমাদের লিমিটটা কোথায়।
0: আনহেলদি ফুড বলা যেতে পারে নাকি?
2: হ্যাঁ, আনহেলদি। এবং সেটা কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যে ফোকাস থেকে আমরা ডেভিয়েট হয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা বিশাল বড় কারণ। মানে কারণ আপনি যখন ট্রাভেল করছেন, আপনি দেখবেন মেট্রো হোক, বাসে হোক, সবাই কিন্তু রিলেই বেশি
0: একদমই। এবং মানুষ এটা স্বীকারও করছে যে এখন আর বই পড়ার ধৈর্য নেই,
2: না না,
0: রিল এসে গেছে, মোবাইল এসে গেছে, এখন আর বই পড়ার ধৈর্যটা নেই
2: একদম। আর আমাদের মধ্যে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমরা নিজেরা কিন্তু ফিল্টার আউট করতে পারছি না, মানে করছি না ইচ্ছে করে যে কোনটা আমাদের কাছে ব্যাড। তাতে কি হচ্ছে, আমাদের মধ্যে যে ক্রিয়েটিভ ইমাজিনেশন, দ্য থটস গুলো, সেইগুলো কিন্তু আসবে না, কারণ বই একমাত্র সেটা সাপ্লাই করতে পারে
0: না। একেবারেই তাই, স্ক্রল করে করে 40 সেকেন্ড 50 সেকেন্ডের বিভিন্ন রিল যখন আমাদের সামনে আসছে, আমরা স্ক্রল করে।
2: একটা ভয়ঙ্কর মানে জিনিস, সরি ইন্টারাপ্ট করলাম, ভয়ঙ্কর জিনিস হচ্ছে আমরা জেনে শুনে এমন এমন কিছু কন্টেন্ট দেখছি যেটা মেডিকেলি প্রুভেন বা সাইন্টিফিক্যালি প্রুভেন ফলস বা ফেক। মানে আপনি ধরুন, আমি মানে আমরা খুব সাধারণ মানুষ, তো আমরা তো সবাই সব ব্যাপারে তো জ্ঞানী হতে পারি না। মানে আমি পার্সোনালি

0: যেটা করি, আমার কাছে যখনই কোনো লিংক আসে, আমি তো লিংক খুব একটা ক্লিক করি না, তবে কোনো যদি আপনি কোনো ধরুন একটা জেপিজে ফাইল বা কোনো পিডিএফ ফাইলে কেউ কিছু কন্টেন্ট পাঠিয়েছে, এখন আমাদের হাতে এই সুযোগটা আছে, গভর্নমেন্টের থেকেও সেটা বারবার করে বলে দেওয়া হয় তবুও আমরা করি না, সেটা হচ্ছে ভেরিফিকেশন অফ ফ্যাক্ট। মানে যে কোনো লিংক, আমি তো নাম বলতে পারবো না, কিন্তু আপনি একটু গুগল সার্চ করবেন, আপনাকে ধরুন কেউ যদি আপনাকে কোনো লিংক পাঠায়, সেটা যদি আপনার কোনো মনে হয় ফ্রডুলেন্ট বা কশিয়াস হতে হবে, এমন এমন সাইট, সার্টিফাইড সাইট আছে গুগলে যেটা গভর্নমেন্টও সাপোর্ট করে, যেটাতে আপনি যদি লিংকটা কপি করে সাবমিট করেন, আপনাকে কিন্তু কোনো খরচা ছাড়া ফ্রিতে দেখিয়ে দেবে যে সেটা অ্যাকচুয়ালি ফ্রডুলেন্ট কিনা। কিন্তু আমরা কিন্তু সেটা জানতে চাই না। আমরা কিন্তু পডকাস্ট যখন শুনি বা কোনো কিছু শুনছি বা দেখছি, আমরা ভেরিফিকেশন করতেই চাই না যেটা সেটা কি আমার জন্য বেটার, স্পেশালি যদি সেটা মানে হেলথ রিলেটেড হয়, সব থেকে বেশি হেলথ এবং ফিনান্সিয়াল এই দুটো জিনিস, তো এটা কিন্তু নিজেদের ব্যাপার।
1: একদমই তাই, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, চলে যাই আবারও হোয়াটসঅ্যাপ মেসেজে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, শুভ বিকেল। রাত জেগে জেগে ম্যাচ দেখে দেখে চোখের তলাটা কালো, খুব টেনশনে টেনশনে প্রতিটি মিনিটে মিনিটে একাকিত্ব কাটছে। ভালো, বেশ। এরপরের ফেসবুক কমেন্ট লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে, শুভ সন্ধ্যা জানাই আর্যদের, শুভ সন্ধ্যা আপনাকেও। এবার বলি বোতাম টেপা সভ্যতায় দ্রুত বিনোদনী উপাদানে ও চিন্তার গভীরশীলতা অবশ্যই কমে যাচ্ছে, এটি ক্রমহ্রাসমান। যে কোনো সামাজিক পরিসরই বৃহত্তর সমাজের দর্পণ, সমাজ মাধ্যমও তার আপাত গণতান্ত্রিক ও অবাধ প্রবেশাধিকারের যে দিক, সেটা এক ধরনের সুযোগের সমতা সৃষ্টি করে, আত্মপ্রকাশের মঞ্চ তৈরি করে দেয়। আবার একই সঙ্গে সমাজের অন্য যে কোনো পরিসরের মতো অবাঞ্ছিত আচরণ, পারস্পরিক বিনিময়ের পরিবেশটি দূষিত করে। এই আপাত বাস্তবের পৃথিবীতে কিছু আচরণবিধি রীতিনীতি তৈরি না হলে বিনোদনী ও বিজ্ঞাপনী দুনিয়ায় আমাদের ধৈর্য

0: এরপর আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই।
1: এই মুহূর্তে যারা আমাদেরকে মেসেজ করেছেন তাদের মধ্যে সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, শুভ সন্ধ্যা। দ্রুত বিনোদনের অভ্যেস আমাদের মস্তিষ্কে ডোপামিন বা তাৎক্ষণিক আনন্দের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে দীর্ঘ সময় ধরে কোনো জটিল বা ধীরগতির কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে এবং আমাদের ধৈর্য এবং গভীর চিন্তার ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। পরিশেষে বলা যায়, দ্রুত বিনোদনের এই যুগে প্রযুক্তির ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়, তবে ডিজিটাল হাইজিন বা পরিমিতি বোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা, ধৈর্য এবং গভীর চিন্তার ক্ষমতা ধরে রাখতে আমাদের সচেতনভাবে স্ক্রিন টাইম কমানো উচিত। নিয়মিত বই পড়া, প্রকৃতির মাঝে সময় কাটানো এবং অফলাইন বা বাস্তব জীবনের কার্যকলাপে মনোযোগ বাড়ানোই হতে পারে সুস্থ ও ভারসাম্যপূর্ণ মানসিকতার চাবিকাঠি। আপনারা সবাই খুব ভালো থাকবেন সব সময়।
0: বেশ, পরের মেসেজে চলে যাই। উত্তম দালাল খরসরাই বিকমপুর হুগলি থেকে লিখছেন, তোমাদের দেওয়া আজকের বিষয়টাতে আমি সম্পূর্ণভাবে সহমত পোষণ করছি। আমার সব কিছু জব্দ হয়ে যাচ্ছে একটা ম্যাজিক যন্ত্রে। প্রাথমিক অভ্যেস তৈরি হলো থেকে থেকে ফোন দেখা। বহুক্ষণ সন্তানকে না দেখলে যেমন আকুপাকু করে মন, তেমনই টান মোবাইলে। মাত্র এক ঘন্টা বিরতি পেলেও মনে হয় সব মিস করে গেলাম। অদৃশ্য কেউ বসে আছেন মনের চারদিক ছানবিন করে, যার যেমন প্রেসক্রিপশন, বলিউড, ওয়াইল্ড লাইফ, মেসির ককটেল ইত্যাদি, সব পরপর আসবে আমার অনুসন্ধান করা বিষয়ের ভিত্তিতে।

0: হ্যাঁ দাদাভাই, দেখুন বিনোদনটা আগের দিনে ছিল যেমনি পুতুল নাচ, তারপরে আপনার যাত্রা, থিয়েটার, হ্যাঁ এগুলো কিন্তু, তারপরে কীর্তন, এগুলো কিন্তু বিনোদনের জন্য আমার কিন্তু সব সময় ওই মানে যাওয়ার জন্য খুব ভালো লাগতো এবং দেখতাম। কিন্তু এখন আপনার মুঠোফোনের যুগে এই বিনোদনটা কিন্তু শেষ হয়ে গেছে এবং সেটা ফিরে আর আসবে না। এখন সবাই কিন্তু মোবাইলের যুগে, মোবাইল ইন্টারনেটে সব কিন্তু ঘরে বসে বসে দেখছে, তারা কিন্তু আর মাঠমুখীও হচ্ছে না আর মানে মেলা খেলাতেও যাচ্ছে না, তারা বসে বসে এইগুলো দেখে আরো বেশি মানে ইয়ে হয়ে যাচ্ছে যে আমরা জীবনে আর কি ওই জায়গাটা আর ফিরে আসতে পারবো নাকি না জানি না। হ্যাঁ এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন দাদাভাই।
1: হ্যাঁ নমস্কার।
2: সেই বিনোদন ফিরে আসবে কিনা জানা যায় না, কিন্তু আমাদের কিন্তু মোবাইল ফোন বারবার ফিরে আসে। আমরা এই মোবাইল ফোনের মাধ্যমেও বিনোদন নিই হঠাৎ করে বা অল্প সময়ে, যে বিনোদন আমাদের কাছে পৌঁছে যায়। আমাদের প্রচুর বন্ধুরা লিখছেন আমাদের ফেসবুক পেজের পোস্টারের নিচে কমেন্ট সেকশনে গিয়ে লিখছেন, এবং অনেকে সরাসরি ফোনে এসে প্রশ্ন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন। আমরা একটা ছোট্ট গানের বিরতির পর ফিরে আসছি।

0: দেখুন, ভাবতে ভাবতে আমাদের কাছে টেলিফোন চলে এসছে, কারণ লিসনাররা রয়েছেন তারা টেলিফোন করার জন্য। আজকের বিষয় নিয়ে বলবেন, এই মুহূর্তে কে আছেন? হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি বুদবুরিচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, তো আগেকারের বিনোদন যে আগে আমরা যাত্রা দেখতাম, যে ডেলাইটে মাধ্যমে যে একটা নাটক হতো, সেই মানে ডেলাইট জেলে আগেকার আমরা দেখতাম যে সকলে মানে কি বলবো, দিদি দিদা সকলের সঙ্গে বসে কোলে বসে সেই সব জিনিস, যে আনন্দ তার যে বিনোদন যে কত সুন্দর, তা আজ সে হাতের মুঠোয় যে বোতাম পেটা, এই যে যে জিনিসটা, এতে থেকে সেই আগে করে যে বিনোদন, আমি বলবো আসার জিনিসের ফারাক হয়ে যায়। কিন্তু সেটা কিন্তু আগে থেকে যেটা কি হয়, এখন যেটা করতে গিয়ে কোলে নিতে হবে, মেনে নিতে হবে, তো সেটা কিন্তু
2: বর্তমান সময় মোবাইল, শর্ট ভিডিও, সোশ্যাল মিডিয়া এবং তাৎক্ষণিক বিনোদনের সহজলভ্যতা আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে। কয়েক সেকেন্ডের মধ্যে নতুন নতুন কন্টেন্ট দেখার অভ্যেস আমাদের মনকে সবসময় দ্রুত উত্তেজনা খুঁজতে শেখাচ্ছে, ফলে দীর্ঘ সময় ধরে কোনো বই পড়া, একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা বা ধৈর্য ধরে কোনো কাজ সম্পন্ন করার ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। গভীর চিন্তা এবং সৃজনশীলতার জন্য সময়, মনোযোগ ও ধৈর্যের প্রয়োজন হয়। কিন্তু যখন আমরা সব কিছু দ্রুত পাওয়ার অভ্যেসে অভ্যস্ত হয়ে পড়ি, তখন অপেক্ষা করা বা কোনো বিষয়কে গভীরভাবে বোঝার আগ্রহ কমে যায়। তাই প্রযুক্তি ও বিনোদনকে সঠিকভাবে ব্যবহার করার পাশাপাশি নিজেদের জন্য কিছু নিরিবিলি সময় রাখা জরুরি, যেখানে আমরা পড়তে, ভাবতে এবং নিজের সঙ্গে সময় কাটাতে পারি। ধৈর্যশীলতা ও গভীর চিন্তার অভ্যেসই একজন মানুষকে সত্যিকারের সমৃদ্ধ করে তোলে।

0: সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন।
1: এই মুহূর্তে 2248 0085 নাম্বারে লিসনার রয়েছেন, সরাসরি চলে যাব তার কাছে। কে আছেন এই মুহূর্তে? হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: নমস্কার।
1: নমস্কার,
2: শুভ সন্ধ্যা দা ভাই, দিদি ভাই দুজনকে শুভ সন্ধ্যা। আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
1: বলুন।
2: দেখুন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে মিডিয়ার অনেক পরিবর্তন এসছে। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে চলে এসেছি। কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা যে সমস্ত কন্টেন্ট গুলো তৈরি করে আমাদের কাছে ছাড়ে, সেগুলো কতটা আমরা গ্রহণ করব আর কতটা বর্জন করব, সেটা আমাদের নিজের ওপর নির্ভর করে, মানসিকতার ওপর নির্ভর করে। যারা আমরা তথাকথিত ভাবে এখন যারা শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত, তারা অনেকেই বুঝি যে কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানেই, যেখানে ছোটরা, একদম ছোট যারা, তারা আগে টিভি দেখে কার্টুন দেখতো, টিভি দেখতো, কিন্তু এই মুঠো ফোনের যুগে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই কন্টেন্ট ছেড়ে দেওয়া হয়। এখন দেখা যায় যে ছোটরা কিন্তু আমাদের বড়দের থেকে অনেক বেশি সোশ্যাল মিডিয়া অভ্যস্ত, ব্যবহার করতে অনেক বেশি অভ্যস্ত, সাবলীল তারা। কারণ তারা দিনের বেশিরভাগ সময়টা পড়াশোনার বাইরের যে সময়টা পাচ্ছে, মা তাদের হাতে ওই ফোনটা ধরিয়ে দিয়েছে, ফোনটা নিয়ে সার্চ করছে, গুগল সার্চ করছে, করে অনেক কিছু তারা পেয়ে যাচ্ছে। কিন্তু তারা তাদের উপযুক্ত যে জিনিসগুলো দেখা উচিত তার বাইরে গিয়েও অনেকে অনেক কিছু দেখা যায়, দেখছে। সেখানে কি হচ্ছে, বিভিন্ন কন্টেন্ট গুলো তাদের কাছে এসে পৌঁছচ্ছে যেগুলো আদৌ হয়তো তাদের জন্য নয়। সেখানে তারা অনেক বেশি মানে বাজে পথে চলে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এর ভালোর দিকও কিন্তু প্রচুর আছে। আজকে দেখা যাবে অতীতে যারা গান করতেন, কবিতা বা যে কোনো বিষয় নিয়ে যারা কাজ করতেন, নাটক, এই জিনিসগুলো তাদের বাইরে বের করতে গেলে, মানে সকলের মধ্যে ছড়াতে গেলে অনেক সময় লাগতো। সেখানে একটা রেকর্ডিং হবে, রেকর্ডিং এর রেপিট ওপিটে গান বেরোবে, কত রকম সমস্যা ছিল শিল্পীদের। কিন্তু আজকাল এই শৈল্পিক প্রকাশটা অনেক সহজ হয়ে গেছে, তারা ইউটিউবে গান করে ছেড়ে দিচ্ছে, মানুষ সেটাকে গ্রহণ করছে। আর সেটা কতটা ভালো কতটা খারাপ সে নিয়ে অনেক বিতর্ক আছে, সেই কন্টেন্টটা কতটা ঠিকঠাক, হ্যাঁ সেই তার গানটা কতটা উপযোগী, কতটা কি একটা, মানে তখনকার দিনে কি হতো, একটা সিনেমা 4-5 বার পরীক্ষা হতো তার মার্কেটে ছাড়ার উপযুক্ত কিনা সেটা দেখা হতো। কিন্তু ইউটিউবে যখন আমি কোনো কিছু ছেড়ে দিচ্ছি, কোনো একটা ভিডিও বা কিছু, তার তো কোনো পরীক্ষার ব্যবস্থা নেই। এই জিনিসগুলো যদি সরকারিভাবে আরেকটু ঠিকঠাক হয়, যে আমি যে কন্টেন্টটা ছাড়ছি তার আগে যদি একটা মানে থাকে, কমেডি থাকে, যেখান থেকে এই জিনিসটা কতটা গ্রহণযোগ্য, কতটা বাস্তবে ছাড়ার মতো কিনা সেটা যদি দেখা হয়, তাহলে জিনিসটা ঠিকই আছে। কিন্তু যুগের সঙ্গে এইগুলো মিলিয়েই চলতে হবে। আগে কিভাবে যাত্রা দেখতাম, থিয়েটার দেখতাম, হ্যাঁ কখন কি হতো, সেটা তো বর্তমান যুগের সঙ্গে পরিবর্তন এসছে, আরো পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক।
1: অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা বলছিলাম যে হাতের মুঠোয় বিনোদন পেয়ে যাওয়ার কারণে, খুব সহজে বিনোদন পেয়ে যাওয়ার কারণে আমরা গভীরে গিয়ে কিছু ভাবি না, এবং আমাদের ভাবনার জায়গা, বোধের জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে সেটা মনে করেন, আবার অনেকে মনে করেন না। নানানজন আমাদের যারা শ্রোতা রয়েছেন তারা ফোন করছেন আমাদের, কেউ আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, কেউ আমাদের টেক্সট করছেন, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কমেন্ট সেকশনে গিয়ে তারা কমেন্টে লিখছেন যে সত্যি বিনোদন নিয়ে ভাববার দিন কি শেষ হয়েছে। আমরা থাকবো আজকের অনুষ্ঠানে, তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নেব। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আপনাদের কাছে।

0: ফিরে এলাম আমরা। এবার সরাসরি আমরা যাব আমাদেরকে যারা হোয়াটসঅ্যাপ করছেন, যারা ফেসবুক পোস্টারের নিচে লিখেছেন। এই মুহূর্তে প্রথমে চলে যাই হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যবহার ও বিনোদনের ফলে মানুষের ধৈর্য এবং গভীর চিন্তা করার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এটি একটি নেশা। দ্রুত বিনোদন হলো ফাস্ট ফুডের মতো, এটি মুহূর্তের ক্ষুধা মেটায় ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদী মস্তিষ্কের কর্মক্ষমতা এবং ধৈর্যকে ধ্বংস করে দেয়। ঠিক তাই আমি মনে করি এই মাদকের নেশা কাটানোর জন্য প্রতিদিন বই পড়া এবং প্রাণায়াম করার অভ্যেস করা উচিত। আপনারা সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।
1: বেশ, ফেসবুক কমেন্টে চোখ রাখি। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে লিখছেন, টপিকটা আমার একদম মনের কথা বলেছে। আমরা এখন সবকিছু ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে চাই। 3 ঘন্টার সিনেমা 3 মিনিটের রিলে, 20 লাইনের কবিতা 4 লাইনের ক্যাপশনে, ফলে ধৈর্যটা হারিয়ে যাচ্ছে রোজ একটু একটু করে। আগে একটা চিঠির জন্য 15 দিন অপেক্ষা করতাম, এখন 1 মিনিটের রিপ্লাই না পেলে অস্থির হই, গভীরে ভাবার সময় পাই না। কিন্তু সমাধান আছে। মাঝে মাঝে ফোনটা দূরে রেখে একটা পুরনো কবিতার বই খুললে দেখি মনটা আবার থামতে শেখে। দ্রুত বিনোদন মন্দ লাগে না, তবে মাঝে মাঝে ধীরে ভাবার অভ্যেসটাও বাঁচিয়ে রাখার দরকার, নইলে মনটা বিনোদনের মতো ছোট হয়ে যাবে। ধন্যবাদ।
0: বিনোদন মানেই তো প্রেজেন্ট সিচুয়েশনকে ভুলে থাকা। আর এখন তো বিনোদন সবার হাতে হাতে, রিলস শর্টসে ডুবছে মন সবার। তাই ধৈর্য ধরে বই পড়া, চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে মাথা খাটিয়ে লেখা আর করছে না তেমন কেউ। সেই কারণে ধৈর্যশীলতা এবং গভীর চিন্তা কমছে দিন দিন। তবে একথাও মানতে হবে, সবাই এই দলে পড়ে না। সব কিছু মানুষের সৃষ্টি, মানুষই পারে সব বদলাতে। তাই গুড হ্যাবিট ইন করার ক্ষমতা মানুষেরই হাতে, স্ক্রিন টাইম কমানোটাও নিজের হাতে, চাইলেই করা যায়। নমস্কার নেবেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা।
1: বেশ, আবার ফেসবুক কমেন্টে চোখ রাখি। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, বিনোদন নতুন কিছু ভাবতে শেখায়, নতুন কিছু লিখতে শেখায়, নতুন সুরে গাইতে শেখায়, সর্ষে ফুলের মিষ্টি হাসি, প্রজাপতির রঙিন পাখা, বিনোদনের গায়ে এসব আছে আঁকা। বিনোদন আমার মনে স্বপ্ন আনে, মন চলে যায় কাশের বনে, আকাশ ভরা চাঁদের আলো, হারিয়ে ফেলি মন, সব কিছুতেই ছড়িয়ে আছে আমার বিনোদন। বিনোদন কথায় গানে আমার প্রাণে জড়িয়ে আছে, থাকবে আজীবন। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন।
0: দেখুন, সব বিষয়ে ভালো মন্দ উভয় দিক থাকে এবং তার বিবেচনা ও বিচার করার ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে। যেমন যেখান দিয়ে জল প্রবাহিত হয় ঠিক তার ওপর দিয়ে যদি ধীরে ধীরে না গিয়ে দ্রুত যাতায়াত করতে যাই, তাহলে ধরাস করে আছাড় খাওয়ার প্রবণতা অনিবার্য হবেই। তাই ধৈর্য ধরে সব বিষয়ে বিবেচনা করতে হবে। গোপাল মান্না, উলবেড়িয়া, গরুহাটা, তেঁতুলতলা।
1: আবারও একটা ফেসবুক কমেন্ট, কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, বর্তমান যুগে দ্রুত বিনোদনের নানা মাধ্যম আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, শর্ট ভিডিও এবং তাৎক্ষণিক বিনোদন আমাদের সবসময় ব্যস্ত রাখে। এর ফলে মানুষের ধৈর্যশীলতা ধীরে ধীরে কমে যাচ্ছে, দীর্ঘ সময় ধরে কোনো বিষয়ে মনোযোগ দেওয়ার অভ্যেস হারিয়ে যাচ্ছে। অনেকে বই পড়া বা গভীরভাবে চিন্তা করার প্রতি আগ্রহ হারাচ্ছে। দ্রুত বিনোদন মস্তিষ্ককে সবসময় নতুন উদ্দীপনা খুঁজতে অভ্যস্ত করে তোলে, সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তা শক্তিও ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের বিনোদনের পাশাপাশি মননশীল কাজের চর্চা করা প্রয়োজন, লিখছেন কার্তিক মণ্ডল।
0: রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত লিখছেন, একটা কথা বলে রাখি, তিনি আবার পয়েন্ট করে করে প্রশ্ন উত্তরের মতো লিখেছেন অনেকগুলো পয়েন্ট, কিন্তু আমরা চাই যে ছোট হোয়াটসঅ্যাপ করবেন এবং সেখানে ঠিক আপনি কি বলতে চাইছেন আপনার মতটা আমাদের কাছে পৌঁছে দেবেন। সেই কারণেই আমরা বারবার আপনাদেরকে বলি ছোট ছোট করে লেখা। তিনি প্রথমেই বলেছেন ধৈর্য কমে যাওয়া, তার কারণ রিলস, শর্টস, টিকটক সব 15 থেকে 60 সেকেন্ডের মধ্যে। মস্তিষ্ক প্রতি মুহূর্তে নতুন ডোপামিন চায়, ফলে 10 মিনিটের ভিডিও বা একটা বইয়ের 2 পাতা পড়তেও বিরক্ত লাগে। আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানে এত অভ্যস্ত হয়ে গেছি যে অপেক্ষা করার ক্ষমতা কমে যাচ্ছে। লাইনে দাঁড়ানো বা কারোর সাথে মন দিয়ে কথা শোনা বা কোনো সমস্যার সমাধান ধীরে খোঁজা, সব কিছুতেই অধৈর্য লাগে। দ্বিতীয়ত, গভীর চিন্তার অভাব, কারণ দ্রুত বিনোদনের মানে স্ক্রোল করে যাওয়া। কোনো তথ্য 3 সেকেন্ডের বেশি মনে রাখার দরকার পড়ে না, এর ফলে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে চিন্তা করার পেশিটাও দুর্বল হয়ে যাচ্ছে। এর আগে একটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবতাম, তর্ক করতাম, লিখতাম, এখন আমরা হেডলাইন দিয়ে মতামত দিয়ে চলে যাই। মনোযোগের সময়সীমা কমে যাওয়া, গবেষণা বলছে 2000 সালে মানুষের গড় মনোযোগ ছিল 12 সেকেন্ড, 2025 এসে সেটা 8 সেকেন্ডের নিচে নেমেছে। গোল্ড ফিশের মনোযোগ 9 সেকেন্ড। আমরা স্ক্রোল, স্কিপ, সোয়াইপ করতে করতে ভুলে যাচ্ছি কীভাবে একটি বিষয়ে স্থির থাকতে হয়। এবং এরপরে আরও কয়েকটি প্রশ্ন মনে এসেছে, সেগুলো হচ্ছে ইচ্ছাকৃত বোর্ডম, দিনে 20 মিনিট ফোন ছাড়া বসে থাকা, ডিপ রিডিং, প্রতিদিন 15 মিনিট হলেও বই পড়া, ফিকশান পড়লে কল্পনা শক্তি ধৈর্য দুটোই বাড়ে, সিঙ্গেল টাস্কিং, একসাথে ইউটিউব চ্যাট পড়া না করা, এবং নোটিফিকেশান অফ, ফোন তোমাকে ডাকবে না, তুমি ফোনকে সময় দেবে। দ্রুত বিনোদন খারাপ না, কিন্তু এটা লবণের মতো, পরিমিত না হলে পুরো খাবারটাই নষ্ট করে দেয়। ধৈর্য আর গভীর চিন্তা হলো মানুষের এটা আসল সুপার পাওয়ার, সেটা স্ক্রোলের নিচে হারিয়ে না যাক।
1: আবারও ফেসবুক কমেন্টে চোখ রাখি। মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন, ক্রমাগত দ্রুত বিনোদনের অভ্যেস আমাদের জীবনে তাৎক্ষণিক আনন্দ এনে দেয়, কিন্তু এর কিছু নেতিবাচক দিকও আছে। মোবাইল, শর্ট ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটালে ধৈর্য কমে যায়, মানুষ দীর্ঘ সময়ে মনোযোগ ধরে রাখতে পারে না, গভীরভাবে চিন্তা করার অভ্যেস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, জটিল বিষয় বুঝতে আগ্রহ কমে যায়, সব কিছু দ্রুত পাওয়ার অভ্যেস আমাদের অপেক্ষা করার মানসিকতা নষ্ট করে, এর ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো বাড়ে, সৃজনশীলতা ও বিশ্লেষণ ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। তাই বিনোদনের পাশাপাশি চিন্তাশীল কাজের চর্চা জরুরি, ধৈর্য ও গভীর চিন্তার অভ্যেসই মানুষকে সত্যিকারের উন্নতির পথে নিয়ে যায়, লিখছেন মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস ঝিনাইদহ বাংলাদেশ থেকে।
0: সোশ্যাল মিডিয়া বর্তমান যুগের আয়না। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আমাদের কাছে শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তথ্যের এক বিশাল ভাণ্ডার। এটি আমাদের দৈনন্দিন জীবনকে যেমন সহজ করেছে, তেমনই এর কিছু অন্ধকার দিকও আছে। ভালো দিক, যোগাযোগ ও সংযোগ, মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে যুক্ত হওয়া যায় এবং হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পাওয়া যায়। প্রতিভার বিকাশ ও শিক্ষা, যে কোনো নতুন বিষয় শেখা, নিজের সৃজনশীলতা বা প্রতিভাকে লাখো মানুষের সামনে তুলে ধরার এটি একটা দারুণ প্ল্যাটফর্ম। সমাজ বা সচেতনতামূলক বার্তা, জরুরি খবর বা যে কোনো সামাজিক আন্দোলনের তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। আর সময়ের অপচয় এবং আসক্তি, অতিরিক্ত স্ক্রিন টাইম মানুষের উৎপাদনশীলতা কমিয়ে দেয় এবং বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। মানসিক চাপ এবং একাকিত্ব, অন্যের সাজানো সফল জীবন দেখে নিজেদের মধ্যে হীনপন্যতা বাড়ে। ভুল তথ্য এবং সাইবার অপরাধ, খুব সহজেই গুজব বা ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। আর সোশ্যাল মিডিয়া একটি চমৎকার হাতিয়ার, যদি আমরা এটিকে নিয়ন্ত্রিত এবং ইতিবাচক কাজে ব্যবহার করি, এটি যেন আমাদের নিয়ন্ত্রণ না করে এবং আমরাই যেন এর নিয়ন্ত্রণ করি। এটি আজিম মণ্ডল, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল।
1: সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে লিখছেন, আজকের বিষয় ভাবনা নিয়ে আমার মন্তব্য, বিনোদন কিন্তু অবসর সময়ে মনের আরাম, তাই সেখানেও যদি ধৈর্যশীলতা চিন্তার প্রসার নিয়ে কথা বলতে হয় সেটা বোধহয় বিনোদন থাকে না। বিনোদন হলো স্কুলের টিফিন পিরিয়ড, তখন পড়াশোনা ছাড়া নান্দনিক কর্মকাণ্ড হতেই পারে। সোশ্যাল মিডিয়াও কিন্তু নান্দনিক কাজের সহায়ক, এখানে রুচিটা ব্যক্তিগত। সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে লিখেছেন।
0: কিশোর বালি হাওড়া থেকে বলছেন, আমার এইসব অভ্যেস ছিল না, এখন অভ্যেসটা হয়েছে। মোবাইলে যখন রিল দেখি, কিছুটা দেখার পর টেনে নিই, তাড়াতাড়ি দেখতে হবে, দেখুন অভ্যাসটা কোথায় গেছে। টিভিতে যখন খবর দেখি তখনও টানতে ইচ্ছে করে, কিন্তু টিভিতে তো হবে না, আরও অধৈর্য হয়ে পড়ি। এই অধৈর্য সব জায়গায় ছড়িয়ে পড়ছে, কারো কথা কি মনোযোগ দিয়ে শুনছি না, কেউ কথা বললেই বলি আসল কথাটা বলো। এগুলো আমার ক্ষেত্রেও হয়েছে, বুঝতে পারি। 18 থেকে 19 বছরের ছেলে মেয়েদের তো আছেই, এখন আমাদেরও হয়েছে। ধৈর্য হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ।
1: গোপাদত্ত নিউ আলিপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা বিশ্বজিৎ শ্রাবস্তী। মানুষ এখন সময় অভাবের অজুহাত দেখিয়ে দ্রুত বিনোদনে অভ্যস্ত হয়ে পড়ছে। টেস্ট ক্রিকেট বা টি-20 ম্যাচের মধ্যে যে উপভোগ্যতার পার্থক্য থাকে সেটা মূলত সময়জনিত। একইভাবে গভীর মননশীল বিনোদনের চেয়ে দ্রুত বিনোদনের আকর্ষণ বেশি হওয়ার কারণ ধৈর্যহীনতা, চিন্তার অগভীরতা এবং স্বল্প সময়ের ভারহীন আনন্দ লাভের প্রবণতা। এখন জীবনযাপনের গতি প্রকৃতির সঙ্গে পাল্টে যাচ্ছে চিন্তার অভ্যেস। প্রযুক্তির উন্নতির কারণে প্রায় সবকিছুই সহজলভ্য, তাই অপেক্ষাকৃত দুরূহ গভীর বিনোদন জনপ্রিয়তা হারাচ্ছে। এই প্রজন্মের তাৎক্ষণিক চাহিদা পূরণ হয় দ্রুত বিনোদনে, যেখানে ধৈর্য, সময় বা ভাবনা চিন্তা কোনো কিছুর প্রয়োজন হয় না। লঘু চিন্তায় অভ্যস্ত হতে হতে গভীর চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। গোপাদত্ত নিউ আলিপুর থেকে লিখছেন, কিন্তু আমার মনে হচ্ছে এই কমেন্টের প্রসঙ্গে যে আমরা যদি দ্রুত বিনোদনেই অভ্যস্ত হয়ে পড়ি, তাহলে আমরা 8-12 এপিসোড ওটিটিতে দেখি, তারপরে আবার তার পরের পার্টের জন্যে অপেক্ষা করি, সেটাও কিন্তু হচ্ছে।
0: বিপক্ষে মতামত দিলাম আমি এ ব্যস্তকালে, যখন আমরা জড়িয়ে নানানভাবে অন্তর্জালে। দীর্ঘ সিনেমা আর বড় উপন্যাস পড়ার সময় নেই, ছোট্ট রিলস ভিডিও দেখে আনন্দ পাই, খারাপ কিছু আছে জানি ভালোর ভাগই বেশি, গান কবিতা অঙ্কের ফর্মুলা রান্নার রেসিপি রাশি। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন।
1: শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, কয়েক দশক আগে দ্রুত বিনোদন বলতে রেডিওতে শোনা ধারা বিবরণী, তারপর টিভি যখন এলো তখন দেখলাম ক্রিকেট টেস্ট, জিলেট কাপ, চ্যানেল কিছু একটা লিখেছেন উনি, তারপরে এলো 2020 অর্থাৎ দ্রুত বিনোদন। এতে উত্তেজনা বেশি, কম সময়ে বেশি বিনোদন, তাই মানুষ এখন দ্রুত বিনোদনের দিকে ঝুঁকছে। শীষ মোহাম্মদ বীরভূম থেকে লিখছেন।
0: অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, প্রিয় আপনার কথা, সঠিকভাবে দ্রুত বিনোদন হলে তা আমাদের মানসিক ক্লান্তি দূর করে। গঠনমূলক ছোট ভিডিও রিল আমাদের নতুন নতুন তথ্য দেয় এবং আমরা রান্না, গল্প, কবিতা, গান লেখার জন্যে ব্যবহার করতে পারি। বর্তমান যুগ গতিশীলতার যুগ, তাই সঠিক দ্রুত বিনোদন আমাদেরকে বিপুল বিশ্বের সামনে সঙ্গে যুক্ত করে। দ্রুত বিনোদন আসলে আধুনিক বিজনের আবিষ্কার, বিজ্ঞানের হবে, আধুনিক বিজ্ঞানের আবিষ্কার। এই আবিষ্কার সবার্থের অগ্রগতি দূত বলেই আমি মনে করি। অনিমেষদা লিখছেন, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে।
1: দীনেশ নস্কর বালি হাওড়া থেকে লিখছেন, মানুষ এখন চট জলদি জীবনের ধৈর্য খুব কম অপেক্ষা করতেই চায় না, বিনোদনের মাধ্যমে সবসময় নিজেকে ব্যস্ত রাখে। একটাই কারণ, স্মার্টফোন হাতে আসার জন্য দিনে দিনে ছেলেমেয়েরা স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে।
0: আমাদের যারা লিখেছেন বা এখনও লিখছেন, আমাদের তো সময় নেই, এই মুহূর্তে আমাদের চলে যেতে হবে আজকের এই অনুষ্ঠান থেকে। আপনার কথা, আপনারা আমাদেরকে ফোন করলেন, আমাদের হোয়াটসঅ্যাপ করলেন, আমাদের মেসেজ লিখলেন, সেগুলো পাঠিয়ে দিলাম অন্য লিসনারদের কাছে। এভাবেই আমাদের সঙ্গে আপনারা অংশগ্রহণ করুন, আপনাদের কথা আলোচনা সবার কাছে মনোমুগ্ধকর হয়ে উঠুক। আমরা ফিরে আসব ঠিক 9:30 জলসাঘরের আজ এক বিশেষ পর্ব, কারণ আজ আমাদের সঙ্গে থাকবেন অতিথি অধ্যাপক ঝন্টু বড়াইক, এবং আজকের বিষয় ভারত সরকারের 12 বছরের উদ্যোগ ও সাফল্য। এই 12 বছরে ভারত সরকারের সাফল্য নিয়ে আলোচনা হবে। অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে থাকব আমি এবং শ্রাবস্তী, সঙ্গে থাকবেন আপনারা 100.1 FM গোল্ডে।
2: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं प्रियंका अरोड़ा। मुख्य समाचार, प्रधानमंत्री नरेंद्र मोदी ने प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना के अंतर्गत 2,400 करोड़ रुपए की प्रोत्साहन राशि का वितरण किया। उन्होंने कहा कि आने वाले वर्षों में भारतीय युवा वैश्विक विकास, नवाचार और उद्यमिता को गति देने में अग्रणी भूमिका निभाएंगे। देश में कोयले से अमोनियम नाइट्रेट बनाने का पहला वाणिज्यिक संयंत्र उड़ीसा के झारसुगड़ा जिले में 25,000 करोड़ रुपए की लागत से स्थापित किया जाएगा। सर्वोच्च न्यायालय ने चिन्हित फुटपाथ पर चलने के अधिकार को मौलिक अधिकार बताया। इसके कार्यान्वयन के लिए एक नियामक निकाय गठित करने को कहा। भारत ने पाकिस्तान पर आतंकवादियों को पनाह और प्रशिक्षण देने तथा तैनात करने का आरोप लगाते हुए उसकी संयुक्त राष्ट्र में कड़ी आलोचना की। लेबनान पर इसराइल के हमले में 21 लोगों की मौत के बाद अमरीका और ईरान के बीच शांति वार्ता का नया दौर स्थगित। बाद में इसराइल और हिजबुल्ला युद्ध विराम पर सहमत हुए। और चीन में मकाऊ ओपन बैडमिंटन में अश्मिता चालिहा महिला सिंगल्स सेमीफाइनल में पहुंची। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज नई दिल्ली में एक समारोह में प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना के अंतर्गत 2400 करोड़ रुपए की प्रोत्साहन राशि का वितरण किया। योजना का उद्देश्य रोजगार सृजन में तेजी लाना, रोजगार क्षमता बढ़ाना और सभी क्षेत्रों में सामाजिक सुरक्षा का विस्तार करना है। प्रधानमंत्री ने कहा कि 21वीं सदी में अवसर उन्हीं देशों के होंगे जो कुशल प्रतिभाओं का पोषण करेंगे, नवाचार को बढ़ावा देंगे और गुणवत्ता के उच्चतम मानकों को बनाए रखेंगे। श्री मोदी ने कहा कि आने वाले वर्षों में भारत के युवा वैश्विक विकास, नवाचार और उद्यमिता को गति देने में अग्रणी होंगे। श्री मोदी ने कहा कि इस योजना का उद्देश्य पहली बार रोजगार पाने वालों को सशक्त बनाना और युवाओं तथा उद्योग के बीच सेतु का निर्माण करना है।
3: दुनिया भारत के युवाओं की क्षमता को भली भांति पहचानने लगी है और ऐसे समय में हमारी कोशिश है कि भारत का हर युवा अपनी क्षमता को अवसर में बदल सके। और इसी सोच के साथ प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना का आरंभ हुआ।
2: प्रधानमंत्री ने बताया कि इस योजना से बड़ी संख्या में रोजगार सृजन हुआ है।
3: प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना के सहयोग से अब तक करीब 70 लाख जॉब सृजित हुई है। करीब 20 लाख युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं। 2000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है। यह राशि केवल आर्थिक सहायता नहीं है, यह उनके परिश्रम का सम्मान है।
2: श्री मोदी ने कहा कि भारत के युवाओं की आकांक्षाएं, कौशल और क्षमता ही विकसित भारत का मार्ग प्रशस्त करती हैं।
3: भारत दुनिया के सबसे युवा देशों में से एक है, इसलिए विकसित भारत का रास्ता भी युवाओं के सपनों, उनके कौशल और उनके सामर्थ्य से होकर ही आगे जाता है। हमारा प्रयास है कि देश का हर युवा अपनी क्षमता के अनुसार जितना आगे बढ़ सकता है बढ़े। जिसके पास हुनर है उसे अवसर मिले, जिसके पास आइडिया है उसे इनोवेशन के लिए मंच मिले और जो अपने दम पर कुछ करना चाहता है उसे पूरा सहयोग मिले।
2: इस अवसर पर श्रम और रोजगार मंत्री मनसुख मांडविया ने कहा कि मोदी सरकार ने रोजगार के अवसर बढ़ाए हैं।
4: 2014 के पहले ऐसी स्थिति थी, 1% इकोनॉमिक ग्रोथ के साथ 0.08% एम्प्लॉयमेंट जनरेट होता था, लेकिन आपके कार्यकाल में 1% इकोनॉमिक ग्रोथ के साथ 1.11% एम्प्लॉयमेंट जनरेट हो रहा है।
2: ये समाचार आकाशवाणी से प्रसारित किए जा रहे हैं।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold,
1: 100.1 FM Gold-এ বিশ্বজিৎ আর শ্রাবস্তী রয়েছে আপনাদের সঙ্গে। আজ কিন্তু জলসাঘরে বিশেষ অনুষ্ঠান, ভারত সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে তার যে সাফল্য, তার যে উদ্যোগ, তার খতিয়ান নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমরা দেখেছি এই ভারতবর্ষকে ডিজিটালি স্বাক্ষর করেছেন, ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা নাগরিকের ডিজিটাল নিউট্রিশন হয়েছে এবং হাতের মুঠোয় ভারতবর্ষের প্রান্তিক মানুষের কাছে প্রযুক্তি, শুধু তাই নয় অর্থনীতিতে স্বাবলম্বী হয়েছে। এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজ আলাপচারিতায় থাকবেন বিশিষ্ট অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার
1: ঝন্টুদা। প্রথমেই বলি যে 12 বছরের একটা দীর্ঘ পথ চলা এবং ভারতবর্ষের মানুষ খুশি। অনেকে বলেন যে ডিজিটাল তো হয়েছেই, ভারতবর্ষ অনেকটা এগিয়ে গেছে। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে এই 12 বছরে সব থেকে বড় প্রাপ্তি এই সরকারের কি?
2: প্রথম কথা দেখুন, সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে একটা গ্লোবাল ভিলেজ কনসেপ্ট চলছে, অর্থাৎ যেটা আপনি শুরু করেছিলেন, ডিজিটালি স্বাক্ষর হওয়া। আমরা তো প্রত্যেকেই স্বাক্ষর, ভারতবর্ষ 8% স্বাক্ষরতা দিয়ে স্বাধীনতার পর্বটা শুরু করেছিল, স্বাধীনতার পরবর্তীকালটা। পরবর্তীকালে ভারতবর্ষ খাতা কলমে স্বাক্ষর হয়েছে, লেখাপড়ায় ভারত এগিয়েছে, অনেক রাজ্য আছে 100% শিক্ষিত। কিন্তু ওই যে ডিজিটাল পার্টটা, অর্থাৎ সোজা বাংলায় কম্পিউটার ওরিয়েন্টেড যে স্বাক্ষরতা, যেটা একটা প্যারালাল এক্সিস, যেটা পৃথিবীর প্রত্যেকটা দেশ বিদ্যুৎ গতিতে এগোচ্ছে, এবং এটা ছাড়া আজকের যুগে আপনি কোনো একটি দেশ, কাল, একটি জনপদকে আমরা ভাবতেও পারি না। ধরুন আপনি যদি সারাদিন আপনার হাতের কোনো মোবাইল নামক বস্তুটি আপনি কাছে না রাখেন, আপনি কি চলতে পারবেন? আমি বলছি যে ধরুন আপনি ফোন কলটা ব্যবহার করছেন, সারাদিন আপনি ডিলিঙ্ক রাখছেন, কিন্তু তারপরও কি চলতে পারবেন? কারণ পৃথিবীর দাবিটা তাই, আন্তর্জাতিক দাবিটা তাই, আর কোনো একটি দেশ আন্তর্জাতিক পেরিফেরার বাইরে গিয়ে স্বয়ংসম্পূর্ণ নয়। আপনাকে প্রত্যেকের সাথে প্রত্যেকটা রিলেটেড ইকোনমি, সোসাইটাল পার্ট অ্যান্ড এডুকেশনাল পার্ট নিয়ে চলতে হয়। অর্থাৎ সোজা বাংলায় ভারত একা নয়, ভারতকে চলতে হবে, বা আমেরিকা একা নয়, সে অন্যের সাথে পরিপূরক। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারত 14 সালের আগে সত্যিকারের একটা অন্ধকারাচ্ছন্ন মাধ্যমে চলছিল, যেখানে আমরা ডিজিটাল বন্ধাত্মতায় ভুগছিলাম।
1: ঠিক
2: সেখান থেকে এই জার্নিটা, ভারত সরকারের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রীর যে একটার পর একটা ইনোভেটিভ প্রস্তাব, এই যে ধরুন আপনি মেট্রোয় উঠতে চান মহানগরীতে, আপনি একটা হঠাৎ করে ভিড়ের মধ্যে লাইন দাঁড়িয়ে টাকা দিয়ে টিকিট কাটতে কাটতে কয়েনটা নিতে নিতে আপনার একটা মেট্রো, দুটো মেট্রো পার হয়ে চলে গেল। আজকে সেই দিনটা নেই, চট করে মোবাইল ফোনটা বের করলেন। আচ্ছা ঠিক আছে, আপনার মোবাইল নেই, ধরুন আপনি মাল্টিমিডিয়া মুডের মোবাইল নেই, উইন্ডোজ মোবাইল, একটা সিম্পল মোবাইল আছে, সেখানেও সুবিধাটা আছে, ওটিপি প্ল্যাটফর্ম, যে আপনি কাউন্টারে না গিয়েও মেশিনে একটা কয়েন বা টাকা নিয়ে, একটা কার্ড কিংবা সেখানে অবস্থিত কোনো একজন ভদ্রলোকের সাহায্য নিয়ে আপনি কিন্তু একটা টিকিট চট করে জেনারেট করতে পারেন, যে টিকিটটা কিন্তু সম্পূর্ণ কাউন্টারে ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে, সময় অপচয় করে না করে আপনি বাইপাস চলে যেতে পারছেন। এটা একটা একদম ব্যবহারিক পার্ট। ধরুন বিশ্ববিদ্যালয় স্তরে, আমি বিশ্ববিদ্যালয় অধ্যাপক, আমার ন্যাচারালি ওটা আমার প্রথম ইয়ে, রুষা আছে, এই যে রুষার প্ল্যাটফর্মটায় আজকে আফটার করোনা, যখন বিশ্ব দেখলো যে মানুষ গ্লোবালাইজের থেকে লোকালাইজ হতে পারে, না হলে বাঁচবে না, অর্থাৎ মানুষ ঘরে বন্দি হলো, ঘরে বন্দি থেকে পৃথিবীতে বিভিন্ন কার্যকলাপ যখন একে একে সে সংগঠিত করতে লাগলো, ভারতের প্রথম চ্যালেঞ্জটা হয়ে দাঁড়ালো জুম কি, মাইক্রোসফট টিম কি, গুগল মিট কি, এই যে একাধিক প্ল্যাটফর্মগুলো, চট করে বিশ্বের ইঁদুর দৌড়ে ভারত কিন্তু একটা সেকেন্ডের জন্য পিছনে তাকায়নি, একদিনের জন্য এই প্ল্যাটফর্মগুলো ভারতের এক্সেসের বাইরে যায়নি। রাদার আপনাকে আমি বলি যে সেই টেনিওরে এমন অনেক চায়নার অ্যাপ আমরা ব্যবহার করতাম।

0: স্ক্যানার ব্যবহার করতাম ভারত সরকার, সেগুলোকে শুধু তথ্য চুরির অভিযোগে পুরোপুরি সেগুলোকে রিজেক্ট করে ব্যান করে ভারত নিজস্ব প্রযুক্তি 2020-21 সালের দিকে ইন্ট্রোডিউস করেছিল, ভারতকে কিন্তু সেই সক্ষমতা দিয়েছিল সরকারের স্বনির্ভরতার যে মূল ইয়েটা মন্ত্রটা। অর্থাৎ ভারত শুধু মানে নিজের জিনিসটাই তৈরি করবে না, স্বনির্ভর হবে প্রোডাকশনের দিক থেকে নয়, ইনোভেশনের দিক থেকেও, সায়েন্টিফিক্যাল ইনোভেশন, তার ভিত্তিতে প্রোডাক্টিভিটি, তার ভিত্তিতে শুধু ডোমেস্টিক বাজারে স্বনির্ভর হওয়া নয়, সেটার উদ্বৃত্ত পার্ট নিয়ে আন্তর্জাতিক বাজারটায় প্রতিযোগিতায় নামা, তার পরিপূর্ণ পাঠ হচ্ছে গতকাল সমস্ত ভারতবর্ষের মিডিয়াগুলো এবং আন্তর্জাতিক মিডিয়া বিবিসিও দেখিয়েছে যে ভারত সারা পৃথিবীর অস্ত্র ব্যবসাতেও কিন্তু তার ছাপ তৈরি করছে, কারণ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প দৈর্ঘ্যের লম্বা দৈর্ঘ্যের দূরপাল্লার যে সমস্ত ধরনের পরমাণু বা অন্যান্য ক্ষেপণাস্ত্রধারী মিসাইল, হালকা ক্রাফট, সেগুলো এখন এশিয়ার বিভিন্ন ছোট দেশগুলো, ইউরোপের কিছু দেশ, এমনকি ল্যাটিন আমেরিকার দেশে জনপ্রিয়তা পাচ্ছে, কারণ চায়না এখানে গিয়ে টেকনোলজিতে পিছিয়ে যাচ্ছে, তাদেরটার ভরসা থাকে না। আপনি যে আমরা অপারেশন সিন্দুর করলাম, আপনি দেখেছেন ওই সময় বহু চর্চিত যে অপারেশন সিন্দুরে পাকিস্তান যখন আমাদেরকে কাউন্টার দিচ্ছে, তখন তারা যে চায়নার এয়ারক্রাফ্টগুলো ব্যবহার করেছিল প্রত্যেকটার কিন্তু মুখ থুবড়ে পড়েছিল। র্যাদার ভারতের হেল বা হাল, যেটা ভারতের নিজস্ব রাষ্ট্রায়ত্ত সংস্থা, তার সাথে কিছু প্রাইভেট কনসার্ন ভারতীয়, তাদের মিলিত উদ্যোগে যে ভারত স্বনির্ভরতার এই জায়গাটা তৈরি করেছিল প্রতিরক্ষা ক্ষেত্রে। একটা সময় আমরা ছোটোবেলায়, আমার মনে আছে, আমরা ডুয়ার্সের স্কুলে যেতাম ব্যাগের মধ্যে বস্তা ভরে, চেয়ার টেবিল ছিল না, হাতির আক্রমণ সামলে আমরা ডুয়ার্সের ওই গ্রামের স্কুল জয়ন্তী বক্সার স্কুলে যেতাম। তো সেই সময় আমরা একটা প্রচলিত কথা ছিল, বাবা জ্যাঠা কাকাদের কাছে শুনতাম, ভারত তো একটা সুইও তৈরি করতে পারে না, আজকে সেই ভারত বিমান তৈরি করছে, যুদ্ধ বিমান তৈরি করছে, মিসাইল তৈরি করছে, নতুন মডেল তৈরি করছে, বাইরে বিক্রি করছে। এই যে উত্তরণটা শুধুমাত্র 12 বছর, মানে এক দশক, সামান্য এক দশক, এটাকে আপনারা যেভাবেই নেন না কেন, এটা ঐতিহাসিক আমার মনে হয়। এবং 2047-এ যে ভারত একটা ভিশন রেখেছে, ভারত বিশ্বগুরু হবে, ট্রিলিয়ন ইকোনমির চালিকা শক্তি হবে, সেটা কিন্তু আমার মনে হয় তার অনেক আগে।
1: একেবারে ইকোনমির কথায় আপনি এলেন, ইকোনমির বিষয়ে যাব আর্থিক উন্নতির কথায়। তবে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা কিন্তু সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নাম্বারে এসে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি কোনো অতিরিক্ত জিজ্ঞাসা থাকে সেগুলো আপনি করতে পারেন, কারণ আমাদের সঙ্গে অধ্যাপক ঝন্টু বড়াইক রয়েছেন, আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আপনাদেরও প্রশ্ন থাকতে পারে, সেগুলো আমাদের কাছে বললে আমরা এই আলাপচারিতায় সেই প্রশ্নগুলো তুলব।
2: এবার জানব গত 12 বছরে ভারত কিভাবে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হল, এবং এর সঙ্গেই জিজ্ঞেস করব এই যাত্রার মূল চালিকা শক্তি কি ছিল।
0: দেখুন, মেক ইন ইন্ডিয়া, এই যে নিজস্বকরণ, আমাদের না একটা ইয়ে আছে, আমার পুরো মনে আছে মাসুল সমীকরণ যখন বাংলায় স্বাধীনতার পরে আসে,
1: মাসুল সমীকরণ নীতি,
0: রঞ্জিতবাবুর একটি বই বিখ্যাত, এবং এ মর্মে আরও অনেকের যাদের নাম আমরা অনেকে জানি বা জানি না তাদেরকে সম্মান করেই বলছি যে ভারতের যে একটা ট্রেডিশনাল ইকোনমি ছিল, যে ইকোনমিটা ব্রিটিশরা ধ্বংস করেছে এবং কিছুটা ধ্বংস হয়েছে ভারতবর্ষ স্বাধীনতার পরে খণ্ডিত ভারতবর্ষের যারা রাজন্যবর্গ ছিল তাদের হাতে, এই ট্র্যাডিশনাল ইকোনমিটা, যে কোনো দেশের একটা ট্র্যাডিশনাল পার্ট থাকে তো, যেটা তাদের অন্যতম চালিকা শক্তি থাকে, সেটা হচ্ছে নিজস্ব কিছু ইকোনমিক্যাল কর্নার। যেমন ধরুন আমাদের বাংলার একটা সময় সুবে বাংলা ভারতবর্ষের ইকোনমির মেন চালিকা শক্তি ছিল, বাংলাকে বলা হতো ভারতবর্ষের জিডিপির অন্যতম কন্ট্রিবিউটার। তা আমরা কীভাবে হয়েছিলাম, আমাদের শস্য ধান বাংলার, আমাদের রেশম বয়ম শিল্প, আমাদের মৎস্য মাছ প্রোডাকশন, বাংলা সুবে বাংলা সার্ধ শতাব্দীর থেকে এটা কন্ট্রোলিং ছিল। এমনকি মুঘল পিরিয়ডে আমরা নাকি ইউরোপ আমেরিকার লন্ডনের চেয়ে তো বেশি জিডিপি করেছিলাম ডিউ টু বাংলার ট্র্যাডিশনাল ইকোনমি দিয়ে, অবিভক্ত বাংলা অবশ্যই। ভারতেরও কিন্তু একটা ট্র্যাডিশনাল পার্ট ছিল যেটা ধ্বংস হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। এই যে 12 বছরে সরকার কতটা সবটা পারেনি, কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের নাম করে ভারতের ট্রেডিশনাল অ্যাসপেক্টটাকে তোলা, যেমন ধরুন এনইপি

0: 2020। এর ভিশনটা ভালো করে খেয়াল করুন। এখানে বলা হচ্ছে ভারত ভারত নলেজ দেখবে যেমন, ভারত দক্ষতা দেখবে তেমন, অর্থাৎ স্কিল স্কিল ভারত, স্কিল ইন্ডিয়া, নলেজ ইন্ডিয়া। এই যে নলেজের দিকে দৌড়ানো শুধুমাত্র, স্কিলের দিকে না দেখা, অর্থাৎ সোজা বাংলায় আমরা জ্ঞানী হতে চাই, আবার আমরা দক্ষও হতে চাই। এতদিন আমাদের ভারত সরকারের বিভিন্ন সরকারের শিক্ষানীতিটাই ছিল জ্ঞানী ভারত তৈরি করা, কিন্তু দক্ষ ভারত, যে দক্ষ ভারত কুটির শিল্পের দিকে ঝুঁকবে, যে কুটির শিল্প ভারতবর্ষের ট্র্যাডিশনাল একটা অক্সিজেন ছিল, যেমন ধরুন জাপান, যেমন ধরুন জার্মান, যেমন ধরুন চায়না। চায়না কেন এত ডেভেলপ? চায়নায় প্রচুর সায়েন্টিস্ট, চায়নায় ঘরে ঘরে পণ্ডিত, চায়নায় ঘরে ঘরে আইনস্টাইন, এমন নয়। চায়নার দুটো অ্যাসপেক্ট, একটা খুব জ্ঞানী চায়না, যে সংখ্যাটা প্রত্যেকটা দেশে কালেই কম থাকে, খুব মেধাবী লোক সোসাইটিতে কম থাকে, তারা জ্ঞানী। কিন্তু দেখা যায় পুঁথিগত মেধার বাইরেও একটা বড় লার্জ প্রপোর্শনের প্রত্যেকটা দেশে কালে পপুলেশন থাকে যারা হাতের কাজটা জানে, তারা আরেকভাবে মেধাবী, যাদেরকে আমরা বলি দক্ষ। এই স্কিল, এই স্কিলের প্রতি ১২ বছরের সরকার কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে। এই অক্লান্ত পরিশ্রম ভারত, ইয়াং ইন্ডিয়া, ভারতকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় যুব শক্তি, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি যুবক ভারতবর্ষে। এই ইয়াং ইন্ডিয়াকে স্কিল বেস তৈরি করে ভারত কিন্তু আজকে এই প্ল্যাটফর্মটা পেয়েছে। দেখুন লড়াই আছে, ভারত বহুদলীয় ব্যবস্থা। এখন অনেকে প্রশ্ন করতে পারে ১২ বছরে আমরা তো তেমন কিছু দেখতে পাইনি। অবশ্যই ভারত বহুদলীয় ব্যবস্থা, সব জায়গায় কেন্দ্রের যিনি যে সরকার সব রাজ্যে নেই, ফলে পলিটিক্যাল একটা গ্যাপ তৈরি হয়। যে পলিটিক্যাল গ্যাপটা কেন্দ্রের শাসনে থাকা সরকারের যে মনোবাঞ্ছনা, অনেক সময় দেখা যায় কোনো রাজ্যে বিরুদ্ধ মতাদর্শ থাকলে সেটা অ্যাডপ্ট করতে চায় না বা ডিলে করে। তারপরেও আমি বলছি যে ভারতবর্ষ তার অ্যাক্ট ইস্ট পলিসি, ভারতবর্ষ তার মেড ইন ইন্ডিয়া পলিসি, মেক ইন ইন্ডিয়া পলিসি, ভারতবর্ষ তার ইকোসিস্টেম, ভারতবর্ষ তার ডিজিটালাইজেশন, ভারতবর্ষ তার অভ্যন্তরীণ চাহিদার সাথে আন্তর্জাতিক চাহিদা, এবং তার সাথে যুক্ত ভারতবর্ষের ট্র্যাডিশনাল যে কনসেপ্ট, যেমন ধরুন আমরা একটা সময় ছিল যে ভারত মশলায় সারা পৃথিবীতে সাপ্লাই করত, চুনি, পান্না, হিরে, ভারতের হিরে কাটিং তখন ইংল্যান্ডের অ্যাডপ্ট করা হতো। কোহিনুর মণি যখন ভারত থেকে চলে যায়, মহারানী ভিক্টোরিয়ার মাথায় অত বড় মণি তো, অত বড় ক্যারেটের মণি তো তোলা যায় সম্ভব নয়, তাকে নারিশ করতে, তাকে পালিশ করতে ভারতীয়দের নিয়ে যাওয়া হয়েছিল, কোনো ওই ব্যবসাটা ভারত এখনও পৃথিবীতে সেরা। এই যে ট্র্যাডিশনাল পার্টগুলো, এগুলোকে কিন্তু এই সরকার উত্তরোত্তর বাড়াচ্ছে, বাড়তে দিচ্ছে, এবং এর মাধ্যমেই ভারতের ইকোনমিটা যে ঘুরে দাঁড়াবে আগামীতে পুরোপুরি, এবং আমি বলছি চতুর্থ বৃহত্তম ইকোনমি হয়ে দাঁড়াবে, সেটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা।
1: এই ইকোনমির কথা যখন হচ্ছিল তখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে স্টার্ট আপ ইন্ডিয়া ভারত সরকারের একটা প্রকল্প। এই ১২ বছরে আমরা দেখেছি লাখপতি দিদি, এরকম নানান প্রকল্পের কথা এবং স্টার্ট আপ ইন্ডিয়ার কথা, এটা অগ্রগতিতে কতটা সাহায্য করছে?
0: দেখুন স্টার্ট আপ ইন্ডিয়ার উদ্যোগটা সত্যিকারের একটা এমন ঐতিহাসিক পদক্ষেপ। আমার আমি একটা সংক্ষিপ্ত ইয়ে বলি, যে একটা সময় ব্যাঙ্গালোরে যখন স্টার্ট আপ প্রজেক্টটা হলো, ব্যাঙ্গালোর যেহেতু ভারতবর্ষের বলতে পারেন একটা বড় চালিকা শক্তি, আমি ওখানে ভারতবর্ষের এই প্রকল্পের একটা প্রাথমিক ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। সারা পৃথিবীর বিভিন্ন স্তরের মানে মেধাবী ভারতীয়, অনাবাসী ভারতীয় এবং বিদেশি স্টুডেন্টরাও এসেছিল জয়েন্ট ভেঞ্চারের জন্য। আমি আপনাকে বিশ্বাস করুন বলছি যে এই যে স্টার্ট আপ প্রযুক্তিটা বা একটা মানে বলতে পারেন নতুন দিগন্ত, সেটার যে বিভিন্ন ধরনের ছোট ছোট ছোট ছোট কণারগুলো, এই কণারগুলো অনুধাবন করতে পেরে দুর্ভাগ্য যে এগুলো আমরা শিখে এসেছিলাম, এবং আমার পরবর্তীকালে হায়দ্রাবাদে এরকম একটা ওয়ার্কশপে যাওয়ার সুযোগ হয়েছিল, সেটাকে আমি ভারতবর্ষে মানে অন্যতম ব্রেন ড্রেন হয়ে যাওয়া রাজ্য যেখানকার মেধা ওই স্টার্ট আপ ব্যাঙ্গালোরে ওই প্রজেক্টটার জন্য যে বাঙালি, মানে আমি বলছি যে যখন স্টার্ট আপের ওই প্রথম ওয়ার্কশপটা আমরা গেলাম, সেখানে দেশ বিদেশের অনাবাসী প্রবাসী এবং অন্যান্য দেশের যারা স্কলার ওই ইয়েটা এসেছিল ভারতীয়দের বোঝানোর জন্য, এই কনসেপ্টটাকে আরও বেশি পেনিট্রেট করার জন্য, আমরা তার সিংহভাগ প্রায় মোর দ্যান 72% দেখেছিলাম বাঙালি এবং ওয়েস্ট বেঙ্গলের ব্রেন ড্রেন। কিন্তু দুর্ভাগ্য জানেন, ওই স্টার্ট আপের কনসেপ্টটা আমার মনে আছে শাইনিং, ভারত সরকারের শাইনিং প্রজেক্ট,
1: শাইনিং ইন্ডিয়া,
0: শাইনিং ইন্ডিয়ার, এবং আজও বোধ হয় রাস্তাঘাটে দেখা যাবে ছোট ছোট ছোট ছোট অফিসের মতন করে শাইনিং ইয়েটা আছে, ধূসর পড়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের বা কিছু কিছু রাজ্য সেটাকে পুরোপুরি নস্যাৎ করেছিল, স্বল্প পুঁজি দিয়ে এই স্টার্ট আপটা চালানো, স্টার্ট আপ শুরু মূলত কাদের, সেই অ্যাসপিরিয়েন্ট ইয়াং ব্যাচগুলোর যারা কিছু করতে চায়, অর্থাৎ সেই উইলিংনেস উইন উইন করতে চায়, উইন উইন, ছোট ব্যবসা করবে, ছোট একটা প্রযুক্তির অ্যাসপেক্টে এগোবে। ধরুন আমি বলছি পশ্চিমবঙ্গ চা শিল্পের ভারতবর্ষে চালিকা শক্তি, মূলত নর্থ ইস্টে চা বাগান হয় নর্থ বেঙ্গলে অসমে। আমরা অনেকেই জানি না যে এই যে চা পাতার এক্সট্র্যাক্ট থেকে চা তৈরি হওয়ার পরে একটা ট্যানিন নামক বস্তু পড়ে থাকে উপক্ষা, যে ট্যানিন চামড়া ট্যান করতে কাজে লাগে, কাঁচামালটা আমাদের। কিন্তু এখানে বিগ ইকোনমির কোনো ইন্ডাস্ট্রি বা স্মল ইকোনমির ইন্ডাস্ট্রি স্বাধীনতার পরে কেউ ভাবেই নি যে ট্যানিনের নির্যাসটা এখানে বের করে চামড়া ট্যান করা, যেটা খুব কোটিপতি বা অনেক বড় মাল্টিমিলিয়নাররা বিদেশে যায় চামড়া ট্যান করতে, বয়সজনিত কারণে চামড়া যাতে কুচকে না যায়, বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা বহুল ইয়ে অ্যাক্ট্রেস অ্যাক্টারদের, সেটা কিন্তু এটা আমরা এটা করতে পারিনি। এবার যদি স্টার্ট আপটা যদি তাকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেয়, বা ধরুন হিমালয়ে পৃথিবীর সবচেয়ে বড় জৈব বৈচিত্র্য, প্রায় 20,000-এর উপরে এথনো মেডিসিন পাওয়া যায়, অর্থাৎ আদিবাসীদের ভেষজ মেডিসিন, যেটা আমাদের ভারতবর্ষের ট্র্যাডিশনাল মেডিসিনের সোর্স,
1: ঠিক
0: বৈদিক বা তারও আগের থেকে, মানে দ্রাবিডিয়ান বা ব্যাফালো সিভিলাইজেশন, অ্যারিয়ান সিভিলাইজেশন, যেটা কাউ সিভিলাইজেশন, এগুলোর প্রত্যেকটা স্তরে এগুলো কিন্তু আছে। এই বড় ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা ইয়ে করতে পারি স্টার্ট আপ দিয়ে, এই নতুন দিগন্ত তৈরি করা, আমি বলছি যে এই কনসেপ্টটা কিন্তু হয়েছে 14-এর পরে, আমরা অনেকে নিতে পারিনি ডিউ টু আমাদের পলিটিক্যাল বায়াসনেস ব্যারিকেড, আমরা নিতে পারিনি। আমি এত পরিষ্কার বলছি, পশ্চিমবঙ্গের মতন কিছু স্টেট আমরা ওভারকাম করতে পারিনি পলিটিক্যাল যে আমাদের ন্যারোনেস নাকে, কিন্তু যারা নিতে পেরেছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আমি আপনাকে বলছি কেরল, টু সাম এক্সটেন্ট কেরল, রাজস্থান, ইউপির কিছু পার্ট, আরবান পার্টগুলো, স্পষ্টত তারা কিন্তু তাদের ইয়াং ব্যাচকে এগিয়ে নিয়ে গেছে। আমি একটা অ্যাড করব, আপনারা কি এখন বিহারকে, বিহারের ছেলে মেয়েদেরকে গালাগালি করেন গুটখা খোর বলে? বিহার পাল্টে গেছে, বিহার শুধু বিহারের ছেলেমেয়েরা স্টেট ব্যাংকে চাকরি করে না, শুধু রেলে থাক চাকরি করে না, আইএস হয় না, মেডিকেলে ভুড়ি ভুড়ি ঢুকছে না, বিহারের ছেলেমেয়েরা উদ্যোগপতি হচ্ছে, বিকজ স্টার্ট আপের যে সুবিধাটা ওখানকার পলিটিক্যাল উইলিংনেসের সাথে মিশেল হয়ে ওদের ছেলেমেয়েদের নতুন দিগন্ত তৈরি করতে দিয়েছে।
1: এটাই এটাই এই 12 বছরের সাফল্য, 10 দশকের একেবারে। এই যে বিনিয়োগ বা উদ্যোগপতির কথা আপনি যেটা বললেন, সেই উদ্যোগপতির যে সংস্কৃতি, কারণ আমরা বাঙালিরা একটা সময় ব্যবসায়ী ছিল বাঙালিদের মধ্যে, কিন্তু বাঙালিরা ব্যবসা বিমুখ, এই একটা অপবাদ তৈরি হয়েছে। তার কারণ আছে নিশ্চয়ই, যে কথা আপনি একটু আগে এর মধ্যে সংযোজন করলেন যে রাজনৈতিক ইচ্ছার সঙ্গে কোথাও একটা আমরা মিলতে পারছি না বলে, তাতে অনেকটা পিছিয়ে যায় এবং সাংস্কৃতিকগত একটা ধাক্কা লাগে। আমি একেবারে এই জায়গা থেকে আসব যে সংস্কৃতির কথা আপনি বললেন, ডিজিটাইজেশন, এবং এই ডিজিটাইজেশনের ক্ষেত্রে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা এটা কাজে লাগছে ডিজিটাইজেশন বা ডিজিটাল ইন্ডিয়ার কথা। আমার মনে আছে এই এখানে FM এই অনুষ্ঠান করেছিলাম একটা সময়, বললো যে এই যে চালু হচ্ছে এটা কি প্রান্তিক মানুষের কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, তখন আমরা করতাম কি রেকর্ড করতে যেতাম, ধরুন ফুচকাওয়ালা সে একটা ইয়ে লাগিয়েছে কিউআর কোড, মাছ বিক্রি করছে, শাক বিক্রি করছে, এখন আজকে দাঁড়িয়ে আমাদের কাছে এটা অবাক লাগে না। কিন্তু যখন চালু হলো ডিজিটাল ইন্ডিয়া, তখন তো আমরা কল্পনা করতে পারতাম না যে আমি 3 টাকা দেব, 1 টাকা দেবো। একটা সময় অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে শিক্ষা দপ্তরের ব্যাংকের আপডেট নিতে গেলাম,

0: বলছে আপনার 26টা বই লাগবে ব্যাংকের, আপনি 3 টাকাও দিয়েছেন ডিজিটালে। এই যে এইটা কিভাবে অর্থনীতিকে সচল এবং গতি দিল?
1: দেখুন, প্রথম থেকে আসি, আমাদের পলিটিক্যাল কালচারের সাথে তো সোসাইটাল কালচারের একটা সাযুজ্যতা থাকে। দীর্ঘদিন একটা ভুল পলিটিক্যাল ন্যারোনেস মানুষের সামাজিক সত্তাকেও চেঞ্জ করে দেয়, জিনে ঢুকে পড়ে সোজা বাংলায়। আমরা 60-এর দশকে দেখেছি আমাদের একটা পলিটিক্যাল উইংস কম্পিউটারের বিরুদ্ধে মিছিল করেছিল, বিকজ কম্পিউটার আসলে নাকি আমাদের
0: চাকরি
1: চলে যাবে। আচ্ছা বলুন, কম্পিউটার তো এসেছে,
0: চাকরি বেড়েছে আরো,
1: এসেছে মাঝখানে কয়েক দশক পিছিয়ে থেকে এসেছে, তার মাঝখানে সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোরে চলে গেছে, রুক্ষ সূক্ষ্ম ব্যাঙ্গালোর হয়ে গেছে সারা পৃথিবীর চালিকা শক্তি, ভারতের তো অবশ্যই। আমরা অন্ধকারাচ্ছন্ন হয়েছি, আমরা কম্পিউটার আনলাম 3 দশকে সেই পলিটিক্যাল উইংসের হাত ধরেই, যারা রাস্তায় নেমে বলেছিল কম্পিউটার আসা মানে শ্রমজীবী মানুষের পেটে লাথি মারা, তারাই পরে আনলেন, ঘুরিয়ে খেলেন, মাঝখান থেকে বাঙালি ড্রেন চলে গেল ব্যাঙ্গালোরে, আর আমরা পড়ে গেলাম কলকাতা গলি রাস্তা শুনশান মেধাশূন্য, আর এমন এমন ফ্রিঞ্জ এলিমেন্টরা সেই জায়গাটা দখল করে নিল যে আমাদের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা হলো বাড়িতে একটা তারকাটা লাগালে বা একটা কোমর বসালেও চলে আসছে পাড়ার দাদা, পয়সা দাও, কারণ পয়সা কোথার থেকে পাবে, ও শিল্প নেই, ইন্ডাস্ট্রি নেই, কম্পিউটার ঢুকতে দেয়নি। এবার প্রশ্ন হচ্ছে ডিজিটাল কি রূঢ়বাস্তব? আমি বলছি ইয়েস। দেখুন, পৃথিবীর বহু দেশ আছে আজকের দিনে টাকা ছাপায় না, কারণ টাকা ছাপানো ইকোনমিতে একটা বড় ধরনের ধাক্কা। ধরুন আমি একটা ছোট সোজা বাংলায় বলছি, 100 টাকার একটা নোট যদি ভারত সরকার ছাপায়, অতি অবশ্যই সে তো আর পাতলা কাগজে প্রিন্ট করবে না, কারণ তাকে জাল বাজারের জাল লোকদের থেকেও বাঁচাতে হবে টাকাটাকে, না তো মোহাম্মদ বিন তুগলকের মতো অবস্থা হবে। এই নোটটা ছাপাতে ভারত সরকারের জনগণের ট্যাক্সের টাকায় 500 টাকা খরচা পড়ে, একটা 100 টাকার নোট ছাপাতে, তারপরে তার নষ্ট হয়ে যাওয়া, খেটে খাওয়া মানুষ ট্যাকে করে গুজে গুজে টাকাটার সর্বনাশ করছে, সেটা আবার রিসাইকেল হওয়া, প্রচুর ওয়েস্টেজ। এখানে ডিজিটাল কনসেপ্ট, অর্থাৎ টাকা না ছাপিয়ে আমি কতগুলো সংখ্যা রাখলাম, আচ্ছা তাতে ক্ষতিটা কি? যেটুক প্রয়োজন 100% ডিজিটালাইজেশন, টাকার লেনদেন যা মানে শূন্য করে দেওয়া ডিজিটালি সম্ভব না, এটা মানছি, কিন্তু যদি একটা বড় অংশ করতে পারি তাহলে একদিকে যেমন পরিবেশ, এই টাকা ছাপাতে গিয়ে যে পরিবেশের উপরে ধাক্কাটা, মানিটারি ব্যবস্থার উপরে ধাক্কা, রাজকোষে ধাক্কা, এবং মিসঅ্যাপ হওয়া, জাল হয়ে যাওয়ার একটা ভয়, এটা যেমন আটকানো যাচ্ছে, আরেকদিকে যেটা সুবিধাজনক ইজি ট্রানজ্যাকশন। এবার প্রশ্ন হচ্ছে, এটা তো ঠিক ভারতবর্ষে একটা বড় অংশ ইলিটারেট ডিজিটালি, আজও বাবা যেটা কাকারা হাত পা কাঁপে, আমাদের অধ্যাপকদেরই অনেককে দেখেছি এসব করতে গিয়ে কাঁপে, এটা একটা ওয়ান সাইডেড ব্যতিক্রম। আজ থেকে 1 দশক আগে পেনশনারদের যখন বলা হতো এটিএম থেকে টাকা তুলবেন, আমি নিজে দেখেছি ব্যাংকে দাঁড়িয়ে হাত পা কাঁপছে, একে একে দিয়ে করছে, আজকে জানতো ক্যামেরা নিয়ে, দেখুন ওই পেনশনারদের 95%ই টাকা তুলতে পারে, অর্থাৎ মানুষ অভ্যেসের দাস।
0: ঠিক,
1: ফলে এই যে জন জায়গাটা তৈরি করা ডিজিটাল, এটা কিন্তু আজকের দিনের ভবিতব্য সত্য। এবং আপনাকে পরিষ্কার বলছি যে ডিজিটাল ছাড়া যেমন চন্দ্রায়ন 1, আদিত্য L1 সাফল্য হতো না ভারতবর্ষের, যে ভারত পৃথিবীর একমাত্র দেশ যে চাঁদের দক্ষিণ প্রান্ত অন্ধকার চাঁদে নেমেছে, তখন কেউ নামতে পারেনি, অন্ধকার চাঁদের অংশটা, এটা অনেকেই জানে না, এটা সম্পূর্ণ হয়েছে বিকজ ভারত ডিজিটালি স্ট্রং হতে পেরেছিল বলে। আজকে যে অংশটা ডিজিটালি পারে না, ধরুন এখানে অনেক লোকই আমাকে হয়তো এই প্রোগ্রামের পরে লিখবে যে অনেকেই পারে না, এটা সমস্যা হতে পারে, কিন্তু পারে না বলে এটাকে ফেলে রাখাটা, এটা কিন্তু সমাধান নয়, তাদেরকে ইনক্লুশনে আনা, তাতে 50 বছর লাগুক, ভারত যদি ধীরে ধীরে এগোয়, দেখুন আফ্রিকার দরিদ্র ল্যাটিন আমেরিকার দেশগুলো জানেন ডিজিটালি খুব ইয়ে, যে বামপন্থীরা এখানে এইসব প্রতিবাদ করছে, ল্যাটিন আমেরিকাটা বড় অংশ তাদের দখলে, তারা অনেক ডিজিটালি এগিয়ে, হাউ ওয়ান্ডার। চায়না, আপনি চায়নার সাথে লড়াই করছেন, চায়নার এক একটা ডিজিটাল প্ল্যাটফর্ম দেখুন তো, তারা পৃথিবীকে না চেঁচা। শেষতম আমি বলছি যে ভারত ডিজিটালি 100% সম্ভব নয়, যারা বলছে তাদের উদ্দেশ্যে বলি, ভারতের সন্তানরাই তো পৃথিবীর সবচাইতে বড় ডিজিটাল মাধ্যমগুলো, মাইক্রোসফট, গুগল,
0: একদম
1: জিমেইল, সবগুলোর বড় বড় পদে বসে আছে, কই সেখানে কোনো আমেরিকান ইসরায়েলি তো বসেনি, ফেসবুকের মাথায় কে বসে আছে,

0: বলুন তো, মাইক্রোসফটের মাথায় কে বসেছে? সুন্দর পিচাই কে? ভারতের থেকে উঠে যাওয়া। আমরা যদি এখনও আমাদের ইয়াং মানুষগুলোকে বেন ড্রেন হতে দেখি, আমরা তাদের রিসোর্স না দেই শুধু এই কারণে যে আমাদের একটা বড় অংশ পিছিয়ে আছে, তাই পিছিয়ে থাকাটাই সমাধান, এগিয়ে গিয়ে তাদের লিটারেট করাটা সমাধান নয়, তাহলে আমি বলবো যে আপনারা ওটা করুন, পৃথিবী কিন্তু পিছিয়ে থাকবে না। ওই যে মানুষগুলো কাঁপা কাঁপা হাতে এটিএম টাকা তুলতে 10 বছর আগে ভয় পেত, আজকে তারা সাবলীলভাবে টাকা তুলছে। একটাই ক্লজ, হ্যাঁ, ডিজিটালে বহু রিস্ক ফ্যাক্টর আছে, সরকার সেদিকেও দেখবে নিশ্চয়ই যে ডিজিটাল ফ্রড কীভাবে আটকানো যায়, সেটাও একটা প্রবলেম, সেটা সমাধানও দ্রুত হবে, মানুষের কনসাসনেসের ওপর এই ফ্রডনেসটা অনেকটা নির্ভর করে। আমরা অনেকে এই ফ্রডের চক্করে পড়ি শুধু আমাদের আনকনসাসনেসের বা বোকামির জন্য, সেটাও আমাদের দেখতে হবে।
1: বেশ, বিশ্বে সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার মধ্যেও ভারতীয় অর্থনীতির ডেভেলপমেন্ট, এটা রহস্য কি?
0: দেখুন, আমি আপনাকে বলছি যে গ্রেট ডিপ্রেশন, এই শব্দটা ইকোনমিক্সে একটা বহুল চর্চিত একটা শব্দ, গ্রেট ডিপ্রেশন অর্থাৎ আর্থিক মন্দা, অর্থাৎ সোজা বাংলায় মানুষের ক্রয় ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া। এটা দু ধরনের ব্যাখ্যা ইকোনমিক্সে থাকে, ক্রয় ক্ষমতা কমে যাওয়ার অর্থাৎ প্রোডাকশন কমে যাওয়ার গ্রেট ডিপ্রেশনের দুটো পার্ট হতে পারে। এক, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর পয়সার অভাবে প্রোডাকশন করতে পারছে না, ধরুন আপনি শ্যাম্পু কিনতে চান, জনগণের প্রচুর টাকা, কোম্পানিগুলো তৈরি করতে পারছে না বাজারে, তাই একটা ডিপ্রেশন হতে পারে অর্থাৎ মন্দা। আবার আরেকটা হতে পারে, কোম্পানির কাছে অগাধ টাকা, তারা বানাতে পারছে কিন্তু কেনার জন্য লোকের টাকা নেই, দুটো ক্ষেত্রেই ডিপ্রেশন। ভারতের সাথে পৃথিবীর ডিপ্রেশনের, যে সারা পৃথিবী আপনি ভাবুন লকডাউন চলছে, করোনা, খেতে পারছে না সারা পৃথিবী, ভারত মুক্ত হস্তে ভারতের থেকে দান খয়রাতি করছে, ভারত সাধারণ মানুষকে কুইন্টালের পর কুইন্টাল চাল দিচ্ছে ফ্রিতে, কেন? কারণ ভারতের গ্রস গ্রোথ, ডোমেস্টিক প্রোডাকশনে ইন্ডাস্ট্রিয়াল বেল্টেরও মন্দা নেই, ক্রয় ক্ষমতারও মন্দা নেই। যেটুকু ক্রয় ক্ষমতার মন্দাটা ওই সময় করোনার জন্য হয়েছিল, যেটা প্রতি ওটা ন্যাচারাল, সারা পৃথিবী ভুগছিল, সেটা ভারত সরকার ট্যাকেলটা করলো কিভাবে খেয়াল করে দেখুন, যে কেনজিয়ান মডেল অফ ইকোনমি, অর্থনীতিতে এই শব্দটা খুব প্রচলিত এবং গ্রেট ডিপ্রেশনে কল্যাণকর রাষ্ট্র এটা করে। কীরকম? ধরুন মানুষের কাছে আপনাকে টাকা দিতে হবে, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হয়ে গেছে, করোনা হয়ে গেছে, মহামারী, 2 বছর লোকে ঘরবন্দি, কী করবে? তখন মানুষের টাকা পৌঁছানোর জন্য কেনজিয়ান মডেল কী বলছে? মাল্টিপ্লাই মডেল, যে একটা গর্ত খোঁড়া হলো, গর্তটা দরকার নেই, একটা পুকুর কাটতে হলো।
2: কেনস এবং পিকেটির এই অর্থনীতির গল্প আমরা শুনব, কিভাবে ভারত অন্যদেরকে পিছনে ফেলে এগিয়ে গেল বা নিজেদেরকে জায়গা তৈরি করলো। আমরা একটা সংবাদ বিরতি নেব, সংবাদ বিরতির পর ফিরে আসব ঠিক 10:10 মিনিটে। আপনারা সঙ্গে থাকবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ করবেন।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়ায় লখনপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার এই রাজ্য সফরে প্রধানমন্ত্রী। আগামীকাল তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস ও রবিবার কলকাতায় দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থবছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ, উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারত উঠে আসবে প্রথম সারিতে।
1: दुनिया भारत के युवाओं की क्षमता को भली भांति पहचानने लगी है और ऐसे समय में हमारी कोशिश है कि भारत का हर युवा अपनी क्षमता को अवसर में बदल सके और इसी सोच के साथ प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना का आरंभ हुआ।
0: শ্রী মোদী আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে যুব সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। 20 লক্ষেরও বেশি তরুণ তরুণী তাঁদের নতুন চাকরিতে 6 মাসের বেশি সময় অতিবাহিত করেছেন। 10 লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে ইনসেন্টিভ বা উৎসাহভাতা পেয়েছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2,000 কোটি টাকা জমা হয়েছে। ফ্রান্স ও স্লোভাকিয়া তাঁর সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, গোটা বিশ্ব ক্রমশ ভারতের যুব সমাজের সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সর্বোচ্চ মান বজায় রাখার উপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মানভিয়া বলেন, মোদী সরকার শ্রমিকদের কল্যাণে 4টি শ্রম কোর চালু করেছে। উল্লেখ্য, এই যোজনার মাধ্যমে 63 লক্ষেরও বেশি কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 30% মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রথমে তিনি যাবেন ওড়িশার ঝারসুগুড়া জেলার লখনপুরে। সেখানে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। অন্যদিকে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম পশ্চিমবঙ্গে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে হেলিকপ্টারে আগামীকাল বিকেল 3:30 তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালের নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগে সিকল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে। 2014 সালে এই পরিসংখ্যান ছিল মাত্র 1,000 কোটি টাকা। নাগপুরের আমবাজারিতে অবস্থিত যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সক্লুশন প্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रोक्सीमेटली 1,000 करोड़ था। इस समय हम अप्रोक्सीमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
0: যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী

0: বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটি পশ্চিম এশিয়ার জন্য সম্প্রতি ঘোষিত আমেরিকা ইরান শান্তি চুক্তির রূপরেখায় ব্যর্থতা রোধ করার আশা জাগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, দক্ষিণ লেবাননে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় চলতি কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে অবশ্য আজ স্থানীয় সময় বিকেল 4টায় এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভয়ঙ্করতম সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি কার্যকর হল। এই যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের আলোচনাকারীদের মধ্যে সুইজারল্যান্ডের প্রস্তাবিত আলোচনা স্থগিত করতে হয়। উল্লেখ্য, তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আগে লেবাননে সংঘাত অবশ্যই বন্ধ করার উপর জোর দেওয়া হয়েছিল। পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে যে সুস্পষ্ট সীমানা নির্ধারণ করা, কোনো ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। দুই বিচারপতি পি এস নরসিমহা ও এ এস চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, নাগরিকদের এই মৌলিক অধিকারকে সবসময়ই অগ্রাধিকার দেওয়া হবে। ফুটপাত দিয়ে গাড়ি চলাচলকে এক্ষেত্রে কখনোই প্রাধান্য দেওয়া যেতে পারে না। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ জানিয়েছে, আগামী রবিবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET UG 2026 পুনরায় পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছভাবে পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। NTA-র এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000-এরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছেন। পর্যবেক্ষক, সমন্বয়কারী, পুলিশ বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তা সহ 200,000-এরও বেশি কর্মী মোতায়েন করা হচ্ছে। মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা NEET আগামী রবিবার পুনরায় গ্রহণের জন্য পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332143526 এবং 86979810070। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে। আগামী 3-4 দিন আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 12:30 সিটল স্টেডিয়ামে খেলা শুরু হবে। রাত 12:30 বস্টন স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 3:30 স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে, উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটেল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। খবর শেষ হল এর পরের খবর, আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।

0: সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড,
2: 100.1 এফএম গোল্ডে বিশ্বজিতা শ্রাবস্তী রয়েছে, আর সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে অধ্যাপক ঝন্টু বড়াই। এত সুন্দরভাবে বলছেন যে ভারত সরকারের 12 বছরের যে উদ্যোগ এবং সাফল্য সেটা আমরা যখন বারবার আলোচনা প্রসঙ্গে আসছিলাম, ঝন্টুদা আপনি বারবার বলছিলেন যে নয়া শিক্ষানীতি বা এনইপি 2020, এই এনইপি কীভাবে আমাদের আস্তে আস্তে আসলে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, কী পরিবর্তন আনছে, এনইপি কেন দরকার হলো আমাদের?
3: দেখুন, ওই আমি প্রথমে শুরুতে একটু টাচ করেছিলাম যে ভারতবর্ষ স্বাধীনতার পরে একাধিক শিক্ষানীতি এসেছে, মিশন এসেছে, ইন্টারমিডিয়েট শিক্ষার সংস্কার হয়েছে, নলেজ কমিশন তৈরি হয়েছে। মূল উদ্দেশ্যগুলো ধাপে ধাপে কী ছিল? প্রথমে ভারতকে ইলিটারেট থেকে লিটারেসিতে আনা, অর্থাৎ টিএলএম টোটাল লিটারেসি প্রোগ্রাম, সাক্ষরতা মিশন,
2: সাক্ষরতা অভিযান।
3: তারপর থেকে তারপরের প্রজেক্টটা ছিল পিএলএম পোস্ট লিটারেসি প্রোগ্রাম। এইভাবে ধাপে ধাপে একটি ঘরে নিরন্ন জনতা তাদের দুমুঠো প্রথমে ভাতটা তুলে দেওয়া, সেটা সাদা ভাত হোক। তারপরে যখন ভারত একটা স্ট্যান্ডার্ড লিটারেসি পাটে আসলো, এবার প্রশ্ন হলো উচ্চশিক্ষা। আপনার কোনো খেয়াল আছে যে একটা সময় ছিল উচ্চশিক্ষা গ্যাদার করাটা ছিল খুব কঠিন ব্যাপার। আমরা বলতাম যে মাধ্যমিক ঠিক আছে, ওয়েলকাম, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ খুব কঠিন, কারণ সরকারের তখন পলিসি ছিল একটা সময়ে 90s যে উচ্চশিক্ষিত বেকার সরকার চায় না, তাই ছাকনির মতো তৈরি করো। তারপরে ভারতবর্ষের ভিশনটা পাল্টালো, ভারত স্পেশালাইজেশনের থেকে দক্ষতার দিকে জোর দিল। কারণ দেখুন, প্রচুর জ্ঞানী মানুষ আপনি করেছেন কিন্তু হাতের কাজ জানে না, কুটির শিল্পের দিকে ভারতের যুব সমাজের মন নেই, সবাই প্রফেসর হতে চাইছেন। আমরা তো সবাইকে উচ্চশিক্ষিত করেও সেই মেধাসম্পন্ন জায়গাটা পেতে পারি না, কারণ ন্যাচারালি মেধাবী এই সংখ্যাটা খুব কম থাকে। ক্রিম মেধাবী, এক্সেলেন্ট অফ দ্য এক্সেলেন্ট, যেমন চায়নার মডেল, যেমন জাপানের মডেল, ওরা প্রথমেই সিলেকশনটা শিশু বয়সে করে নেয়। এই শ্রেণীটা মেধাবী, এই শ্রেণীটা খেলাধুলোয় মেধাবী, কারণ শিক্ষা মানে শুধু বই পড়া নয়, বেশি নাম্বার পাওয়া নয়, শিক্ষা মানে ভালো ফুটবল খেলা, ভালো ক্রিকেট, ভালো অ্যাথলিটস হওয়া, শিক্ষা মানে হাতের কাজটাকে ভালো জানে, খুঁটিনাটি সব কিছু যন্ত্রাংশ কেটে নিয়ে। এরকম বিভিন্ন ভিশনের কেউ না কেউ প্রকৃতিগতভাবে প্রত্যেকটা শিশু কিছু না কিছু নিয়ে জন্মায় প্রতিভা। রাষ্ট্রের কাজ হচ্ছে সেই প্রতিভাগুলোকে শর্ট করা, করে যার যেটা রিসোর্স সেই জায়গায় মুভ করানো। এই যে এনইপি 2020 আপনি যদি ভালো করে দেখেন, এখানে পারিবারিক পেশাটার উপরে

0: করা,
1: ডেফিনেটলি। এই যে ধরুন বাবা ভালো ছুতোর, আমি তার পেশাকে সম্মান করেই বলছি, তার সন্তানের প্রথম ভিশনটা কি থাকছে, তার তার মেধা আছে ডাক্তার হওয়ার, কিন্তু ইন কেস যদি সে ডাক্তার হওয়ার মতন সেই মেধাটা না পায়, তার প্রথম লক্ষ্যটা কি থাকবে, তার বাবার ওই কাজটাকে দেখে অভ্যস্ত হওয়া, যেমন একজন কুমোর বা একজন শিল্পী মাটির যিনি মূর্তি বানান, তার সন্তানের তো একটা সহজাত পাঠ দেখতে দেখতে শেখা যে শিল্পী সত্তাটা তার মধ্যে গড়ে ওঠে। ভালো গায়কের সন্তান প্রথম চয়েসটা করে গায়ক, এমন নয় যে সব ক্ষেত্রেই তাই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে তার পারিবারিক যে শিল্পকলাটা, হাতের কাজটা, কৌশলটা তার সন্তান যদি নেয় তাকে ওটাতে প্রমোট করো। তাতে যেটা প্রথম কাজটা হলো, শিক্ষক হিসেবে পিতামাতার ভূমিকাটা অনেক বেশি থাকে এবং পারিবারিক যোগসূত্রের সহজাত পাঠটা সে অনেক বেশি দৃঢ়তার সঙ্গে শেখে, তাই তো? সেটা যে কোনো ফিল্ডে রাষ্ট্র কিন্তু এনইপি 2020 এই ভার্সনটা রেখেছিল, পারিবারিক যোগসূত্রে যদি কোনো বিদ্যাচর্চা তিনি গ্যাদার করে এগোতে চান রাষ্ট্র তাকে প্রমোট করবে, এমন নয় যে সেটাই নেবে, সে ডাক্তার হতে চায় তার উন্মুক্ত দ্বার, সে সায়েন্টিস্ট হতে চাইলে হতেই পারে। দ্বিতীয় যেটা বড় পার্ট এনইপির, যে দেখুন আপনি এনইপিতে ছোট ছোট দক্ষতার ওরিয়েন্টেড হাতের কাজগুলো শেখাতে গিয়ে ডিজিটাল কনসেপ্টে ভারত এগোলো। কীরকম, আপনি এই যে শুরুতে বলছিলেন যে ধরুন কোনো একটি ছেলে ইঞ্জিনিয়ারিং কোর্স করছে, ইঞ্জিনিয়ারিং কোর্সের ডিসিপ্লিনকে বাড়ানো, ওয়াইড করা, যেমন ধরুন আমাদের এই মুহূর্তে সারা পৃথিবীতে ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেক্টেড কিছু কোর সাবজেক্ট আছে তার বাইরে অটোমোবাইল ইন্ডাস্ট্রির অনেকগুলো পার্টগুলো, কিংবা ধরে নিন এই যে ভারতবর্ষ এখন সারা পৃথিবীর দামি মোবাইল অর্নামেন্টসগুলো ভারতে বানায়, কিংবা এই যে ধরুন আপনার সেমিকন্ডাক্টর ইউনিট ভারত এখন চালিকা শক্তি, চায়না যেটাকে সারা বাজার নিয়ে ফেলেছিল, পৃথিবীকে নাচাতো সেমিকন্ডাক্টর এই ছোট্ট পার্টসটা তো যে কোনো যন্ত্রাংশের যান জীবন, ভারত এখন সেমিকন্ডাক্টরে এগোচ্ছে, তা সেমিকন্ডাক্টর এগোতে গেলে সেটা কি চায়নার থেকে লোক এনে আমরা কাজ করাবো? ভারতবর্ষের এনইপি যদি ভালো করে দেখেন তার স্ট্রাকচারালি যে পরিবর্তনটা এসেছে, সে স্ট্রাকচারালি পরিবর্তনে ট্র্যাডিশনাল সাবজেক্টের পাশাপাশি রাখা হচ্ছে এমন কিছু ডিসিপ্লিন, নট সাবজেক্ট, যে ডিসিপ্লিনগুলো পৃথিবীর ক্ষুদ্র শিল্পগুলোকে, কংক্রিট ক্ষুদ্র শিল্প, সেটা অটোমোবাইল হোক, ডিজিটাল হোক বা অন্য কিছু, সেগুলোতে যুব সমাজকে আকৃষ্ট করা।
0: সেই কারণে কি এই সিলেবাসের মধ্যে ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট IDC এটাকে ইন্ট্রোডিউস করা হলো?
1: ঠিক, একদম। ধরুন কি সুন্দর একটা কনসেপ্ট, ধরুন ফিজিক্স নিয়ে পড়ছে কেউ, শুনতে খুব অলিক্স মনে হবে, কিন্তু এটা তো ঠিক যে আমাদের মতো দেশে আমরা বন্যা খরা, পৃথিবীতে বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগে কত সম্পদের নষ্ট হয় মোর অ্যান্ডলেস আমরা ক্যালকুলেট করতে পারি, কিন্তু যে ছেলেটি বা মেয়েটি ভুল জায়গায়, তার পড়া উচিত ছিল এই জায়গায়, সে আর এই জায়গায় তাকে তার পরিবার বা রাষ্ট্রের ভুলে সে চলে গেছে, তাতে যে তার হিউম্যান রিসোর্সের ক্ষতিটা হলো সেটা কিন্তু কাউন্ট করা যায় না, কারণ হিউম্যান রিসোর্সের ক্ষতি পৃথিবীর কোনো ক্যালকুলেটারে মাপা যায় না। কি হতে পারত, তিনি হতে পারতেন আইনস্টাইন, হয়ে গেছেন লাদেন, এই এই অপূরণীয় ক্ষতি মানব সভ্যতার কোনো ক্যালকুলেটার হিসাব করতে পারে না। রাষ্ট্র এখানটা নতুন এনইপিতে কি আনলো, এখানে কর্মসংস্থান থেকে শুরু করে শর্ট টার্ম কর্মসংস্থান, গিগ ইকোনমি
0: একদম,
1: তারপরে দেখুন ওই যে কন্টেন্ট ক্রিয়েটার, নিউ ডাইমেনশন, যে একটি বাচ্চা পড়তে পড়তে তার মনে হয়েছে সে ইউটিউবে ভালো একটা ক্রিয়েটিভ কিছু দেখাবে, তার জন্য রাষ্ট্র তাকে বলছে তুমি আসো না, এগিয়ে আসো, তোমাকে টাকা দিচ্ছি আমরা, ঠিক আছে? এই যে আমি আপনাকে একটা কথা বলছি, জার্মান বা ইউরোপের এমন অনেক দেশ আছে যাদের প্রচুর বড় বড় দার্শনিক আছে, আপনি শুনলে অবাক হবেন, সেই সব দেশের দার্শনিকদের সেই সব দেশের 80% লোক নাম শোনেনি, বিকজ তার নাম শোনাটা খুব জরুরি এমন নয়, বা শুনলেও ভালো, কিন্তু এই সব দেশগুলো কি হয়, হায়ার স্টাডিজে ক্রিম, সেই দার্শনিকের নামটা শোনার জন্য যে পড়াশোনাটা, সেটাই যারা যায় মেধাবী সেই জায়গাটা, রাষ্ট্র তাদের সেই ক্রিম ছাত্রগুলোকেই তোলে, বাকি যে বিগ পপুলেশন তাদেরকে বলে তোমরা রাষ্ট্র গঠনে শর্ট টার্ম মাঝপথেই হাতের কাজটাতে ইয়ে করো। এই জন্য জার্মান

0: শুরু করে জাপান থেকে শুরু করে ইউরোপের একাধিক উন্নত দেশগুলো, ইভেন চায়না, ইভেন রাশিয়া, আমার মনে আছে আমি ট্রেনে করে নর্থ বেঙ্গল আমার বাড়ি যাচ্ছিলাম, তখন দুজন রাশিয়ান ভারত ভ্রমণে এসছে, তাদের সাথে আমি কথা বলছিলাম, তারা তাদের দেশের কোন দার্শনিক সম্পর্কে জানেই না, উদাসীন,
1: ধারণা নেই,
0: কিন্তু তিনি যেটা জানেন সেটা আমি জানি না।
1: তাদের
0: তিনি বলছেন যে আমি ন্যানো টেকনোলজিটা জানি, আমি ফাইবার, অপটিক্যাল ফাইবার জানি, জানেন স্যার? আমি বললাম তাই? তিনি এই এই অ্যান্ড্রয়েড ফোনের খুঁটিনাটি জানে যেটা আমি জানি না, ফলে আমি ছোট করছি না যে আমি একজন অধ্যাপক, আমার জানাটা দরকার খুব বেশি ফিলোসফিক্যাল অ্যাসপেক্টে সেই সব দার্শনিকদের নাম। কিন্তু ধরুন আমার বাড়ির পাশের রাম শ্যাম যদুমধু, যে আমার মতন অধ্যাপক হতে চায়নি, তার মনেই হয়েছে সে গ্র্যাজুয়েশন করে নিয়ে নিজের পায়ে স্বাবলম্বী হবে, তার পরিবারকে বাঁচাবে, তার তো ওই দার্শনিকটা, দার্শনিকের ইতিবৃত্ত শোনাটার চাইতে অনেক বেশি দরকার ছিল, সরকার তাকে সে রিসোর্সটা দিক, সে যেন সে একটা সেমিকন্ডাক্টরের ইউনিটে পার্সকে হ্যান্ডেল করতে পারে। রাষ্ট্র এই জায়গাটা দিচ্ছে যে তুমি ওই পথে না যেতে পারলেও তোমার এই পথটা খোলা। একটা সময় আমরা ছিল দুপুরবেলা ফুটবল খেলতে গেলে পাড়ায় কাকু জেঠুরা ইভেন বাবা মারাও বলতো গাধাগুলো খেলতে যাচ্ছে, পড়াশোনা না করে খেলতে যাচ্ছে। এনইপি রাষ্ট্রের নতুন ভার্সন দিয়েছে যে ফুটবলটাও কিন্তু কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি। এবং আমি শেষ যেটা আমি ইয়ে করছি যে দেখুন যে একদম পরিষ্কার সত্য, যে কোনো জ্ঞান, যে কোনো দক্ষতাই একটা শিক্ষা অর্জিত, আপনাকে খোলা রাখতে হবে। একটি ফিজিক্সের ছাত্র যদি সঙ্গীত নিয়ে পড়তে পারেনি, সে যদি গিয়ে গ্র্যাজুয়েশনে সরকার এই অপশনটা দেয় যে ক্রেডিট বেসড চয়, মানে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সেটা আপনি অধ্যাপক আপনি ভালো জানবেন, চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে সে সঙ্গীত একটা অপশন নিতে পারবে। ধরুন একটি ছেলে গ্র্যাজুয়েশন বা এম এ করতে করতে তার মনে হয়েছে তার পারিবারিক আর্থিক অবস্থা এত বাজে যে পড়াটা ওখানে স্টপ করে চলে যাবে কাজ করতে, 5 বছর পরে সে ফিরে আসলো, তার এখন আর্থিক অবস্থা ভালো আছে, যেটা বিদেশেও আছে, সে এখন নাও সে হিয়ারশিপ তার একাডেমিক ক্যারিয়ারটা শুরু করতে যাচ্ছে। এখানে ক্রেডিট ব্যাংক করেছে এনইপিতে
1: এবং সেখানে যে কোনো সময় এক্সিট করতে পারছে, আবার এন্ট্রি করতে পারছে
0: সেই ওখান থেকে, যেটা আমাদের সময় ছিল না। আমাদের সময় আমার মনে আছে ম্যাথে পিটু দাস, আমি নামটা বলতে খুব গর্ববোধ করি, আমার বন্ধু, হ্যাঁ ঠিক আছে, যে সে ফিজিক্সে ম্যাথে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল, কিন্তু ভাবুন ম্যাথের মতন দুরূহ সাবজেক্ট ফার্স্ট ক্লাস গোল্ড মেডেল পাওয়ার পরে শুধু পাস কোর্সে সে 1 বা 2 নম্বর শর্টেজ ছিল বলে 40% থেকে সে অনার্সও ফেল করলো। ইজ ইট জাস্টিফাই?
1: একদমই
0: না, একদম নয়। রাষ্ট্র এই জায়গাটা দিয়েছে যে ভাই তোমার স্পেসটা হবে উদার, বড়, ব্যপ্ত, তুমি জীবনে যে কোনো পথে মনেই করতে পারো যে আমি উচ্চশিক্ষিত হতে পারবো, তোমার সেই জায়গাটা রাষ্ট্র দিল, এনইপি এটাই বলে।
1: আচ্ছা, এই যে রাষ্ট্রের কথা বললেন ঝন্টুদা, এনইপি একই সঙ্গে ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে প্রমোট করছে, যেখানে বলা হচ্ছে যে আমরা ভারতীয়দের যে ধরুন সেই বেদের শিক্ষা বা সনাতনী শিক্ষা যেগুলো জানা উচিত, যেগুলো আমরা ভারতবর্ষের মানুষ, আমরা কিন্তু পাশ্চাত্যেরটা জানছি, ওয়েস্টার্ন ফিলোসফি বলুন, ওয়েস্টার্ন নলেজ জানুন, এবং ওটা চাপিয়ে দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে এই পরম্পরা চলতে চলতে। আমি মনে করছি ওটাই আমার জ্ঞান, ওটাই জ্ঞান, ভারতীয়দেরটা জ্ঞান নয়। এটাতে কি ভারত আরও একটু এগিয়ে যাবে এবং প্রমাণ করতে পারবে যে আমার নলেজ সিস্টেম সম্পর্কে?
0: দেখুন, ভারত এমন একটা অভাগা দেশ যে আমরা আমাদের ঐতিহ্যকে বিদেশি শত্রু থেকে বাঁচাতে পারিনি, ব্রিটিশরা খুইয়ে নিয়ে চলে গেছে, পরবর্তী স্বাধীনতার পরে তার পুনরুদ্ধার করতে যে শাসকরা এসেছিল তারাও ওই বিদেশি শিক্ষাটাকেই নিয়েছে। আপনি খেয়াল করুন, ভারত স্বাধীনতার পরে
1: পোস্ট কলোনিয়াল লিগ্যাসি,
0: দুটো জিনিস কোনোদিন নেয়নি ভারতের পরবর্তী শাসকরা, এক নিজস্ব শিক্ষানীতি আনেনি, আরেক নিজস্ব পুলিশ আনেনি, পুলিশি আইন, ওটাও ব্রিটিশ পুলিশি আইন, তার পরিণাম গণতন্ত্রের নামে জাল্লাঠি তারতন্ত্র হয়ে গেছে দিনের পর দিন। আর শিক্ষানীতি, আমরা সেই মেকলে চুইয়ে পড়া নীতিটাকেই পরবর্তীকালে রাষ্ট্র যে কোনো মূল্যে জোরাতালি তাপ্পি দিয়ে চালিয়েছে। আপনি বলি, কোনোদিন দিল্লির অনেকেই গেছে এই প্ল্যাটফর্মে, আপনি দর্শকরা জানে, আপনিও গিয়েছেন, আপনারা দুজনেই, দিল্লিতে কুতুব মিনারের পাশে একটি লোহার স্তম্ভ আছে, সেই লোহার স্তম্ভটা নিচে লেখা আছে ঘটোৎকচ পুত্র রাজা চন্দ্রচন্দ্রের সাত সমুদ্র

0: তেরো নদী বিজয় উপলক্ষে এই পিলারটা, পিলারটা ওখানে ছিল না, কিন্তু কুতুবুদ্দিন পরবর্তীকালে অন্য জায়গার থেকে তুলে এনে সসম্মানে ওখানে বিরাজ করে। আপনি যদি পিলারটা ভালো করে দেখেন, লোহার স্তম্ভটা উপর থেকে নিচ অব্দি লোহার স্তম্ভটা চকচক চকচক করছে, অর্থাৎ মরিচে পড়ছে না, কয়েক হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, মরচে পড়ছে না। ভারতের ট্র্যাডিশনাল সায়েন্স দর্শন জানত লোহার সাথে কতটুক ফসফরাস অ্যাড করলে লোহা ভঙ্গুরও হবে না, লোহার মরচাও পড়বে না। আজকের দিনে আধুনিক বিজ্ঞান জানে ভারত সাদা ফসফরাস লাল ফসফরাসের ডিফারেন্সিয়েশনটা করতে পারতো বহু যুগ আগে ট্র্যাডিশনাল হিন্দু সনাতনী কালচারে। আপনি যদি কোনোদিনও কর্ণাটকের বিজয়নগর সাম্রাজ্যে যান, সেখানে একটা পাথর কেটে, বা দক্ষিণ ভারত বা পূর্ব ভারত বা উড়িষ্যায় যান, একটা পাথর কেটে কত বড় গ্রেট ইঞ্জিনিয়ারিং বিদ্যা ছিল ভারতের। তখন ক্রেন ছিল না, ওই ছেনি এবং সূর্যের অবস্থান, আর্যভট্টের
1: সূর্য মন্দিরের সেই অবস্থা দেখা
0: যায়। সারা ভারতবর্ষ বিবেকানন্দের পরবর্তীকালে লেখাগুলোতে উঠেছে যে দুর্ভাগ্য যে ভারতের পরবর্তীকালে ইতিহাস সচেতনতাকে লিমিটেড করে দেওয়া হয়েছিল কিছু তথাকথিত ইতিহাসবিদ, তাদের একটা হিডেন বিদেশি চক্রান্তের পার্ট তারা ছিলেন, যে ভারতীয়রা ভুলেই গেছে তাদের ঐতিহ্যের বিশাল পরম্পরা, সেটাকে এনইপি আনছে। এই যে ভাবুন পরমাণু নামটা, পরমাণু শেষ কণা নয়, কণাদ প্রথম বললেন পরম আয়ু। ভারত দেখালো সূর্য সিদ্ধান্ত, চরক, চরক সম্পর্কে বলা হয় মেডিকেল সায়েন্সের জনক, চরক নাকি অশোকের পিতার পায়ে কোষের বৃদ্ধি হয়েছিল, অর্থাৎ ক্যান্সার, সেটা সারিয়েছিল দেশজ বিদ্যায়, প্রমাণিত লেখা আছে। ভারতের নতুন প্রজন্ম এমন কোনো শিক্ষাই পায়নি যে ওগুলো তারা জানবে, কারণ আমাদের পড়ানো হয়নি, তো পড়ানো হয়নি ভারতীয় ট্র্যাডিশনাল কালচার। আচ্ছা, ভারতের বিবাহ প্রথাটা আপনি কল্পনা করুন, এই যে আমাদের বিবাহ প্রথা, একটা পান, মানে সোসাইটির সব স্তরের মানুষ এই বিবাহে বন্ধনে আবদ্ধ হতে পারে, কোটিপতিরও একটা পান আর ইয়ে লাগে সুপরি, হতদরিদ্র যার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা পয়সা নেই তারও একটা পান, একটা সিঁদুর দিয়ে বিয়ে দেওয়া যায়। অর্থাৎ সামাজিকীকরণের সাথে এডুকেশনাল, ট্র্যাডিশনাল এডুকেশনাল অ্যাসপেক্ট দুটো এত সুন্দর ওতপ্রোতভাবে যুক্ত ছিল যে পৃথিবীর সর্ববৃহৎ সমস্ত ইউনিভার্সিটি ভারতে ছিল প্রথম, নালন্দা তার উদাহরণ। আজকের দিনে আমি বিশ্ববিদ্যালয় অধ্যাপক 30:1 ছাত্র শিক্ষক রেশোর কনসেপ্ট আমরা অলিক কল্পনা ভাবি, তখন তাই ছিল। অর্থাৎ ভারত মেটালার্জি, ভারত ট্র্যাডিশনাল মেডিসিন, এথনো মেডিসিন, ড্রাই ড্রাই ফুড, বিভিন্ন কেমিক্যালস, ভারত ছিল পৃথিবীর স্রষ্টা জনক।
1: আমরা ভারতের এই কথায় আসবো এবং 12 বছরের যে গৌরব গাথা সেটা নিয়ে আলোচনা করব, তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আপনাদের কাছে।

0: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আজকে জলসা ঘরে ভারত সরকারের ১২ বছরের যে সাফল্য এবং উদ্যোগ সেটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক। এত সুন্দরভাবে বলছেন, আমাদের আর পরের প্রশ্ন করার ইচ্ছা থাকছে না, এবং তিনি একটা দিকের একেবারে ভিতরে গভীরে গিয়ে বিশ্লেষণ করছেন আমাদের কাছে। এবং এই মুহূর্তে ভারতবর্ষের শিক্ষানীতি নিয়ে আমরা কথা বলছিলাম। শুধু আমরা মুগ্ধ হচ্ছি এমন নয়, যারা শুনছেন আমাদের অনুষ্ঠান লিসনাররা তারাও মুগ্ধ হচ্ছেন, তারা আমাদের লিখে জানাচ্ছেন।
1: একেবারেই তাই। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, নমস্কার জানাই আপনাদের সবাইকে। স্টার্ট আপের কথা আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি ও খুবই সমৃদ্ধ হয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে। ভারত সরকারের ১২ বছরের এই উদ্যোগের সাফল্য লাভকে সাধুবাদ জানাই, খুবই গর্ববোধ করছি। অসাধারণ সংযোজন, উপস্থাপনা ও সঞ্চালনা, প্রশ্ন ও উত্তর খুবই সমৃদ্ধ করছে। অসাধারণ অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য FM গোল্ড সহ আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
0: অসাধারণ বলছেন ঝন্টুদা, সেই কারণেই হয়তো আমাদের কথা ভালো লাগছে। আমরা তো শুধুমাত্র একটা প্রশ্ন তৈরি করছি, আর ঝন্টুদা এত কোথাও আবেগ কখনো নিজের আবেগ মিশিয়ে ফেলছেন। এবং যেহেতু আমরা শিক্ষা জগতের কথা বলছিলাম, শিক্ষানীতির কথা বলছিলাম, তার যে এই বহুমুখী এবং বিচিত্র দিক, আমরা হঠাৎ একটা দিক থেকে মানে বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি থেকে এই নয়া শিক্ষানীতিকে আমরা ব্যাখ্যা করতে পারি, এবং সেটা নিয়েই আমাদের নানান প্রশ্ন রয়েছে।
1: একেবারেই তাই। এবার জিজ্ঞেস করতে চাইছি যে উচ্চশিক্ষার সম্প্রসারণে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, এবং এর ফলে গুণমান ও প্রবেশাধিকার দুটি দিকেই কী কী উন্নতি হয়েছে?
2: না, প্রথম যেটা আমি আপনাকে বলি যে উচ্চশিক্ষাটা কিন্তু প্রচণ্ড ভাস্ট এই মুহূর্তে, কারণ আমরা এই মুহূর্তে পৃথিবীতে আমরা কেউ একা নই, কোনো কালেই ছিলাম না, কিন্তু এখন মিউচুয়াল রিলেশনটা আরও উঁচু লেভেলের, কারণ মানুষ এখন লোকালাইজ নয়, করোনা হলে লোকালাইজ, তারপরে
0: গ্লোবালাইজড,
2: আমরা এখন অনেক বেশি গ্লোবালাইজড। ধরুন আমি আজকে যে সিদ্ধান্তটা নেব,
0: মানে লোকালটাও গ্লোবাল হচ্ছে, ওই জন্য আমরা গ্লোকালাইজড।
2: হ্যাঁ, গ্লোকালাইজড, ইয়েস, খুব সুন্দর শব্দ, মানে থ্যাংক ইউ। তো এই যে গ্লোকালাইজড ফর্ম, অর্থাৎ আমি এখানে যেটাও বলছি সেটাও ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে কিন্তু অনেক কিছু ভেবে নিয়ে বলতে হচ্ছে, কারণ এটার সাথেও আমার দেশের এবং বহির্বিশ্বের একটা ধরনের বিশাল ইয়ে থাকে। এবার শিক্ষা, ধরুন হায়ার স্টাডিজ,
0: আপনি শুরুতেই গ্লোবাল ভিলেজের কথা বলছিলেন ড্যানিয়েল, এবং সঙ্গে সঙ্গে বিশ্বপল্লীর, মানে এখন আমরা আর শুধুমাত্র এই কলকাতার বাসিন্দা নই, পশ্চিমবঙ্গের বাসিন্দা নই, ভারতবর্ষের বাসিন্দা নই, বিশ্বটার বাসিন্দা হচ্ছে আমরা, তাই তো?
2: একদম। এই ধরুন শিক্ষার হায়ার স্টাডিজ বললে এখন সবার আগে যেটা চলে আসে AI।
0: একদম।
2: আপনি বন্ধ হলে তো প্রলয় বন্ধ হবে না, যারা চিৎকার করছে AI আসলে ঠিক কম্পিউটারের মতন আমাদের চাকরি চলে যাবে, আমি তাদের কথাতে একদিকে রাখছি, কিন্তু AI ছাড়া এই মুহূর্তে পৃথিবীতে, ছেড়ে দিন, আমার নার্সারির বাচ্চাটাও কি সচল? ইয়া, বড় বড় সিলেবাসে AI ঢুকছে, শুধু ওর মগজ ধোলাই করতে নয়, আন্তর্জাতিক বাজারে ওকে টিকিয়ে রাখতে, ভারত বা যে কোনো দেশ টিকে থাকবে আধুনিক প্রযুক্তিকে শিক্ষায় ইনক্লুড করে নিয়ে, এটা কত বড় মাপের পরিবর্তন। এই যে আজকে আপনি বলছেন, যখন পৃথিবী চাঁদে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, শুধু একটা রকেট পাঠিয়ে দিয়ে কিন্তু মানুষ ক্ষান্ত হয়নি, তার জন্য সয়েল কেমিস্ট্রি পড়তে হয়েছে, জিও কেমিস্ট্রি পড়তে হয়েছে, অর্থাৎ আলাদা ডিসিপ্লিন গ্রো করতে হয়েছে। আমি AI যখন পড়ব, আমার মার্কেট ইকোনমিতে AI প্ল্যাটফর্মটার জন্য প্রতিষ্ঠানগুলোর ডিজিটালাইজেশন করব না? আপনি কল্পনা করছেন, আজকে সারা ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেট ইউনিভার্সিটি কলেজগুলোতে রুষা অর্ডার ইস্যু করতে চলছে যে আপনার দ্রুত ডিজিটাল করুন, আপনার স্মার্ট রুম বানান, আপনার ম্যাক্সিমাম চেষ্টা করুন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এঙ্গেজ করতে। আমার বিশ্বাস করবেন, আমি আজও একটা অর্ডার পেলাম ভারত সরকারের, যে মানুষ এই মুহূর্তে এত গতিশীল যে মানুষ একটা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে আরেকটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেটা অ্যাটেন্ড করা, একটা ২৪ ঘন্টার মধ্যে তার ওয়ার্কিং টাইম যেটা ৮ ঘন্টা বা ৯ ঘন্টা, হোয়াট এভার ইট ইজ, এটাতে সম্ভব নয়। তাই মানুষ একসাথে অনেকগুলো এক্সিস খুলতে গিয়ে গ্লোবাল প্ল্যাটফর্মগুলোকে ইউজ করছে। আচ্ছা, ভাবতে পারছেন, আমেরিকার PhD স্কলার, আমি কলকাতায় বা শিলিগুড়িতে বসে আমি তার ইন্টারভিউ নিচ্ছি,
0: একদম,
2: কী করে সম্ভব? এই পরিকাঠামোটা 14 সালের পর থেকে দ্রুত করা হয়েছে, এবং শুধু করা হয়নি, শুধু সরকার একটা ব্যবস্থা চালাতে পারে না, বাজার ব্যবস্থাটাকেও ইনভলভ করাতে হয়। আজকে যদি রাষ্ট্রের প্রদত্ত প্ল্যাটফর্ম নাও থাকে, আপনার কাছে ন্যূনতম টাকায় বাজার থেকে আপনি এটা যে কোনো লোক গুগল মিট বা মাইক্রোসফট টিম পেয়ে যেতে পারেন, পারবেন। আচ্ছা তাও যদি না হয়, আপনি একটা মোবাইল নেই, ধরুন একটা ক্যাফেতেও সেই সুবিধাটা করা হয়েছে,
0: ঠিক।
2: এই যে ব্যবস্থাটা আরও সরলীকরণ করা হচ্ছে, আমি শুনলাম ভারত খুব দ্রুত ওই সিম ছাড়া সিমলেস ইন্টারনেট ব্যবস্থা আনতে চলেছে, টিউব ইন্টারনেট, মানে আপনার সিম লাগবে না, আপনার কিচ্ছু লাগবে না, আপনি একটা ডিভাইস যদি আপনার ছোট গ্যাদার করতে পারেন। সেটাও শুনছি ভারত সরকারের একটা নতুন স্কিমে যারা অ্যান্ড্রয়েড সেট নিতে পারেনি তাদেরকে ইজি অ্যাক্সেস করা হবে ওয়ান ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে। এই প্রজেক্টগুলো একে একে কিন্তু উচ্চশিক্ষার ধাপগুলোকে আরও ব্যপ্ত করছে, এবং সেই ব্যপ্তিতে ইয়াং ইন্ডিয়ার ভারতীয়রা আজকে পৃথিবীর মঞ্চে, আপনি ভাবুন ভারতবর্ষ আমেরিকাতে যত বেশি অনাবাসী ভারতীয় হায়ার স্টাডিজের ছেলে মেয়ে বা স্কলার বা প্রফেসর বা অন্যান্য ফিল্ডে আছে, তারা যা উপার্জন করে তার 1% করেও যদি বছরে ভারত নামক রাষ্ট্রে কন্ট্রিবিউট করে, ভারত একদিনে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে। তার মানে কত শত ভারতীয় শিক্ষা নিয়ে বাইরের জগতে রাজত্ব করছে, আমরা কতটা এগিয়ে, ক্যান ইউ বিলিভ?
0: একদম, মানে আমার এক একটা বিষয়ে ঝন্টুদা কথা বলছেন, সেই বিষয়ে অনেক অনেক প্রশ্নের জন্ম হচ্ছে, জিজ্ঞাসার জন্ম হচ্ছে, কিন্তু আমাদের ঘড়ির কাঁটা বলছে তো সময় বেশি নেই, আর 20 মিনিট আমরা আলোচনায় থাকতে পারবো। কিন্তু এই প্রসঙ্গেই একটা খুব মানে আলোচিত বিষয়, যেটা না বললেই নয়, অন্তত প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ, তাদের যেটাকে স্পর্শ করে সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। এই স্বাস্থ্য পরিষেবা এই 12 বছরে ভারত সরকার কিভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে গেল?
2: দেখুন, পৃথিবীর সবচাইতে বড় প্রকল্প, মেডিকেল প্রকল্প, ইন্স্যুরেন্স প্রকল্প, যেটা ভারতবর্ষ কেন পৃথিবীতে সরকারি উদ্যোগে আজ অব্দি নেই, আয়ুষ্মান ভারত। ভারতের মতন দেশে যেখানে মোর দ্যান 50% আমরা মৌলিক অধিকার স্বাস্থ্যটাকে গ্যাদার করতে পারি না, শিক্ষা স্বাস্থ্যের মতন জায়গাটা এখনও বাজার ব্যবস্থার পার্ট, স্বাধীনতার পরে গ্র্যাজুয়ালি সরকারগুলো রাষ্ট্রায়ত্ত থেকে বাজার অর্থনীতির উপরে ছেড়ে দিয়েছে, এবং সেটা এতটাই কন্ট্রোলের বাইরে রেখেছে যে যার ফেলো করি মাখো তেল, এমন একটা সিস্টেম ছিল। 14 সালে সরকার ক্ষমতায় এসে প্রথম চ্যালেঞ্জটা নিতে হয়েছে দুস্থ মানুষ থেকে শুরু করে লোয়ার মিডিল ক্লাস মানুষ, মিডিল ক্লাস মানুষের কাছে এই চিকিৎসার ভীষণ বড় খরচা গোয়াল বাজারে, সেটার থেকে কী করে সুরাহা দেওয়া যায়। এক সমাধান আয়ুষ্মান, সব রাজ্য নিয়েছে বলবো না, ভারত পশ্চিমবঙ্গেই তো বিগত সরকার নেয়নি, সেটা অ্যানাদার অ্যাসপেক্ট। আমি বলছি যে এইটা বড় পার্ট, 70 লক্ষ মানুষ যারা দরিদ্র, বিনামূল্যে চিকিৎসাটা 5 লক্ষ টাকা করে তারা ডিরেক্ট বেনিফিটটা পাচ্ছে। আজ অবধি একটা উদাহরণ নেই কোনো হাসপাতাল, নার্সিংহোম আয়ুষ্মানের কার্ড নিয়ে আপনাকে বিতাড়িত করেছে। আমি নিজে তার সফল হওয়ার একজন মানে বেনিফিশিয়ারি, আমার ফ্যামিলি পশ্চিমবঙ্গের বাইরে আমাদের আত্মীয় যারা, পুরো ফ্যামিলিটা বেঁচে গেছে এই আয়ুষ্মান কার্ডের জন্য। দ্বিতীয় এইমস কনসেপ্টটা বা মেডিকেল কলেজ স্থাপন, আপনি শুনবেন এই মুহূর্তে বর্তমান সরকার যারা কেন্দ্র সরকারই একটি প্রতিনিধিত্বকারী রাজ্য সরকার, নতুন 1.5 মাসও হয়নি, আতুর ঘর থেকেও বেরোয়নি সরকারটা, তারা ইতিমধ্যে 3টে মেডিকেল কলেজ স্থাপনার তিনটেই মূলত উত্তরবঙ্গ, প্রান্তিক উত্তরবঙ্গে, 2টো এইমস হবে সেটাও সিদ্ধান্তরা নিয়েছে। তৃতীয়, সেটা না বললে হবে না, পৃথিবীতে সবচাইতে বেশি কন্ট্রিবিউশন ভারত করেছিল কোভিড ভ্যাকসিন দিয়ে, খুদ আমেরিকাকেও কোভিড ভ্যাকসিন দিয়েছে ভারত। এই যে পার্শ্ববর্তী দরিদ্র দেশ পাকিস্তান, বাংলাদেশ 100% কোভিড ভ্যাকসিন পেয়েছে ভারতের কাছে বিনামূল্যে কোভ্যাকসিন, এবং সেটা নিজের দেশকে দেওয়ার পরেও এই কাভারেজটা কিন্তু 90% ভারত নিজে করেও পার্শ্ববর্তী প্রতিবেশী দেশকে দিয়েছে। এমনকি ডিজিটাল হেলথ ইকোনমি, যেটা আভা, এটায় রোগীদের ডিজিটাল সংরক্ষণ এবং তাদের ম্যান মার্কিং করা, আর মাতৃত্বকালীন এবং শিশুদের যে সবচাইতে বড় প্রজেক্ট, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা এবং উন্নত টিকা। আপনি জানেন যে একটা সময় ভারতে শুধু উপযুক্ত হুয়ের প্রদত্ত টিকা না দেওয়ার জন্য 14-18% 2014-এর আগে রিপোর্ট বলছি, শিশুর মৃত্যু হতো। পালস পোলিওর ভারত নির্মূল করতে পেরেছে এবং লোটা ভাইরাসের মতন মূল্যবান দামি ভাইরাস প্রান্তিক শিলিগুড়ি নর্থ বেঙ্গল ডুয়ার্সের গ্রামীণ এলাকাতেও ফ্রিতে বাচ্চারা পাচ্ছে লোটা ভাইরাস, চা বাগানে পাচ্ছে, টিকা দেওয়া হচ্ছে। এই যে এবুলান একটা ইয়ে চলে আসলো, তার জন্য মানে বিনা পয়সায় এটা সম্ভব হয়েছে।

0: কারণে যে শিশু এবং মায়েরা একটি দেশের কিন্তু সবচেয়ে বড় সম্পদ। এরা সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে, দেশ এগিয়ে যাবে। 14 সালের পরে এই জায়গাটা এত উজ্জ্বল হয়েছে, আজকে আপনি ভারতবর্ষের কোনো প্রান্তে শিশু মৃত্যু, অকাল মৃত্যু বা মাতৃ মায়েরা প্রসূতিকালীন মৃত্যু আপনি কোনো খবর কোনো মিডিয়া দেখাতে পারলে আমি এখানে হলপ করে আপনাকে বলছি যে আমি এটা ভুল, আমি স্বীকার করে নেব।
1: বেশ, এবার আসি
2: আমি, তুমি আসবে প্রশ্নে আমি বুঝেছি, কিন্তু তার আগে ঝন্টুদার এই বলা এবং ঝন্টুদা যেভাবে বলছেন, প্রচুর লিসনার আমাদেরকে টেক্সট করছেন, মানে হোয়াটসঅ্যাপ করছেন। একজন লিখেছেন যে অনুষ্ঠান যতই শুনছি ততই সমৃদ্ধ হচ্ছে, যা জানতাম না তা বিস্তারিত জানতে পেরে খুব উপকৃত হচ্ছি, তাই এমন অনুষ্ঠান উপহার দেবার জন্যে আকাশবাণী কলকাতাকে অশেষ ধন্যবাদ জানাই। রবীন মণ্ডল, মহেশতলা, বাগমারি মোর, কলকাতা 141 থেকে আমাদের লিখেছেন।
1: হাওড়া থেকে রঞ্জনও লিখে পাঠিয়েছেন যে উনি অনুষ্ঠান শুনছেন এবং খুব ভালো লাগছে।
2: এবারে যেটা নিয়ে অনেকক্ষণ ধরে শ্রাবস্তী অপেক্ষা করছে, যে না স্বাস্থ্যের কথা হলো, আমরা এর মাঝখানে বিভিন্ন শিক্ষার কথা বললাম, এবার কৃষকদের কথা তো বলতে হবে, তাই তো?
1: পিএম কিষাণ প্রকল্পের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT, এটা কিভাবে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে?
2: কারণ আমরা আমাদের দেশে, মানে আমাদের রাজ্যে শুনেছি বা দেশের বিভিন্ন জায়গায় একটা সময় ছিল যে কৃষকদের আত্মহত্যা করতে হতো, সেখান থেকে সরকার পাশে দাঁড়িয়েছে, কিভাবে তারা উপকৃত হলো?
0: দেখুন, একটা সময় আমি ছাত্রজীবনে দেখেছি যে কৃষক মৃত্যু ভারতবর্ষে প্রতি 7 মিনিটে একজন করে কৃষক আত্মহত্যা করতো, অন্নদাতা কৃষক, কারণ ভারতবর্ষ তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ, তারা ভর্তুকি, কৃষিক্ষেত্রে ভর্তুকি। দেখুন, উন্নত আমেরিকাও কৃষিক্ষেত্রে সারের ক্ষেত্রে ভর্তুকি দেয় বলে তাদের কৃষকরা সাবস্টেন করেছে, কারণ কৃষকের উৎপাদনের সাথে বাজার ব্যবস্থার যুগ যুগ ধরে সাযুজ্যতা নেই। প্রাচীনকালেও কৃষকদের এইভাবে হয়তো আত্মহত্যা করতে হতো, কিংবা খরা বন্যায় মহাজনের তাগিদা সহ্য করতে না পেরে জীবন শেষ করে দিতে হতো। ব্রিটিশদের সময় আমরা তাই দেখেছিলাম, 76-এর মন্বন্তরটা প্রোডাকশন কমের জন্য হয়নি, প্রোডাকশনটা কৃষকদের থেকে ছিনিয়ে নিয়ে ব্রিটিশ মহাজনরা লুকিয়ে ফেলেছিল, তাই একটা মন্বন্তর এসেছিল। ফলে কৃষিক্ষেত্রটা সরকার, রাষ্ট্র যদি রাষ্ট্রায়ত্ত মদতে ভর্তুকি দেয় না দেয়, তাহলে কৃষি অর্থনীতি পৃথিবীর কোনো দেশে বাঁচতে পারে না। সেটা আমেরিকার তার বড় উদাহরণ, উন্নত আমেরিকা, প্রভাবশালী সুপার পাওয়ার। এবার এতদিন রাষ্ট্র কৃষকদেরকে বাজার ব্যবস্থা ফোরেদের হাতে ছেড়ে দিয়েছিল, তার ফল আপনি জানেন, নাটুর, মহারাষ্ট্র, নাসিক, এই সব জায়গা যেখানে তুলো চাষিদের জন্য বিখ্যাত ওই জোনটা, তুলো চাষিরা ঘন্টায় 9 জন করে আত্মহত্যা করত, সারা ভারতবর্ষে ঘন্টায় গড়ে 7 জন ছিল, সেটা গড় করলে। এবং পশ্চিমবঙ্গে একটা সময় ছিল ফি বছর আলু চাষিদের আত্মহত্যাটা এমন জায়গায় চলে গেছিল যে সেই সময়কার সরকারকে এটা বলতে হতো, ও আত্মহত্যাটা আলু যা কৃষি পণ্যের দাম কম পাওয়ার জন্য করেনি, ওর চরিত্র খারাপ ছিল। মানে আমরা ছোটোবেলায় আমাদের একটা রসিকতা কাজ করতো, কৃষকদের আমার পাড়ার কাকা জ্যাঠাদের বলতাম, আপনারা প্রধানের থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট তুলে নেবেন, কারণ আপনি আত্মহত্যা করলে সরকার বলবে আপনার চরিত্র খারাপ ছিল। এটা আমরা দেখিয়ে বলবো না, আপনি কৃষি পণ্য দাম পাননি বলে আত্মহত্যা করেছেন। এবার প্রশ্নটা হলো, সরকার কিন্তু প্রথমে এটাকে অ্যাড্রেস করলো, পিএম কিষাণ প্রকল্প 4.3 লাখ কোটি টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়া। আমি এখানে একটা অ্যাড করি, দীর্ঘদিন পশ্চিমবঙ্গের কৃষকরা, অনেকেই বলবে আমাকে এখানে তো প্রশ্ন করবে, আমি তো পাইনি, পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার মানে কোফেডারেল স্ট্রাকচারে তাদের সহযোগিতা ছাড়া এই টাকাটা সেন্ট্রাল দিতে পারে না, তাই পশ্চিমবঙ্গের এক দীর্ঘদিন 3-4 বছর ধরে কৃষকরা 10,000 টাকার ডিরেক্ট বেনিফিটটা তারা অ্যাকাউন্টে পায়নি, পরে অবশ্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশ এটা পেয়েছিল। দ্বিতীয়, সেচ ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, কৃষি ঋণ যেটা KCC, তার আয়তায় 8 কোটি টাকার কৃষি পণ্যের উপরে রাষ্ট্রের সরাসরি বেনিফিট দেওয়া, আধুনিক প্রযুক্তি। দেখুন, সারা পৃথিবী এগিয়ে গেছে, আমরা লাঙল দিয়ে চাষ করতাম,
2: ঠিক,
0: সেখানে আধুনিক, আজকে দেখবেন না আপনি মাঠে ঘাটে কোথাও লাঙল গরু দিয়ে চাষ হচ্ছে, আধুনিক ট্র্যাক্টর ব্যবস্থা এসে গেছে। কী করে আসলো? চাষিদের আর্থিক অবস্থা ভালো হয়েছে না। তৃতীয়, দেখুন, এই মুহূর্তে সারা পৃথিবীতে কৃষি নির্ভর ইন্ডাস্ট্রির প্রচুর প্রভাব। ধরুন, আপনার প্রচুর আলু চাষ হয়েছে, আলু আপনি দাম পাননি, আলু খেয়ে শেষ করতে পারছে না, কোল্ড স্টোরেজে পচে যাচ্ছে, এখানে যদি আপনার সাবসিডিয়ারি পাশে একটা চিপস ফ্যাক্টরি থাকতো, চাষির আলু, উদ্বৃত্ত আলুটা চিপসের আকারে থাকলে বা আলুর প্রসেসিং ইন্ডাস্ট্রি বা ফুলকপি বা টমেটোর, যেমন আমাদের নর্থ বেঙ্গলে টমেটো ফেলে দিতে হয়, এক টাকা দু টাকায় কেউ খায় না। আমরা যদি ওটার একটা প্রসেসিং ইন্ডাস্ট্রি করে রাখতাম যে অক্সিজেনে ওই টমেটোটা আমরা প্রসেস আকারে অল্প পয়সায় মধ্যবিত্ত বা গরিব লোক পেত, এই যে ইন্ডাস্ট্রিটা যেটাকে বলে সমবায় ইন্ডাস্ট্রি কিংবা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জ্যাম জনধন আধার মোবাইল প্রকল্প, যার মাধ্যমে ডিরেক্ট কৃষকদের কাছে টাকা তোলা, অর্থাৎ তারা মহাজনদের খপ্পরে পড়বে না। আজকাল গ্রামে মহাজনরা সুক্ষর ব্যবসায়ীরা মিডিয়েটর করতে পারে না, মিডিয়াররা থাকতে পারে না, আর কৃষকদের পণ্যকে সরকারি মদতে ন্যায্য মূল্যে কেনা, আর জলবায়ু পরিবর্তনের সাথে ডিজাস্টার ম্যানেজমেন্টটাকে অ্যাড করে যত দ্রুত কৃষককে রিলিফ দেওয়া। দেখুন প্রাকৃতিক বিপর্যয় হবেই, এই যে দেখুন নর্থ বেঙ্গল পুরো ভেসে গেছে, দুধিয়া ভুধিয়াতে এক বছরের পুরনো, এক বছরেরও হয়নি ব্রিজ আপনি দেখছেন ভেঙে গেছে, উত্তর সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা বড় অংশ। এই যে বিপুল ক্ষতিটা চাষিদের হলো, সরকার দ্রুতই চাষির পাশে থাকা, তাকে ভর্তুকি দেওয়া, এবং সেই চাষের যে ক্ষতিটা এলাকায় সেটাকে পুষিয়ে দেওয়ার জন্য অন্য জায়গার থেকে সেটাকে মেক আপ করতে সরকারি স্টোরেজ ব্যবস্থাটা থেকে বেরিয়ে আনা। আর লাস্ট কথা, কৃষি পণ্যের উপরে বহুজাতিক ব্যবস্থার প্রবেশ। দেখুন বহুজাতিক ব্যবস্থা না ঢুকলে একক সরকারি মদতে কৃষিক্ষেত্রের পণ্যের কেনা বেচাটা,
2: FDI এর কথা বলছেন?
0: ডেফিনেটলি FDI যদি না ঢুকে, আচ্ছা একটা সময় মেট্রো ক্যাশ অনেক বিরোধিতা হয়েছিল, যারা বিরোধিতা করেছিল সেই পশ্চিমবঙ্গে প্রথম মেট্রো ক্যাশটা চালু হয়। আজকে যে বড় বড় স্টক হাউসগুলো আপনারা যেটাকে বলেন ডিজিটাল মার্কেটিং, বা ধরুন এই যে ধরুন আমি নাম বলছি না, অনলাইন মার্কেটিং, কিংবা ধরুন এই যে বাড়ির থেকে রাত্রি 12টায় যাওয়ার সময় দেখবেন একটা শপিং মল পাচ্ছেন, সেখান থেকে খাবার তুলে নিয়ে গেলেন, আবার ফুটপাতে ছোট ছোট ব্যবসায়ীরাও আছে, এই ব্যবস্থাগুলো বৃহৎ পুঁজি কৃষিক্ষেত্রে ঢুকতে পারছে বলেই কৃষি পণ্যটা কিন্তু এখন অনেকটা কেনা যাচ্ছে, সম্ভব হচ্ছে, কেনা যাচ্ছে, ফলে মহাজন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে। মহাজন ব্যবস্থা সেই ফড়েগিরি আর অনেকটাই নেই, আগামীতে আরোই থাকবে না। রাষ্ট্র যখন যতটা কৃষিক্ষেত্রে রিলিফ আকারে ঢুকছে আরও ঢুকবে, ভারত কিন্তু কৃষি নির্ভর এখনও। গান্ধীজি বলতেন গ্রামকে দেখো, গ্রামকে না দেখলে ভারতকে চিনতে পারবে না, সেই গ্রামকেই সরকার দেখছে,
2: গ্রামীণ ভারতই ভারতকে পথ দেখাচ্ছে। আমি এবারে আমি খালি ঘড়ি দেখছি আর কতগুলো বিষয় রয়েছে মাথায় সেগুলো রয়েছে। এবার আমি যেটা জানতে চাইব ঝন্টুদা, এই 12 বছরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত সরকার কীভাবে এগিয়েছে, অর্থাৎ একসঙ্গে আমি জানতে চাইব যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হয়েছে, আর বৃহৎ রাষ্ট্র যেগুলো, যে রাষ্ট্রগুলোর সঙ্গে ডিপেন্ডেন্সি বা নির্ভরতার সম্পর্ক রয়েছে ভারতের, তাদের সঙ্গে সম্পর্কের ওঠানামা কী হয়েছে?
0: দেখুন ভারতে এই মুহূর্তে আন্তর্জাতিক জায়গায় কোন জায়গাটায় আছে সেটা একটা শব্দ দিয়ে বলি, ভারতের প্রধানমন্ত্রী আজকেই যেই সময়টা আপনি কথা বলছেন, একটা হায়েস্ট, একটা দেশের হায়েস্ট একটা নাগরিক সম্মান পেলেন। ভারত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে স্বাধীনতার পরে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক, ভারতের সরকার পাল্টে গেছে, সরকারে আসীন দল পাল্টেছে, মতাদর্শ পাল্টেছে, কিন্তু যেটা পাল্টায়নি ভারতের আন্তর্জাতিক যে চালিকা শক্তি হওয়ার দৌড়ে একটার পর একটা গেম চেঞ্জার। আজকে ভারত কোন জায়গায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আপনাকে আমি বলি, G20 সভাপতিত্বে ভারত একটা বড় পার্ট, ভারতে আজকে আন্তর্জাতিক G20 সম্মেলন হচ্ছে, শুধু তাই নয় পৃথিবীর যে কটা স্থায়ী সদস্য এক দুজন বাদ দিলে অলমোস্ট সবাই ভারতের স্থায়ী সদস্যের পক্ষে ওকালতি করছে। আজকে ভূমধ্যসাগর, ভারত মহাসাগরে এলাকা পুনর্বিন্যাসের প্রশ্নে ভারত ভৌগোলীয় রাজনীতিতে ভর কেন্দ্র, শুধু তাই নয় আফ্রিকান ইউনিয়ন নিয়ে যে G20, যেটা ভারত কোনদিন ঢুকতেই পারেনি, ব্রিক্স ভারত চালিকা শক্তি, 5 ভাইয়ের ব্রিক্স, আরও শুধু তাই নয় সাউথ গ্লোবাল সাউথে ভারতের কণ্ঠে দিয়ে আমেরিকা বা প্রভাবশালী ইউরোপের দেশগুলো শুনছে। দেখুন যে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিটা হলো, আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশে যে সরকারটা হলো, স্থিতাবস্থা আসলো, অনেকেই আমরা অনেক কিছু বলেছি, কিন্তু আপনি যদি স্ট্যাটাসটা দেখেন, ট্রাম্পের নেতৃত্বে বাংলাদেশ যখন অস্থিরতা কাটানোর লড়াইটা করছে, তখন ট্রাম্প বাংলাদেশকে দেখছে ভারতের চোখ দিয়ে, বিকজ আমেরিকা জানে সুদূর আমেরিকা ওখান থেকে সাউথ এশিয়ার চালিকা শক্তি বা কন্ট্রোলিং নাক গলানো কিছুই করতে পারবে না, অচিরে বিদ্রোহ হবে, ফলে ভারতকে সামনে রেখে আমেরিকাকে এগোতে হবে এবং ভারতই পারবে তার অঙ্গ ছেদ হয়ে দুটো যে পার্ট তৈরি হয়েছে যারা ধর্মীয় মৌলবাদের আখড়াই মুহূর্তে তাদেরকে সোজা পথে রাখতে। তারেক এটা কিন্তু বারবার ক্ষমতায় বসে এই কথাটা বলেছে। আর কূটনৈতিক সম্পর্কের যদি প্রশ্নটা বলেন, আমি ব্রিক্স নিয়ে যেটা বলেই ফেললাম আগে, আফ্রিকান ইউনিয়ন আজকে বিশ্ব মানচিত্রে ভারত এমন একটি নাম যে ভারতকে না জানিয়ে জাতীয় আন্তর্জাতিক কোনো কূটনীতি শুরু বা শেষ হয় না। তাই ওই যে একটা কথা ছিল কবির, ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন পাবে, আজকে হয়তো ভারত সেই জগৎসভার শ্রেষ্ঠ আসনটা নিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, যারা পৃথিবীর অন্যতম চালিকা শক্তি, তারাও পর্যন্ত বলছেন ভারত এতটাই প্রভাবশালী আমাদের সাংস্কৃতিক জগতেও, রাজনীতির জগতে শুধু নয়, যে ইসরায়েল ভারতের সংস্কৃতির পীঠস্থানগুলো তৈরি করছে তাদের দেশে, এটা তখনই সম্ভব। দেখুন সব কিছুই শুরু হয় রাজনীতি দিয়ে। আপনি রাজনীতির চালিকা শক্তি যদি হতে না পারেন, আপনার কণ্ঠ যদি দৃঢ় না হয়, পৃথিবীর কোনো দেশই আপনাকে সেই ইয়েটা দেখবে না। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীকেও পর্যন্ত হেনস্থার শিকার হতে হয়েছিল। এমনকি ভারতবর্ষে এমনও প্রধানমন্ত্রী আছে যাকে এয়ারপোর্টে অর্ধনগ্ন করেও সার্চ করা হচ্ছে। এই ছিল ভারতের অবস্থান। আজকে ভারত কোনো একটা মঞ্চে গেলে দেশের তাবড় তাবড় পৃথিবীর তাবড় তাবড় মহাশক্তিগুলো, রাশিয়া এক কথায় আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ভারতকে তেল দিয়েছে, ভারতকে S-400 ওই রকম বজ্র ইয়ে দিয়েছে, হ্যাঁ মানে আকাশ ভেদী ওয়েপেন্স কখন দিতে পেরেছে ভারতকে? ভারত তো কোনোদিন এই জায়গাটায় ছিল না। ভারতকে তো একটা সময় মার্কিন রণতরী হামলা করতে এসেছিল, সোভিয়েত পাশে না থাকলে আমরা মারা পড়ে যেতাম, পৃথিবী সব জায়গায় ভারত একা হয়ে গেছিল একটা সময়। সেই ভারত কিন্তু আজকে এশিয়া টু আমেরিকা, ইউরোপ টু কঙ্গো, সর্বত্র জায়গায় নিজের ঝান্ডাটা ইয়ে করেছে এবং এক বাক্যে বিশ্বগুরু হয়েছে। এই যে বিশ্বগুরু হওয়া, এই উত্তরণটা এই এক দশকে ভারতকে কিন্তু করেছে স্থিতাবস্থা, ভারতের চ্যালেঞ্জ নেওয়া, ভারতের সূক্ষ্ম কূটনীতি, ভারতের কথা দিয়ে কথা রাখার জন্য।
2: এই সাস্টেনেবিলিটির কথায় আমরা এখন আরও থাকতে পারতাম, কিন্তু বারবার বলছি যে সম্ভব নয়। ইতিমধ্যে একজন লিসনার একটা প্রশ্ন এবং মেসেজ করেছেন, এটা শুনে আমরা লাস্ট দুটো বিষয়ে আসবো।
1: গোপাল মান্না উলুবেড়িয়া গরুঘাটা তেঁতুলতলা থেকে লিখছেন, অনুষ্ঠান শুনছি, খুবই সুন্দর চলছে, এই জন্যে ঝন্টুবাবুকে এবং সঞ্চালকদের ধন্যবাদ জানালাম। অর্থনীতি বিষয় বলি যে একসময় পশ্চিমবঙ্গ পাট চাষ এবং পাট শিল্পের খুবই জনপ্রিয় ছিল, কিন্তু পরবর্তীকালে এই চাষ ও শিল্পের ভয়াবহ পরিণাম হয়েছে, এই সম্পর্কে ভারত সরকারের কি অবস্থান আছে দয়া করে জানাবেন।
0: আমি একটু বলি, আমি এটা না বললে অসমাপ্ত
2: থাকবে, খুব অল্প করে, কারণ আমাদের আরো দুটো, আমাদের হাতে আর 4 মিনিট,
0: আমি বলে
2: দিচ্ছি, 4 মিনিট সময় আছে।
0: পাট বা চা হচ্ছে এগ্রো ইন্ডাস্ট্রি, সত্যি ঠিক বলেছেন। গঙ্গার ধারে আমরা পাট কল ছিল, বাংলাদেশের রেশম পাটটা দিয়ে আমরা একটা স্বনির্ভরতা তৈরি করেছিলাম। স্বাধীনতার পরে পাটের মূল্যবান পাটের ক্ষেতটা ওই পারে চলে গেলেও কিছু পাট আমরা হুগলি, বর্ধমান, নর্থ বেঙ্গলের ছিল, যাতে আমরা ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতাম। বিধ্বংসী ইউনিয়ন বাজিতে বাঙালি নিঃস্ব হয়েছে, পাট শিল্প উঠে গেছে, চাট শিল্প মুর্মূর্ষ। ভারত সরকার এই পাট শিল্পকে কতটা সিরিয়াসলি দেখে তার একটা উদাহরণ আপনাকে বলছি। আগামী লাস্ট বাজেট ভারতবর্ষের এবং আগামী হয়তো পশ্চিমবঙ্গের 22 তারিখের বাজেটেও, আমি ভুল না হলে এই জায়গাটা ফোকাস হবে ভারত সরকারের ইয়ে মেনেই, লক্ষ্য মেনেই, পাটজাত দ্রব্যের কুটির শিল্প এবং পাটের যে ব্যাগ, পাটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রকৃতিজাত ন্যাচারাল বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট ভারত সরকার কতটা নেবে এবং পাটকে কেন্দ্র করে পিচ রাস্তার ইয়ে করা শক্ত, সেটার উপরে জোর দিতে আগামী বাজেটে একটা বড় সংস্থান আনতে চলেছে। আপনি ইয়ে থাকুন, নিশ্চিন্ত থাকুন, পাট আবার ঘুরে দাঁড়াবে।

0: ঝন্টুদা আশ্বস্ত করছেন, আমরা সবাই ভাবছি যে ভারত সরকার পাট শিল্পকে আবার এই রাজ্যেও নতুন জীবন দেবে। আমি একেবারে শেষ প্রশ্ন করছি, আমাদের সময় খুব কম, যে বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবন অর্থাৎ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, এই 12 বছরে ভারত কোথায় পৌঁছেছে?
1: আমি ভারতবর্ষ মহাকাশ গবেষণায় পৃথিবীর রেকর্ড করে 100 উপরে স্যাটেলাইট সারা পৃথিবীর নিয়ে মহাকাশে কিন্তু স্থান দিয়েছে। নির্ভুল চন্দ্রায়ন 3 আদিত্য L1 ভেরি চ্যালেঞ্জিং, জাপান মুখ থুবড়ে পড়েছে, ভারত কিন্তু সাকসেস হয়েছে এবং দেশীয় টেকনোলজিতে পৃথিবীর সর্বকালীন রেকর্ড সস্তায় সবচাইতে কমে, যে রাশিয়া পর্যন্ত অবাক, এত সস্তায় পারে কেউ? পারে? অসম্ভব। ভারত কি ভুয়ো কিছু বলল? আমরা চাঁদের অন্ধকার পাটে উত্তরণ করতে পেরেছি, যেটা পৃথিবীর বিরল থেকে বিরল ঘটনা, এখনও কোনো দেশ উত্তরণ করতে পারেনি। এবং আপনাকে আমি বলছি, আমরা গগনযান তৈরি করছি, সূর্যের দিকে আমাদের নেক্সট অভিযান হতে চলেছে, মঙ্গল সূর্য থেকে শুরু করে মহাকাশের যে একাধিক স্টেশন তৈরি করে সমস্ত আফ্রিকার থেকে এশিয়ার এবং ইউরোপের অনেক দেশকে আমরা স্যাটেলাইট এক্সিস যে দিচ্ছি, সেটা কিন্তু এই লাস্ট 10 বছরে সর্ববৃহৎ আকার নিয়েছে। এবং আপনাকে বলি যে গবেষণা এবং উন্নয়নের মানদণ্ডে সরকারি এবং বেসরকারি উদ্যোগে আমরা এমন একটা উচ্চতা পেয়েছি যে একটা লাস্ট আন্তর্জাতিক তথ্য দিই আমি, যে ভারত এই মুহূর্তে এই বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন এই সেক্টরটায় আন্তর্জাতিক বাজারে সবচাইতে রিলায়েবল অনুকূল মার্কেট। সারা পৃথিবীর ইনভেস্টমেন্ট এখানে আসতে চাইছে, কারণ ভারতে মেধা যেমন আছে, ভারতে আছে পরিকাঠামো। এই পরিকাঠামোটা মহাশূন্য, মহাকাশ, AI, ডিজিটালাইজেশন, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি স্তরে গবেষণা এবং একাধিক সেক্টর, যে সেক্টরগুলো ইন্টারডিসিপ্লিন পার্টের অন্তর্গত। ভারত যেন সারা পৃথিবীর এই মুহূর্তে আশ্রয়স্থল। লাস্ট এই 10 বছরে 100 গুণ ইনভেস্টমেন্ট বেড়েছে এই বিজ্ঞান সেক্টরে আন্তর্জাতিক উন্নত দেশগুলোর।
0: আমি শুধু ধন্যবাদ বলবো না, যারা ভারতবর্ষকে চেনেননি, দেখেননি 12 বছর, আজকের এই 1.5 ঘন্টার অনুষ্ঠান যদি শুনতেন, ভারতবর্ষকে নতুন করে চিনতেন। অসংখ্য ধন্যবাদ ঝন্টুদা আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্যে। ভালো থাকবেন, আমরাও প্রত্যাশা করি আগামী দিনে ভারত আবার শ্রেষ্ঠ আসন লাভ করবে।
1: ধন্যবাদ।
2: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं रवि कपूर। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज नई दिल्ली में एक समारोह में प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना के अंतर्गत 2400 करोड़ रुपए की प्रोत्साहन राशि का वितरण किया। योजना का उद्देश्य रोजगार सृजन में तेजी लाना, रोजगार क्षमता बढ़ाना और सभी क्षेत्रों में सामाजिक सुरक्षा का विस्तार करना है। प्रधानमंत्री ने कहा कि आने वाले वर्षों में भारत के युवा वैश्विक विकास, नवाचार और उद्यमिता को गति देने में अग्रणी होंगे। श्री मोदी ने कहा कि इस योजना का उद्देश्य पहली बार रोजगार पाने वालों को सशक्त बनाना और युवाओं तथा उद्योग के बीच सेतु का निर्माण करना है।
3: दुनिया भारत के युवाओं की क्षमता को भली भांति पहचानने लगी है और ऐसे समय में हमारी कोशिश है कि भारत का हर युवा अपनी क्षमता को अवसर में बदल सके, और इसी सोच के साथ प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना का आरंभ हुआ।
2: प्रधानमंत्री ने बताया कि इस योजना से बड़ी संख्या में रोजगार सृजन हुआ है।
3: प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना के सहयोग से अब तक करीब 70 लाख जॉब सृजित हुई है। करीब 20 लाख युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं। 2000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है। यह राशि केवल आर्थिक सहायता नहीं है, यह उनके परिश्रम का सम्मान है।
2: इस अवसर पर श्रम और रोजगार मंत्री मनसुख मांडविया ने कहा कि मोदी सरकार ने रोजगार के अवसर बढ़ाए हैं। देश में कोयले से अमोनियम नाइट्रेट बनाने का पहला वाणिज्यिक संयंत्र ओडिशा के

আজ বইবৃত্তে কথা বলবো বাংলা সাহিত্যে বর্ষা নিয়ে। বাংলা সাহিত্যে বর্ষা এসছে বিভিন্ন রকম করে। মহাকবি কালিদাসের মেঘদূত, সেখানেই কিন্তু আমরা একেবারে পাই যে একেবারে প্রথম আষাঢ়ে, আষাঢ়ের প্রথম দিনে সেই কালজয়ী কাব্যে বিরোহী যক্ষ বর্ষার মেঘকে দুধ বানিয়ে অলকারাজ্যে তার প্রিয়ার কাছে বার্তা পাঠিয়েছিলেন। এভাবেই বিভিন্নভাবে বর্ষা এসছে সাহিত্যে, আর এসছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বারবার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতুই ছিল বর্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বর্ষাই যেন একটা নতুন মাত্রা পেয়েছে। আমাদের কাছেও বর্ষা তাই রবি ঠাকুরের গান কবিতা ছাড়া অসম্পূর্ণ। আরও একটা গান শুনি রবীন্দ্রসঙ্গীত, তারপর আবারও এই বর্ষার সাহিত্যে ফিরে আসছি বইবৃত্তে।

বই প্রেমীদের জন্য বর্ষার প্রকৃতি নিঃসন্দেহে মনোরম। আর এই যে বর্ষা নিয়ে কত না সাহিত্য আছে। চণ্ডীর দাস লিখছেন, এঘোর রজনী মেঘের ঘটা কেমনে আইল বাটে, আঙিনার কোণে তিটিছে বধুয়া দেখিয়া পরাণ ফাটে। কি সুন্দরভাবে বর্ষার দুর্গমতাকে প্রস্ফুটিত করেছেন তার লেখায়। বর্ষার আধারে রাধার অন্তরের সুখ দুঃখ অভিসারের বর্ণনা দিয়েছেন। এইরকমই প্রচুর উদাহরণ আছে। বর্ষা কখনো রূপক হিসেবে, কখনো চরিত্র হিসেবে, কখনো বা প্রেক্ষাপট হিসেবে পাশে থেকেছে কবিদের। আমরা প্রচুর বর্ষার গান, কবিতা, লেখা, উপন্যাস পেয়েছি এবং সব নিয়েই কথা বলবো আজ বইবৃত্তে।

0: যখন বৃষ্টির কথা হয়, মেঘের কথা হয়, তখনই কিন্তু বাঙালি অনেক বেশি নস্টালজিক হয়ে যায়। এবং বারবার আমরা দেখেছি যে এই বৃষ্টি নিয়ে, মেঘ নিয়ে আমাদের নানান অনুষঙ্গ থাকে এবং সেগুলো
1: একেবারেই তাই। আমাদের দুটো বইয়ের কথা, দুটো উপন্যাসের কথা আমার মনে পড়ছে এই মুহূর্তে, একটা ইংলিশ এবং আরেকটি বাংলা। রাস্কিন বন্ডের দ্য ব্লু আমব্রেলা, এইটাই কিন্তু সেই নীল ছাতাটাকে নিয়েই পুরো উপন্যাস, এবং সেই বৃষ্টি আসে এবং সেইভাবেই গল্পটা গড়ায়। আর যেটা বাংলার উপন্যাসের কথা মনে পড়ছে, সেটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি। সেই বর্ষায় নদী ফুলে ফেঁপে ওঠে এবং মৎস্যজীবীদের জীবন, এই পুরোটাই কিন্তু বর্ষার আধারে রচিত।
0: পাঠকদের জীবনে বৃষ্টির অবদান কোনো অংশে কম নয়। বৃষ্টি ভেজা শহরে তার কাছে বইয়ের থেকে আরও বড় বন্ধু কে হতে পারে? এইরকমই কিছু বইয়ের কথা, বন্ধুর কথা আজ আমাদের এই বইবৃত্তে। হয়তো সেগুলো ইতিমধ্যে পড়া হয়ে গেছে, আর যদি না হয় তাহলে নিশ্চয়ই বর্ষার কোনো দিন সেই বই হাতে কফি বা চা নিয়ে বসে পড়বেন। বইয়ের কথা হবে, বর্ষার কথা হবে, অথচ রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেন না, সেটা হয় নাকি? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, অনেক গল্পেই বৃষ্টি এসে মিশেছে মনের ভিতরের আবেগ যন্ত্রণাকে, বৃষ্টি ছাড়া প্রকাশ করা সত্যিই কঠিন। জীবিত মৃত গল্পে এক বর্ষামুখর রাতে কাদম্বরী বলছেন, সে মরেছে একটু একটু করে, এখানে এক বুক কান্না আর এক আকাশ বৃষ্টি যেন মিলেমিশে যায় কবির ছন্দে। কবির শেষের কবিতাও তার শেষ জীবনের এক অনবদ্য সৃষ্টি। অমিত লাবণ্যের প্রেম বর্ষার আমেজকে আরও একটু বেশি রোমান্টিক করে তোলার জন্যে। আমরা এরকমই কথা, এরকমই সৃষ্টি নিয়ে থাকব, তবে তার আগে দুটো গানের বিরতি।

0: ওই মেঘে মেঘে কি কথা বলে এ প্রশ্ন তো সবার, কিন্তু বাঙালি মনে মেঘ এবং বৃষ্টি নানান অনুষঙ্গ তৈরি করে কবির সাহিত্যিকের কলমে ও ভাবনায়।
1: কবি কাজী নজরুল ইসলামের লেখায় বর্ষা এসে কখনো হয়ে উঠেছে বিপ্লবের প্রতীক, আবার কখনো প্রেম কিংবা বিষাদের উপলক্ষ। নজরুলের বর্ষা বিদায় কবিতাটি কবিতা প্রেমীদের জন্য বর্ষার এক অনন্য উপহারই বটে। তিনি লিখেছেন, ওগো বাদলের পরি, যাবে কোন দূরে ঘাটে বাঁধা তব কেতকি পাতার তরি, ওগো ক্ষণিকায় পূব অভিসার ফুরালো কি আজ তব, পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব।

0: মেঘের কথা যখন আসে, বৃষ্টির কথা যখন আসে, তখন একের পর এক লেখক এবং তাদের লেখার কথা আমাদের মনে পড়ে।
1: আধুনিক সাহিত্যেও বর্ষা জায়গা করে নিয়েছে। হুমায়ুন আহমেদ তার উপন্যাসে, সিনেমায়, গানে বারবার তুলে এনেছেন বর্ষাকে, বৃষ্টির মোহময় মুগ্ধতাকে। হুমায়ুন আহমেদের লেখা গান, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়, যদিও তখন আকাশ থাকবে বৈরি, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি, এই গান বিষাদকে যেন আরও গাঢ় করে তোলে।
0: আবার প্রমথ চৌধুরী বলেছিলেন, আমাদের এই চোখ পোড়ানো আলোর দেশে বর্ষার আকাশ আমাদের চোখে কি যে অপূর্ব স্নিগ্ধ প্রলেপ মাখিয়ে দেয় তা বাঙালি মাত্রেই জানে। আজকের আকাশ দেখে মনে হয় ছায়ায় রঙের কোনো পাখির পালক দিয়ে বর্ষা তাকে আগাগোড়া মুড়িয়ে দিয়েছে, তাই তার স্পট

0: আমাদের চোখের কাছে এত নরম, এত মোলায়েম। এই ছবিটা নিয়েই আজকের মতো আমরা বৈবৃত্ত থেকে ছুটি নিচ্ছি। বিশ্বজিৎ শ্রাবস্তী,
1: শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা, শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনুন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায় এবং বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনুন নির্মলা মিশ্রের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে আধুনিক বাংলা গান। ডিটিএস বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। পরবর্তী শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

শুনলেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক বাংলা গান। আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী শিল্পী উৎপলা সেন।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গানের অনুষ্ঠান শুনছেন, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন উৎপলা সেনের কণ্ঠে বাংলা গান।

আকাশবাণী কলকাতা, শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনুন সুবীর সেনের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা। শুনলেন আধুনিক বাংলা গান বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। স্টুডিও ঘরেতে এখন রাত 2:02। শুনছিলেন এতক্ষণ আধুনিক বাংলা গানের অনুষ্ঠান, এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন একান্তপন বাংলা ছায়াছবি থেকে আশা ভোজলের কণ্ঠে গানগুলি।

শুনছেন একান্ত পুঞ্জা ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে গানগুলি। পরবর্তী গানটিও শুনবেন একই বাংলা ছায়াছবি থেকে।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন একান্তপন বাংলা ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে গানগুলি। এখন শুনবেন ইন্দ্রাণী থেকে গীতা দত্তের কণ্ঠে গানটি।

0: শুনছেন বাংলা ছায়াছবি ইন্দ্রাণী থেকে গীতা দত্তের কণ্ঠে শুনলেন গানগুলি। পরবর্তী গানটি শুনবেন একই ছায়াছবি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: ভাঙ রে ভাঙ রে ভাঙ ভাঙ রে পাথর ভাঙ।

0: কাঠোর হাতে বজ্রহানি, ভাং রে অলস শুক ঘুমের গানি,
1: ভাং ভাং
0: ভাং রে,
1: ভাং রে ভাং রে ভাং ভাং রে কাঠোর ভাং, ভাং রে ভাং রে ভাং ভাং রে পাথর ভাঙ।

শুনলেন ইমরানী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন মৌচাক ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন আশা ভোসলে।

শুনলেন মান্নাদের কণ্ঠে মৌচাক ছায়াছবিতে এই গানটি। পরবর্তী গানটি শুনুন, একই ছায়াছবি, গানটি গেয়েছেন মান্না দে এবং আশা ভোসলে।

কোমরে বেঁধে ঝগড়া করে কৃষ্ণা বোনের বিবি এসেছে চালাও বিবি আনা। তাই কি হয় মেম সাহেব?

কেন মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

নানান জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি। নানান জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি। এমন দোষর কে আছে আর মানুষের।

নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি জগাই মা ধাই না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে।

0: যদি মারি কলসির কানা নেশার ঝুঁকি।
1: শুনলেন মৌচাক ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে গানটি, আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনুন অমর প্রেম ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন বাপ্পী লাহিড়ী।

আকাশবাণী কলকাতা শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। স্টুডিও ঘরেতে এখন 3:41, সময় এখন নানা রঙের গানের অনুষ্ঠানের। প্রথমে শুনবেন লোকগীতি পূর্ণদাস বাউলের কণ্ঠে।

শুনছেন টপ্পা পণ্ডিত দাদা চক্রবর্তী কণ্ঠে শুনলেন গানটি। পরবর্তী গানটি গাইছেন সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়।

শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান, শুনলেন সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে টপ্পা। পরবর্তী গানটি শুনবেন শম্পা কুণ্ডুর কণ্ঠে নজরুল গীতি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলাম খেয়াল, শিল্পী উজ্জ্বল দত্ত, রাগ আহির ভৈরব। তবলায় সহযোগিতা ছিলেন কিংশুক মুখার্জি, হারমোনিয়ামে দৈপায়ন রায়। এবারে শুনবেন সরোদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, রাগ ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, রাগ ললিত, তবলা সঙ্গতে ছিলেন কৌশিক ব্যানার্জি। ঘড়িতে টিকটিক করে সময় এগিয়ে চলেছে, আর এক মিনিট পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়।

গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 20 জুন শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903652992 এই নম্বরে। আজকে দিনটা একটা খুব মজার, খুব আনন্দের একটা দিন। কেন জানি, আপনারা হয়তো এক একজন এক এক রকমভাবে ভাবছেন, কেন আজকে দিনটা মজার দিন, আনন্দের দিন? চলুন বরং গানে গানে আপনার কথার উত্তরটা দিয়ে দিই। আজ কেন মজার দিন আর কেন কী নিয়ে গল্প বলছি।

0: পোলা পান, আর আছে পোলা পান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই,
0: আর আছে পোলা পান একখান একখান কচি তারা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হীরক রাজার দেশে সেই দুই জামাইয়ের গল্প, সুরে সুরে অনুপ ঘোষাল এবং রবি ঘোষের কণ্ঠে। কেন, নিশ্চয়ই আর বলার কোনো অপেক্ষা রাখবে না, তাই না? আজকে ঘরে ঘরে খুব আনন্দের অনুষ্ঠান, জামাই ষষ্ঠী। কিন্তু কেন এই জামাই ষষ্ঠী শুরু হলো এবং এর কারণ কি, এটা তো ন্যাচারালি আমাদের তো প্রত্যেক বছরই বোধে কারো না কারো জানতে ইচ্ছে করে। অ্যাকচুয়ালি বাংলার লোকসংস্কৃতি আর সামাজিক সম্পর্ক, এর যে মেলবন্ধন, এখান থেকেই তৈরি হলো এই জামাই ষষ্ঠী নামক একটি বিশেষ দিন, বিশেষ উৎসব। যদিও জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতিথিতে এই উৎসব পালনের প্রথা, কিন্তু ক্যালেন্ডারের দিকে চোখ রেখেই তো চলতে হবে। আজকে সম্ভবত চৌঠা আষাঢ়, যদি না খুব মানে আমি খেয়াল করেছিলাম, কিন্তু খুব মনে হচ্ছে না, কেউ ভুল হলে কেউ বলে দেবেন, হ্যাঁ, আদারওয়াইজ আমার মনে হচ্ছে আজকে চৌঠা আষাঢ়। তো যাই হোক, আমরা আষাঢ় মাসে পড়ে কালকে সারাদিন বেশ একটু বৃষ্টিতে ভিজে বা বৃষ্টিতে সুন্দর একটা ঠান্ডা ওয়েদার হয়ে দারুণ একটা পরিবেশ, এবং সেই পরিবেশে আজকে এই জামাই ষষ্ঠী, আহাহা, ঘরে ঘরে একেবারে আনন্দে সবাই উদ্বেল হয়ে থাকবে। আর সেই আনন্দের মধ্যে দিয়েই আজ পালন করা হবে এই দিনটি। তবে না, এই দিনটা কেন কি, সেই সব কথা তো মাঝে মাঝে আমাদের হয়তো আলোচনায় আসবে, আপনারাও বলবেন, কিন্তু আজকের গল্পটা একটু মজার। যদিও আজকের দিনটাতে সমস্যাটা হয়নি, যখন সেই অনেক দিন ধরে একটা ব্যাপার চলে না, যখন আর আনন্দ তো হলো, উৎসব তো পালন হলো, আর এরকম একটা অবস্থা হয়, তখনই বোধ হয় এইরকম কিছু গল্প তৈরি হয়। আজ গল্পের নাম আজকের প্রহারেণ ধনঞ্জয়। গল্পে যাই, মাঝে মাঝে না হয় একটু এদিক ওদিক বিশ্লেষণে যাওয়া যাবে। এক কুলীন ব্রাহ্মণ ছিল, খুবই গরিব, কোনো রকমে দিন কাটাত। তো কোনো এক বর্ষাকালে, ঠিক এইরকম এখনো বর্ষাকাল, সাত মেয়ের সাত জামাই এসে তার বাড়িতে রয়েছেন। জামাই ষষ্ঠীর দিন এসেছে, খুব আনন্দ, অনুষ্ঠান, খাওয়া দাওয়া, একদম ভুরি।

সবুজ, দারুণ ব্যাপার। তারপরে বর্ষাকাল চলছে, সাত মেয়ে সাত জামাই এবং তাদের পুত্রকন্যা সবাই শ্বশুরমশাই আর শাশুড়ির সঙ্গে রয়েছেন। আজ সাত দিন তো হয়েই গেল। শ্বশুরমশাইয়ের অবস্থা খুব শোচনীয়। বেচারা, সে আজ বিক্রি করে বউয়ের গয়না, কাল বিক্রি করে পিতলের কলসি, যা টাকা পয়সা পায় তাই দিয়ে জামাইদেরকে খাওয়ায়। আষাঢ় মাসের ঘন বর্ষার দিন, দুধে মাছে খেয়ে জামাইরা আর ফেরার নামটাও করে না। বেচারা তো খুব মুশকিলে পড়ে গেছে। আরে, এর তো বোঝা উচিত যে একটা লোক এতজন লোককে রেগুলার খাওয়াচ্ছে। এক্স্যাক্টলি, এই যে আমরা বলি না, টাকা কেন মূল্যবান, ওই যে পেট নামক জায়গাটি তাকে যতই ভরানো হোক, খাবো খাবো খাবো, এবং সে খাবো খাবোর বন্দোবস্ত করতে যার হয় সেই জানে কি মুশকিল বাবা। এ বেচারা শ্বশুরমশাই, তারও সেই একই হাল। সে নানান কিছুভাবে নানান উপায় করে প্রচুর পরিমাণে ভালো মন্দ খাবার দাবারের বন্দোবস্ত করেই চলেছে, তাতে তার বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, তার নিজের টাকা পয়সা বলে কিছুই থাকছে না, কিন্তু সেটা সেই জামাইরা বুঝলে তবে তো। আরামে আছে, কে আর বোঝে যে সমস্যাটা কি এই আরামের পিছনে। এবং তারপরেই সেই বেচারি আর পারছে না, দেখা যাচ্ছে সেই শ্বশুর আর শাশুড়ি তাদের মধ্যে একটুখানি মাঝে মাঝে খিটিমিটি লেগে যাচ্ছে। শ্বশুর বলছে, কি গো, তোমার মেয়েরাই বা কি, তাদের জামাইরাই বা কি, এসেছে তো এসেছে, আমি বুড়ো মানুষ কোত্থেকে এতগুলো লোকের খাবারের বন্দোবস্ত করি রোজ রোজ। শাশুড়ি বলে, হ্যাঁ দেখো, ওদেরকে ভালো রাখলে তবেই না মেয়েরাও শ্বশুর বাড়িতে গিয়ে ভালো থাকবে, এটা বোঝার চেষ্টা করো। বোঝার তো সবই চেষ্টা হচ্ছে, কিন্তু যখন সেটা বোঝায় পরিণত হয় তখন কি আর বোঝার চেষ্টার কিছু বাকি থাকে। বেচারা খুব মুশকিলে পড়ে গেছে। তো এইসব দেখে ওনার এক বন্ধু, সে বলল, কী হয়েছে ভায়া, তোমাকে দেখছি ক্রমশ মুখটা একদম কালো করে থাকছো। সে তখন বলছে, কি আর করি বলো, দুধে মাছে খেয়ে জামাইরা আর ফেরার নামটাও করছে না, আজ সাত দিন হয়ে গেল। হ্যাঁ বলো, কি আর বলি, কি খুব সাংঘাতিক অবস্থা আমার বুঝলে, হে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, না মেয়েরা বোঝে না তাদের জামাইরা বোঝে, কেউই বোঝে না। তারপরে বলল, তা তুমি একটা কাজ করছো না কেন, তোমার জামাইরা যে আজ দশ বারো দিন ধরে এরকমভাবে থাকার একটা দেখা যাচ্ছে, মানে সাত দিন হয়েছে কিন্তু তাদের হাবভাবে বুঝিয়ে দিচ্ছে আরও বেশ কিছুদিন তারা থাকবেই থাকবে, তাদের বাড়ি যেতে বলছো না, বলছো না কেন? ভদ্রলোক বললেন, তা যদি করি তবে তো জামাইটা রেগে মেগে বাড়ি গিয়ে আমার মেয়েদেরকেই কষ্ট দেবে, এই জন্যেই তো আমার নিজের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে এতটুকুন অযত্ন করার সাহসই পাচ্ছি না। এই কথা শোনো তাহলে, তোমায় কানে কানে একটা উপদেশ দিই, তারপরে আমার পরামর্শ অনুযায়ী কাজ করে দেখো, কাজ লাগে কি না, জামাইরা বাড়ি যায় কি না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সেই ছোট্টবেলা থেকে শোনা স্বপ্না চক্রবর্তীর গলায় এই গানটি, বলিও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে। এই সমস্ত গানগুলো ছোট থেকে শুনে শুনে আমাদের মানে দারুণ সুন্দর একটা মাইন্ডসেট হয়ে গিয়েছে এই সব ব্যাপারগুলোকে নিয়ে, উৎসবকে নিয়ে, তার আচার অনুষ্ঠান নিয়ে, তাই না? আর এই যে আজকে গল্পটি শোনাচ্ছি, এই গল্পটি আমরা নানান রকমভাবে পড়েছি আগে, জানা যাদের জানা নয় তাদের জন্য স্পেশালি গল্পটা বলছি। যাই হোক, তো শ্বশুরমশাই সেই বন্ধু যিনি কানে কানে তাকে উপদেশ দিলেন যে ভাইয়া, এই বুদ্ধিগুলো দিচ্ছি, যদি নাও তো ভালো, না নিলে কিন্তু গেলে। সে বেচারার তখন উপায় নেই, 7 দিন হয়ে গিয়েছে, সেরকম এত লোকজনের খাওয়া দাওয়া, মানে রীতিমতো সর্বোচ্চ পেয়ে ওর বন্দোবস্ত করে যাচ্ছে, আর পারে? সে বলল, হ্যাঁ হ্যাঁ, এছাড়া আমার উপায় নেই, এরপর তো আমার খাওয়া কিছু জুটবে না। বলে পরের দিন থেকে শুরু হলো এই ব্যাপারটা। কি না, পরদিন জামাইদের খাওয়ার সময় পাতে ঘি পড়ল না, ব্যাস। তাই দেখে তো তার হরি নামের, মানে হরি নামক যে জামাই, সে রেগে একেবারে অস্থির। সে খাবারের থালা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে উঠল, কে, আজ আমাদের থালায় ঘি পড়ল না, ঘি না খাইয়ে শ্বশুর আমাদেরকে অপমান করলো, এইরকম শ্বশুর বাড়ি কে থাকে? এই বলে সে তার জিনিসপত্র নিয়ে স্ত্রী কন্যা পুত্র সকলকে নিয়ে ব্যাস চলে গেল রেগে মেগে শ্বশুর বাড়ি থেকে। পদে ঘি পড়েনি। শ্বশুরমশাই দেখলেন, আরে আমার বন্ধু যে বুদ্ধিটা দিয়েছে একেবারে সাকসেসফুল, দারুণ ব্যাপার। কিন্তু 6 জন জামাই, 6 কন্যা এবং 6 জনের নাতি নাতনি, ছেলেমেয়েরা আর কি, তারা তো রয়েছে। তিনি বন্ধুর সঙ্গে দেখা করেন, গল্প করেন, আর তার বুদ্ধি নেন। বন্ধু বললেন, শোনো, তোমায় প্রতিদিনই কিছু না কিছু কিন্তু এরকম ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা কতদিন অবধি, একদম শেষ জামাই বাড়ি থেকে যাবে ততদিন পর্যন্ত।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সনজিৎ মণ্ডলের কণ্ঠে শুনছিলাম গানটি। গানের মধ্যে নানান রকম বিষয় থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে জামাই, কারণ আজ জামাই ষষ্ঠী। তো যাই হোক, গল্পটা তো বলছিলাম, এক একজন জামাই এক একটা কারণে চলে যাচ্ছে। প্রথম যে হরি, সে কেন খাওয়ার সময়

গরম ঘি দেওয়া হয়নি, সেই কারণে সে চলে গেল রেগে মেগে। তারপর মাধব, সেও চলে গেল। শ্বশুরবাড়ি এসেছি বলে অপমানিত হব? কাল খাওয়ার সময় ঘি দিল না, আজ মাংস দিল না, এমন শ্বশুরবাড়ি নাই বা থাকলাম? এই বলে সে ছাতি লাঠি বগলে করে বাড়ি চলে গেল। ওফ, এই যে একটা ছোট্ট দৃশ্য, ছাতি লাঠি, তার মানেই এটা হচ্ছে একদম গ্রাম বাংলার জামাইয়ের দৃশ্য, গ্রাম বাংলার জামাই ষষ্ঠীর দৃশ্য। আজকের যারা জামাই, ইস ছে, এইরকমভাবে সাজে। অবশ্য এখন তো জামাই ষষ্ঠী আবার আজকের জন্য স্পেশাল, বিভিন্ন রেস্টুরেন্টে আমরা দেখব যে জামাই ষষ্ঠী স্পেশাল, বিভিন্ন থালি, ডিশ এবং অ্যারেঞ্জমেন্ট সব কিছু। তো যাই হোক, গল্পে ফিরি, গল্পে ফিরি, কেননা সময় দ্রুত চলে যাচ্ছে। পরদিন, মানে এরকম তো দুদিন হলো, পরদিন খাওয়ার সময় মাছ দেওয়া হলো না। সেদিন রেগে মেগে মধু নামে জামাই সে চলে গেল। আবার তার পরদিন খাওয়ার সময় মিষ্টান্ন, মানে পায়েস দেওয়া হলো না। এতে অপমানিত বোধ করে যাদব নামের জামাই চলে গেল। শ্বশুর মশাই, এক একজন জামাই রোজ যাচ্ছেন আর বন্ধুকে এসে বলছেন, বাবা তুমি বাঁচালে আমাকে ভাই, তুমি যে কি উপকার করলে আমায়, এতে না হয় আমি একদিন তোমায় খাইয়ে দেব। বন্ধু বললে, দাঁড়াও দাঁড়াও, এখনো তো সব জামাই যায়নি, যেমন বুদ্ধি দিয়েছি এক একদিন এক একটা অফ করো খাওয়ার সময়। এরপর দিন পাতে ব্যঞ্জন পড়ল না, মানে তরকারি। অক্ষয় নামের জামাই সে তো রেগে আগুন, কে ভেবেছে কি এক একদিন এক একটা করে বন্ধ করে দেওয়া হচ্ছে, থাকবো না এমন শ্বশুর বাড়ি। তাই তো চাইছে শ্বশুরমশাই। তারপর যাই হোক, এইভাবে তো তারা সব এক একজন করে চলে গেল রেগে মেগে। না, সে একা চলে গেল না, সে তার স্ত্রী, তার পুত্রকন্যা, সবাই শুদ্ধ সবাই চলে গেল। কিন্তু মুশকিল হয়ে গেল দুই জামাইকে নিয়ে, এরা হচ্ছে শ্যাম আর ধনঞ্জয়। এরা দুজন তবুও পড়ে রইল, কারণ তারা দুজনেই জানে বাড়িতে গেলে তো ভাতও জুটবে না, না দিয়েছে তরকারি, না দিয়েছে ঘি, এখানে তো নুন দিয়েও পেট ভরে ভাত খাওয়া যাবে। মানে গ্রাম বাংলার দৃশ্য, ঘরের দৃশ্য, তার মধ্যে দারিদ্র কতখানি বড় একটা জায়গা নিয়েছিল, আমরা কিন্তু এই গল্পগুলো শুনলেই বুঝতে পারি, তাই না? তো যাই হোক, পরদিন যখন খাওয়ার সময়, আর শ্বশুরমশাই তো রেগুলার শাশুড়িকে শেখাচ্ছেন, দুজনের খিটিমিটি হচ্ছে, তাও বলছেন, তুমি শোনো আমার কথা, আর পেরে উঠছি না, তাহলে আমি আর কিছু করবো না, তুমি যা পারো খাবারের বন্দোবস্ত করো। তো সেই কথা শুনে সে বেচারি বা কী করে, স্বামী যা বলছে তাই শুনছে। এইবার পরদিন যখন খাওয়ার সময় লবণ অব্দি দেওয়া হলো না, মানে নুন দেওয়া হলো না, বিনা লবণে ভাত খেতে খেতে থু থু করে শ্যাম নামের যে জামাই, সে চাদর গলায় দিয়ে বাড়ি চলে গেল। চাদর গলায় দিয়ে মানে ওই পোশাকের সঙ্গে তখন চাদর একটা একটা স্পেশাল ব্যাপার আর কি, ওই জন্য চাদর গলায় দিয়ে এই কথাটা বলা হয়েছে। কিন্তু ধনঞ্জয় আর যায় না, একদম মানে সিজন হয়ে গেছে, শ্বশুর না দিয়েছে লবণ, পেট ভরে ভাত তো দেবে, বাড়িতে গিয়ে তো ভাত জুটবে না, শ্বশুর বাড়িতে টিনের ঘর, ঝড় বৃষ্টিতে জল পড়ে না, বাড়িতে তার যে খড়ের ঘর, ছাউনি খসে পড়েছে, একটু বৃষ্টি হলেই মেঝে হাঁটু অবধি জল, শ্বশুর বাড়িতে আরাম করে রাতে ঘুমোনো তো যায়। তো যাই হোক, এরকমভাবে তো বেশ কদিন চলে গেল। পরদিন সেই বন্ধু এসে জিজ্ঞেস করল শ্বশুরমশাইকে, কি হে, আমার পরামর্শ মতো কাজ করে ফল পেয়েছে তো? শ্বশুর বলল, পরামর্শ মতো কাজ করে সব জামাই তো চলে গেল, কিন্তু এই যে ধনঞ্জয় নামের যে জামাই আমার, এই যে কিছুতেই যায় না, কি যে করি। তখন বন্ধু বলল, ওকে লাঠি পেটা করে তাড়াও। বললো, হ্যাঁ কে বলো, জামাই মানুষ, তাকে আমি লাঠি পেটা করবো? তখন সে বললো, তুমি সরাসরি লাঠি পেটা করবে কেন, বন্দোবস্ত করছি, চলো বিকালবেলা বন্ধুদের মধ্যে এসো, তখন একটা প্ল্যান তৈরি করা যাবে। তো যাই হোক, সারাদিন তো যা হোক তা হোক করে চললো। বিকেলবেলায় শ্বশুরমশাই গেলেন সেই বন্ধুদের আড্ডায়, যেখানে কিনা একটা নতুন বুদ্ধি হবে, লাস্ট যে জামাই যে কিছুতেই এত